আকাশবাণী শিলিগুড়ি। আজ শনিবার, 30শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 20শে জুন 2026 খ্রিস্টাব্দ, 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। ঘড়িতে সময় সকাল 5টা বেজে 58 মিনিট হয়ে 45 সেকেন্ড। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান শুনছেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে, এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আকাশবাণীর শিলিগুড়ি কেন্দ্র থেকে।

বন্দনা অনুষ্ঠানটি শেষ হল। আজকের শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। এবারে শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 22 জুন ভারী বৃষ্টি ও 23 জুন অল্প ভারী বৃষ্টি থেকে ভারী বৃষ্টি এবং 24 জুন মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। এক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় আগামী 21 জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও 22 থেকে 24 জুন অল্প ভারী বৃষ্টি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলায় আগামী 24 জুন পর্যন্ত মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার জেলায় আগামী 22 জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাত, 24 জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং 24 জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় আগামী 23 জুন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 21 জুন বজ্রবিদ্যুৎ সহ অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও 24 জুন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ও উত্তর দিনাজপুর জেলায় এক সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 24 জুন বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে চাষবাসের ক্ষেত্রে খারিফ ধান চাষের ক্ষেত্রে এ সময় এবছর মৌসুমি বায়ু প্রবেশ করেছে, তাই আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা তাড়াতাড়ি বীজতলা তৈরি করুন, উঁচু জমি দেখে ধানের বীজতলা তৈরি করুন এবং জল নিকাশি ব্যবস্থা ভালো করুন যাতে অঙ্কুর বেরোনোর সময় জমি যাতে জলে ডুবে না থাকে। অতিরিক্ত বীজ সংগ্রহ করে রাখুন যাতে বীজতলা নষ্ট না হয় বা নষ্ট হলে বীজতলা নতুনভাবে তৈরি করানো যায়। মুগ চাষের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিণত এবং প্রায় পরিণত ফসল কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে ক্ষতির থেকে বাঁচার জন্য। পাট ও মেস্তা চাষের ক্ষেত্রে কাণ্ড পচা দেখা দেয়, কাণ্ড পচা রোগ প্রতিহত করার জন্য কপার অক্সিক্লোরাইড 3-4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। ছাগল গরু মোষ এবং মুরগি প্রতিপালনের ক্ষেত্রে বিকেলের দিকে বজ্রপাত সম্ভাবনা বেশি থাকে, তাই গরু বাছুর বাইরে চড়তে দেবেন না। ঘরগুলো ভালো করে তৈরি করুন, না হলে নড়বড়ে ঘরে ঝড়ে ছাউনি ও ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। মাছ চাষের ক্ষেত্রে এ সময় মৎস্য ভাইদের নতুন পুকুর বা জলাশয় খনন করেন বা পুনরায় খনন করে পুরনো পুকুর রক্ষণাবেক্ষণ করুন। খনন বা সংস্কারের পর FYM 2400 কেজি এবং চুন 40 কেজি প্রতি বিঘা জমিতে প্রয়োগ করুন। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ, এখন চাষবাসের টুকিটাকি।

0: গুরুত্বপূর্ণ ফসল, কারণ আনারস একটি রপ্তানিযোগ্য এবং সুস্বাদু এবং খুবই উজ্জ্বল রঙের একটি ফসল, যেটি প্রক্রিয়াকরণ শিল্পের জন্য খুবই ভালো। আনারস চাষের ক্ষেত্রে আবহাওয়া বা জলবায়ু হওয়া উচিত, যদি আমি টেম্পারেচার বলি, 22 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, এবং আপনার বৃষ্টিপাত 100 থেকে 150 সেন্টিমিটার, এবং মাটির অম্লত্ব 5 থেকে 6 pH হওয়া উচিত। এর সাথে আনারসের ক্ষেত্রে সার প্রয়োগটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, জমি তৈরি করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আনারস জল পছন্দ করে না, জল নিকাশি ব্যবস্থা ভালো রাখতে হবে, উঁচু জায়গায় রাখতে হবে, এবং আপনার আনারসের ক্ষেত্রে মাটিটা আপনার আমলি একটু ধরে রাখতে হবে, কারণ যদি আমলিটা কমে আসে তাহলে ফলের স্বাদ কমে আসবে, আমলিক ভাব চলে আসবে ফলে, এবং ফলের রপ্তানিটা ব্যয়িত হবে। তো সে
1: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে শুনলেন আনারস চাষ নিয়ে বললেন কৌশিক দাস। এর সাথে শেষ হল চাষবাসের টুকিটাকি অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
2: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্যের বিষয় রক্তের উচ্চচাপ, বলছেন ডাক্তার কৃষ্ণাংশু রায়।
3: রক্তচাপ কথাটির আক্ষরিক অর্থ হল প্রবাহিত রক্ত শরীরের রক্তবাহী ধমনীর বা শিরার গায়ে যতটা পার্শ্বচাপ প্রয়োগ করে তারই একটি পরিমাপ। মানুষের রক্তচাপ সিগমোম্যানোমিটার নামক পারুকযন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এবং স্বাভাবিক রক্তচাপের মাত্রা হল উপরে 120 ও নিচে 80 মিলিমিটার। এই উপরের মাত্রাটির নাম হল সিস্টলিক এবং নিচেরটির নাম ডায়াস্টলিক। সাধারণত রক্তচাপ যদি উপরে 140 এবং নিচে 90 হয় তবেই তাকে রক্তের উচ্চচাপ বলা যেতে পারে। তবে যে কোনো কারণে হঠাৎ এই মাত্রা ছাড়িয়ে গেলেই যে তাকে উচ্চচাপ বলা যাবে এমন কথা নয়। যেমন ধরা যাক, এক ব্যক্তি 1 মাইল দৌড়ে এলেন এবং দৌড় শেষ করার মুহূর্তে তাঁর রক্তচাপ অবশ্যই বেড়ে থাকবে এবং কিছুক্ষণ বিশ্রামের পরেই তা আবার স্বাভাবিক মাত্রায় চলে আসবে। এই অবস্থাকে রক্তের উচ্চচাপ বলা যাবে না। যদি পর্যাপ্ত শারীরিক ও মানসিক বিশ্রামের পরও রোগীর রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এবং সেই বৃদ্ধি পরপর কয়েকদিন একই পরিমাণে বজায় থাকে, তবেই সেই ব্যক্তিকে উচ্চচাপের রোগী বলে ধারণা করা যেতে পারে। এখন কী কী কারণে রক্তচাপ বেড়ে যায়, এ প্রসঙ্গে রক্তচাপের রোগীদের প্রধানত বিভাগে ভাগ করা যেতে পারে। প্রথম শ্রেণীভুক্তদের বলা হয় প্রাইমারি অথবা এসেনশিয়াল হাইপারটেনসিভ, যা সাধারণত রোগীর বংশগত ধারা অনুযায়ী পেয়ে থাকে। এই জাতীয় রোগীরা সাধারণত 50 বছরের বেশি বয়স্ক হন, মেদবহুল ও ধূমপায়ী হয়ে থাকেন। এরা সংখ্যায় বেশি এবং অসুখের কোনো বিশেষ কারণ এইসব ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয় শ্রেণীর রোগীদের বলা হয় সেকেন্ডারি হাইপারটেনসিভ, যেখানে উচ্চচাপ অন্য কোনো শারীরিক অসুখেরই উপসর্গ মাত্র। সেক্ষেত্রে অন্য অসুখটি সম্ভবত কিডনি, অ্যাড্রেনাল বা পিটুইটারি গ্রন্থির অসুখ অথবা দীর্ঘদিন ওরাল কন্ট্রাসেপটিভ সেবনের ফল। আবার কোনো রোগীর রক্তচাপ বৃদ্ধির পরিমাপ দেখে বলা যেতে পারে যে তার অসুখটি অল্পমাত্রায় না মাঝারি স্তরের নাকি মারাত্মক, অর্থাৎ সেই অনুযায়ী ওষুধপত্র বা অন্যান্য ব্যবস্থাটি গ্রহণ করা হবে। রক্তের উচ্চচাপের লক্ষণ কী কী? সাধারণ লক্ষণগুলি হল হঠাৎ শরীরের ওজন বা কর্মক্ষমতা কমে যাওয়া, অবসাদ বোধ লক্ষ্য করা, মাথায় ও ঘাড়ে যন্ত্রণা বোধ হওয়া, অনিদ্রা, হাত পা ফুলে যাওয়া, পরিশ্রম করতে গেলে হাঁপ ধরা প্রভৃতি। এছাড়াও রক্তচাপ যদি ভয়ানক বেড়ে গিয়ে উপরে 200 এবং নিচে 100 কিংবা তারও বেশি হয়, তবে রোগীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে পক্ষাঘাত হওয়া বা হৃদযন্ত্র বিকল হয়ে হার্ট ফেলিয়ার হওয়াও কিছু বিচিত্র নয়। সবশেষে আসা যাক রক্তের উচ্চচাপের চিকিৎসার কথায়। এক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন রোগ নির্ণয়, অর্থাৎ রক্তচাপ কি সত্যিই বেশি নাকি কোনো সাময়িক কারণে বৃদ্ধি পেয়েছে যা আপনা আপনি আবার স্বাভাবিক হয়ে আসবে। যদি দেখা যায় রক্তচাপ বেশি, তবে দেখতে হবে কত বেশি, অল্প, মাঝারি না মারাত্মক। যদি অল্প হয় তবে কোনো ওষুধপত্রেরই প্রয়োজন হয় না, কেবলমাত্র জীবনযাত্রা প্রণালীর সামান্য হেরফের করলেই সুফল পাওয়া যায়। যেমন কায়িক পরিশ্রম করে দেহের ওজন কমানো, খাদ্য তালিকা থেকে লবণ জাতীয় পদার্থের ব্যবহার উঠিয়ে দেওয়া, ধূমপান বা মদ্যপান থেকে সংযত হওয়া, মনকে যথাসম্ভব দুশ্চিন্তামুক্ত করে রাখা ইত্যাদি। উচ্চচাপ যদি মাঝারি মাত্রার হয় তবে হালকা কিছু ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে, অনিদ্রার জন্য ডায়াজেপাম জাতীয় ওষুধ এবং তাতে কাজ না হলে ডাইউরেটিক গোত্রীয় ওষুধের সাথে সাথে এর সাথে যোগ করা হতে পারে। দ্বিতীয় ওষুধটির কাজ হলো শরীর থেকে জমা জল ও লবণ জাতীয় পদার্থ প্রস্রাবের সঙ্গে বের করে দেওয়া। এতেও কাজ না হলে অ্যাটেনোলল, নিফেডিপিন বা ইনালাপ্রিল জাতীয় আধুনিক কিছু ওষুধেরও প্রচলন রয়েছে। উচ্চচাপ যদি মারাত্মক হয় তবে রোগীর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করা আবশ্যক। সবশেষে রক্তের উচ্চচাপ সম্পর্কে কয়েকটি প্রয়োজনীয় তথ্য সর্বদা মনে রাখা দরকার। এক, সাময়িক রক্তচাপ বৃদ্ধি ঘটলে তার জন্য বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন নেই। দুই, ওষুধ ছাড়াও সংযমী জীবনযাত্রা, পরিমিত আহার ও কায়িক পরিশ্রম অত্যন্ত জরুরি। তিন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ ওষুধ সেবন ও হঠাৎ ওষুধ পরিহার করা বিপজ্জনক। চার, রক্তের উচ্চচাপ চিহ্নিত হলেই রোগীর আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেওয়া অবশ্য প্রয়োজন।
1: এতক্ষণ আরোগ্য অনুষ্ঠানে শুনলেন রক্তের উচ্চচাপ, এ নিয়ে বললেন ডাক্তার কৃষানু রায়। এখন শুনবেন লোকগীতি, শিল্পী মৌমিতা কর।

শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন মৌমিতা কর। ঢোলে আশুতোষ বর্মন, বাঁশি খগেন্দ্র বর্মন, দোতারা পরিমল রায়। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান রয়েছে আজ দুপুর 1:45। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত। প্রতি বছর 20শে জুন অর্থাৎ আজকের দিনটি বিশ্ব শরণার্থী দিবস বা বিশ্ব উদ্বাস্তু দিবস হিসেবে পালিত হয়। বিশ্বজুড়ে উদ্বাস্তু এবং শরণার্থীদের অধিকার, মর্যাদা এবং তাদের বর্তমান দুরবস্থার প্রতি বিশ্ববাসীর সচেতনতা বৃদ্ধি করতে জাতিসংঘ 2001 সাল থেকে আনুষ্ঠানিকভাবে আজকের দিনটিকে বিশ্ব শরণার্থী দিবস বা বিশ্ব উদ্বাস্তু দিবস হিসেবে পালন করে। এবারে জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়, বিষয়টিকে নিয়ে আপনাদের কার কী ভাবনা দেখে নেওয়া যাক। লিখছেন অঞ্জন কুমার দাস, কৃষ্ণনগর, খেজুরি, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, ছোটবেলায় পড়াশোনা না করলে মা বাবা খুব শাসন করতেন, তখন তাঁদের শত্রু বলেই মনে হতো। একটু বড় হলাম, নানা রকম জিনিস পাওয়ার জন্য বায়না ধরতে শুরু করলাম। মা বাবা কোনো কোনো ক্ষেত্রে সেগুলো মেটাতে না পারলে বড়ই রাগ হতো, কিন্তু রাগ অভিমান যাই করি না কেন, সে তাঁদের ছাড়া চলতো না। এরপর নিজের ব্যক্তিগত গোপনীয়তা এলো, সেখানে দুঃখ কষ্ট যাই পেতাম চোখের জল মুছিয়ে দিতে তাঁদের হাতগুলোই এগিয়ে আসতো। কিছু কথা হয়তো বাবার সাথে শেয়ার করতে পারতাম না, কিন্তু মার কাছে লুকোনো যেত না। যখন জীবন সংগ্রামে জেরবার হয়ে পড়েছি, তখন তাঁদেরই হাত আমার কাঁধে এসে পড়েছে। আমার একটু সুখের জন্য তাঁদের যে অক্লান্ত পরিশ্রম করতে দেখেছি, এখন বুঝতে পারি এই মা

মানুষ দুটো না হলে এই পৃথিবীতে বেঁচে থাকাই দায় হতো। আজ তাঁরা আর আমার কাছে নেই, এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন, তবু প্রতিটি মুহূর্তে অনুভব করি তাঁদের অভাব। আমার সন্তান যখন কষ্ট দেয় তখন আরও বেশি করে অনুভব করি, এমনি করে আমিও তাঁদের কষ্ট দিয়েছি। কষ্ট পেলেও আমি যেমন বুকে পাথর চেপে সহ্য করি, তাঁরাও তেমনি করেছেন নিশ্চয়ই। মা বাবা যা করেন তার মধ্যে কোনো ফাঁকি নেই, আর তাঁদের ঋণ শোধ করার কথা ভাবাটাও পাপ। মৃত্যুশয্যায় আমার বাবা উদ্বিগ্ন হয়ে বলেছিলেন, এত তো পড়াশোনা করলি, এবার একটা কিছু কাজ জুটিয়ে নে। বুঝেছিলাম কি চরম উৎকণ্ঠা নিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তারপর চাকরি করে অনেক টাকা রোজগার করেছি, কিন্তু একটা আফসোস থেকেই গেছে, আমার রোজগারের টাকা তাঁর হাতে তুলে দিতে পারলাম না। লিখেছেন অঞ্জন কুমার দাস, কৃষ্ণনগর, খেজুরি, পূর্ব মেদিনীপুর থেকে। এবারের ভাবনা লিখছেন অচিন্ত চক্রবর্তী, চুয়ামসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, জুন মাসের বিষয়টি সত্যি অতি মূল্যবান। আপামর লেখক লেখিকাদের কাছে প্রত্যুষা তুমি এমন একটি বিষয়ের প্রতি প্রশ্ন তুলে ধরেছ তাতে আমি আপ্লুত, নতমস্তকে জানাই ভালোবাসা। অপূর্ব বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? আমিও জনতার আদালতে জানতে চাই, খুবই ইচ্ছে করছে জানতে। যখন দেখি স্বাধীন ভারতবর্ষের বুকে অসংখ্য মা বাবার পরাধীনতার আর্তনাদ, হাহাকার, গুমড়ে গুমড়ে বোবা কান্নার ভেসে আসা চিত্তপট, ভোলে কি করে তাঁদের আত্মত্যাগ, সাগরের মতো ভালোবাসা, অপরাধটা তাঁদের কি, কেন তাঁদের এই করুণ দৃশ্য? তিল তিল করে গড়ে তোলা সুখের সংসার কেন পরে বিনামেঘে বজ্রপাত? অনেক পুত্র পুত্রবধূদের নির্মম অকথ্য দুর্ব্যবহারে অতিষ্ঠ সমাজে অকাল বোধন। ভুলে যায় কেন ছেলেমেয়েরা মা বাবার অতিথি জীবন? অক্লান্ত পরিশ্রমে মা বাবা ছেলেমেয়েদের আগলে রেখে তুলে দেয় সুখের স্বর্গে, গড়ে দেয় নতুন ভবিষ্যৎ। বাবার অকৃপণ পরিশ্রম, মায়ের অফুরন্ত যত্নের ফসল ভেবে আদর স্নেহ ভালোবাসায় তৈরি করে সংসার। যে ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হোক, এটাই কি তাদের প্রতিদান? আজ মা বাবাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে, এটা কিভাবে সম্ভব? কি করে ভুলে যায় পিছনে ফেলে আসা বাবা মায়ের প্রচেষ্টার কথা? কাদের অবদানে বড় হলো আজ? বিবাহ বন্ধনের পরেই হঠাৎ আবহাওয়ার মতো বদলে যায় ছেলেমেয়েদের মন। এখানেই আমি থমকে গিয়ে দেখি আর ভাবি, মা বাবার ঋণ কি শোধ করা যায়? মা বাবারা এটাই কি প্রত্যাশা করেন? কেন শেষ বয়সে নিঃস্ব রিক্ত অসহায় তাঁরা? কেন তাঁরা পান না সময় ঠিক মতো দুমুঠো খাবার, পরনে বস্ত্র? অসুস্থ হলে কেন পান না চিকিৎসা? মা বাবার দেখানো পৃথিবীর আলো যারা দেখতে পেল, তারাই আজ মির্জাফরের চরিত্রে অভিনব অভিনয় করে সুখে থাকার পরিকল্পনা করে। মনে মনে ভেবে নেয় মা বাবা বোঝা, এটাই কি মা বাবার ঋণ শোধ না প্রতিশোধ? হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান তাদেরও যে হতে হবে সবার সমান। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। কবির এই উক্তি আজ সবার কর্ণকুহরে, মা হলেন গর্ভধারিণী, বাবা জন্মদাতা, আমরা তাঁদের উত্তরাধিকারী, তাঁদের স্মরণ করাই কাম্য। রক্ষা কবচ পিতা স্বর্গ জননী জন্মভূমিশ্চ। মা বাবার ঋণ শোধ করা কখনোই সম্ভব নয়, শোধ করা যায় না, আমরা চির ঋণী, এটা বলাই বাহুল্য। তাঁদের সেবা ও যত্ন করলে মনে তৃপ্তি ও আনন্দ উপভোগ করা যায়, সেটা আমাদের মা বাবার প্রতি কর্তব্য। কারণ শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, আমাকে দেখে শিখবে আগামী প্রজন্ম। পাথর মন্দিরে একদিন গিয়ে ভগবান হয়ে যায় মানুষ, সারা জীবন ভোর মন্দিরে গিয়ে ভগবান হতে পারে না।
লিখেছেন অচিন্ত চক্রবর্তী, চুয়ামসিনা সর্দারপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শোভন আইচ, উকিলপাড়া চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে। আজকের ব্যস্ত জীবনে ভাবতে বসারও সময় নেই, তবুও নস্টালজিয়ার হাত থেকে ছাড় নেই। দক্ষিণের জানালার সামনে পড়ার টেবিল, বাবা ওই টেবিলে বসতেন, সকালে খবরের কাগজ নিয়ে মা চা এনে দিতেন। এক নির্লিপ্ত সুন্দর সকাল। এরপর বাবার ছিল বাগান, মায়ের ঘরকন্যা, আমার স্কুল, এইভাবেই অনায়াস জীবন যাপন। এখন চারপাশে তাদের চোখের চাওয়া, মুখের হাসি, চুড়ির শব্দ, গায়ের গন্ধ সব আছে, শুধু তাঁরা নেই। এই স্মৃতিভার, এই সঞ্চয় তাঁদের দেওয়া, তাঁদের মুখের ভাষা, ভালো লাগা মন্দ লাগা আমার মধ্যে আছে, যা আমি দিয়ে যাব আমার অপত্যদের। যা পেয়েছি প্রথম দিনে তা ফিরিয়ে দেওয়ার উপায় কই? সন্তানকে ঘিরে মা বাবার আবেগ উৎকণ্ঠা মঙ্গল কামনা চিরন্তন। সেই টলমল পায়ে চলতে চলতে শিশুটি যখন ক্রমশ প্রাপ্তবয়স্ক হয়, তখন তাকে বেঁচে থাকার লড়াইয়ে অংশ নিতে হয়, খুঁজে পেতে হয় নিজের জগৎ। মা বাবা তারাও এই একই জগতের বাসিন্দা, তাঁদের জন্য আবেগ উৎকণ্ঠা যতই থাকুক যথাযথভাবে সময় দেওয়া আর হয়ে ওঠে না, কারণ জীবনযুদ্ধের পিচের রাস্তা যে অজগর গ্রাসে গিলে ফেলেছে তার সময় ও শক্তি। অতএব একথা মেনে নিতেই হয়, মা বাবার ঋণ পরিশোধ করা অসম্ভব। প্রকৃতই জৈবিক দিক থেকে চিন্তা করলে আমি সেই শুক্রাণু যে অমিত বিক্রমে ডিম্বাণুকে বিদীর্ণ করে তাকে পরিণতি দিয়েছি ভ্রূণে। জন্মের পর নয়ন মেলে দেখেছি এই আলো ঝলমল প্রকৃতিকে। এ তো মা বাবার দান, প্রাণরূপ এই আলোক স্ফুলিঙ্গ পরিশোধযোগ্য নয়, এ ঋণ প্রাণের পরম্পরা সূর্য থেকেই। এই পৃথিবীতে কোনো দিন প্রাণ আসত না সূর্য না থাকলে। অতএব প্রত্যুষা, মা বাবার ঋণ শোধ করা যায় না। শুভেচ্ছাসহ শোভন আইজ, উকিলপাড়া চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। মা বাবার ঋণ কি শোধ করা যায়, এই ভাবনাটিকে নিয়ে এবারে লিখছেন তপন চৌধুরী, পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার থেকে। বন্ধু প্রত্যুষা, মা বাবার ঋণ পরিশোধের ব্যাপারটাই একটু ভিন্ন দৃষ্টিতে পরিলক্ষিত করা যাক। উপযুক্ত পুত্র বাবাকে বলল, তোমাদের ঋণ পরিশোধে আমি এখন সক্ষম। নতমস্তকে নির্বিকার পিতার পানে চেয়ে পুত্র বলে ওঠে, বাবা এতে তুমি খুশি নও? ধীরে মাথা তুলে ইশারায় পুত্রকে পাশে বসিয়ে বৃদ্ধ পিতা বললেন, তুমি যখন সদ্যজাত শিশু, তোমার মা সারা রাত জেগে তোমার ভিজে যাওয়া টুকরো কাপড় পাল্টে দিতেন, যাতে তোমার ঘুমের ব্যাঘাত না ঘটে। তোমাকে বুকে আগলে রেখে অর্ধ ঘুমে সারা রাত কাটাতেন। আমি তখন সামান্য বেতনভোগী কর্মচারী, বেহিসেবী জীবনযাত্রায় অক্ষম। তবুও আমি বটের ছায়ার মতো তোমাদের আগলে রাখার সাধ্যমতো চেষ্টা করেছি। তোমার মায়ের ছেঁড়া শাড়ি ঢেকে পড়ার ব্যর্থ চেষ্টা আমি দেখেও না দেখার ভান করে গেছি, তোমাকে মানুষ করব বলে। দীর্ঘ অফিস পথ হেঁটে যাতায়াত করেছি, যাতে তোমার শিক্ষার ব্যাঘাত না ঘটে। মাঝে পদোন্নতিতে নিজের শখ মেটাতে হিসেবি জীবনযাত্রার মাঝেও কিছু সঞ্চয় করেছিলাম। মাধ্যমিক পাশের পর তোমার ল্যাপটপের প্রয়োজন, সেই সঞ্চিত অর্থ তোমার প্রয়োজনে মিটিয়েছে। পারবি বাবা আমাদের হারিয়ে যাওয়া সেই মূল্যবান দিনগুলোকে ফিরিয়ে দিতে? আমার শখ, পরিশ্রম, কষ্ট, মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা আর রাত জাগা সেই দিনগুলোকে? অনুতপ্ত পুত্র ঝাপসা চোখে বাবার গলা জড়িয়ে অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে,
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।

পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। দুজন দুজনকে আঁকড়ে ধরে একে অপরকে অশ্রু জলে ভিজিয়ে তোলে। বাবার চরণে মাথা ঠুকে অনুতপ্ত পুত্র বলে ওঠে, ক্ষমা করো মা, ক্ষমা করো বাবা, ক্ষমা করো এই অধমকে। শুভেচ্ছান্তি তপন চৌধুরী, পুরাতন পোস্ট অফিস পাড়া, কোচবিহার। এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, কাক ভোরে আজও যেন শুনতে পাই শোয়ার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে বাবা উদাত্ত কণ্ঠে আবৃত্তি করছেন ভারত তীর্থ কবিতা। কখনো গান গাইতেন, ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো নারে অচেতন। আমাদের চার বোনের কাছে এই ছিল ঘুম ভাঙানিয়া সুর। বাবা বলতেন, সূর্য ওঠার আগে জাগতে হয়, সকালবেলায় যদি আধ ঘন্টা দেরিতে শুরু করো দিনের শেষে তার দু ঘন্টায় ঠেকবে। সর্বদা মাথায় রাখি বাবার এই পরামর্শ। স্কুলের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যখন খুব টেনশন হতো, বাবা গাইতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। কখনো বা নিজেই নিজের ক্লান্তি হরা আপন মনে গাইছেন, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু। আজও গানটি যেখানে শুনি দাঁড়িয়ে পড়ি, শির আপনি নত হয় বাবার চরণ কমলে। নবম শ্রেণীতে পড়াকালীন বাবাকে হারিয়েছি চিরতরে, বাবার মননাচরণ ও জীবন বোধ আজও আমার অন্তরলোকের সংলাপ, দীপ্তিময় আলোক শিখা। যখন পারিপার্শ্বিকের আঘাতে দুমড়ে মুচড়ে যায় বিশ্বাস, পরলোকগত বাবা যেন মাথায় হাত রেখে বলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। বাবা অধ্যাপক ছিলেন, ছুটির পর অনেকক্ষণ কলেজ লাইব্রেরিতে বই পড়ে সন্ধ্যেতে বাড়ি ফিরতেন। সেই বই পড়ার অভ্যাসটি আমিও রপ্ত করেছি, বই আমার সর্বক্ষণের সঙ্গী। ডাক্তার দেখাতে প্রেসক্রিপশন সঙ্গে নিতে ভুল হলেও বই নিতে ভুল হয় না। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সংবেদনশীলতার সম্যক পাঠ বাবার কাছ থেকে পেয়েছি। বাবার মতো আমিও দুস্থ ছাত্রছাত্রীদের অবৈতনিক পাঠদানে ব্রতী হয়েছি। মা মানে মাটির সুঘ্রাণ, হলুদ মাখা আঁচল, স্নিগ্ধ আশ্রয়। মায়ের কাছ থেকে পেয়েছি লড়াই করার সাহস, সৃষ্টিশীলতার বহু শাক। মাত্র 35 বছর বয়সে বাবাকে হারিয়ে চরম আর্থিক দৈন্যতার সাথে যুঝেছেন, টেলারিং, সবজি, দুধ বিক্রি করে নানান উপায়ে অর্থ সংকট কাটিয়ে উঠেছেন। গ্রামের বাড়িতে না ফিরে গিয়ে হার না মানা জেদ নিয়ে আমাদের চার বোনকে উচ্চশিক্ষিত করে আর্থিকভাবে স্বনির্ভর করেছেন। এই সংগ্রামী মানসিকতা আমাদেরও মননে। মা সুন্দরীর পূজারি, মায়ের এমব্রয়ডারি, রং, তুলি, বাগানবিলাস সব কিছু আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে। মায়ের কাছ থেকে শিখেছি কিভাবে ধৈর্যের সাথে প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করতে হয়, সহনশীল হয়ে সম্পর্কগুলোকে নিবিড় করতে হয়। আমাদের প্রাণ প্রবাহিনী জীবনধারায় অর্ণিত হয়ে আছে বাবা মায়ের নেপথ্য দর্শন, স্নেহ, আশীর্বাদ। আমরা চির ঋণী, এ ঋণ পরিশোধ করা যায় না। পাকা আমের শুভেচ্ছা সহ শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর। এবারের ভাবনা লিখছেন সোমা মুখোপাধ্যায়, নীহারিকা ভবন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। বন্ধু প্রত্যুষা, আমরা ঈশ্বরে বিশ্বাসী কিন্তু মানুষ চক্ষে ঈশ্বরকে দেখিনি। আমাদের কাছে পিতা মাতা ঈশ্বর রূপে বিরাজিত, যাদের জন্য পৃথিবীর আলো দেখলাম, হাঁটা চলা, কথা বলা, খাওয়া শোয়া, লেখাপড়া সর্ববিষয়ে জ্ঞান লাভ করলাম, সমস্ত জগৎ সম্বন্ধে জানলাম। তাঁদের ঋণ তো সামান্য নয় যে শোধ করতে পারি। সকালে উঠে আমরা আমাদের পিতামাতাকে প্রণাম করে তাঁদের আশীর্বাদ নিয়ে যদি দিন শুরু করি, তবে আমরা নিশ্চয়ই জয়ী হতে পারব। সমস্ত জগৎ কি ত্রিলোক, স্বর্গ, মর্ত্য, পাতাল উজাড় করে দিলেও তাঁদের

0: ঋণ শোধ হয় না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী আমাদের কাছে স্বর্গের উচ্চাসনে, পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমং তপ, পিতৌরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ধর্ম আমাদের পিতা, পিতার পরে আমাদের সর্বদেবতা। বিয়ের পরদিন মেয়ে যখন শ্বশুরবাড়ি যায়, তখন মায়ের ভাঁড়ার থেকে এক মুঠো চাল আর একটা টাকা নিয়ে মেয়েকে বলা হয়, মাকে না দেখে পিছন থেকে ছুঁড়ে ওই চাল টাকা মুঠো করে মায়ের আঁচলে দিতে, মাকে আর না দেখে সোজা বরের সঙ্গে গাড়িতে উঠে চলে যেতে হবে, আর চাল টাকা উল্টো করে ছুঁড়ে ফেলার সময় বলতে হবে, এতদিন যা খেয়েছি তা শোধ করে দিয়ে গেলাম। এই কনকাঞ্জলি প্রথা উৎসবের শেষে দুঃখ বয়ে আনে, এই প্রথা বন্ধ করে দেওয়া উচিত। পরিশেষে একটা কথাই বলবো, বাবা মায়ের বিকল্প যেমন হয় না, তেমনি তাঁদের ঋণ কোনো দিনই পরিশোধিত হওয়ার নয়। ধন্যবাদ আন্তি। সোমা মুখোপাধ্যায়, নীহারিকা ভবন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। আজকে শেষ ভাবনা লিখেছেন ডাক্তার শান্তিদেব জানা, দক্ষিণ কাশিয়াবাদ, ঢোলাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় প্রত্যুষা, বাবা মায়ের ঋণ কি কখনো পরিশোধ্য? মানব সভ্যতার সহস্রাব্দ ব্যাপী মনীষা মর্মবেদনা ও মহত্তম মনন এক বাক্যে ঘোষণা করেছে, না। কারণ জননী কেবল জন্মদাত্রী নন, তিনি অনন্ত মমত্বের মহামন্দির। আর পিতা শুধু অভিভাবক নন, তিনি নীরব নির্জন তপস্যায় দীর্ণ এক অক্ষয় বটবৃক্ষ। সন্তানের প্রতিটি স্বপ্ন, প্রতিটি সাফল্য ও প্রতিটি শ্বাসের অন্তরালে নিহিত থাকে তাঁদের অগণিত বিনিদ্র রজনী, অব্যক্ত অশ্রু, অনুচ্চারিত আত্মবিসর্জন ও অক্লান্ত আত্মনিবেদন। চোখ বুঝলে ভেসে ওঠে পিতার পরিশ্রান্ত মুখচ্ছবি, চোখ মেললেই অনুভূত হয় মাতৃস্নেহের স্নিগ্ধ ছায়া। জীবনের প্রতিটি গোধূলি লগ্নে মানুষ উপলব্ধি করে এই দুই মহামূল্য আশ্রয়ই তার অস্তিত্বের আদিগন্ত আকাশ। মাতৃক্রোড়ের স্নেহসুধা ও পিতৃ পরিশ্রমের কণ্টকাকীর্ণ করুণ কাব্য অতিক্রম করেই মানুষের জীবনযাত্রার জয়যাত্রা সূচিত হয়। অথচ আধুনিকতার অন্ধ আস্ফালন, ভোগবিলাসের বিভ্রম ও আত্মসর্বস্বতার অবিমৃষ্যকারিতায় মানুষ আজ ক্রমশ শিকড়োচ্যুত। বৃদ্ধ মা বাবার প্রতীক্ষাপূর্ণ নিঃসঙ্গ দৃষ্টি, নীরব দীর্ঘশ্বাস কিংবা সন্তানের কণ্ঠস্বর শ্রবণের ক্ষীণ আকাঙ্ক্ষা সমকালীন সমাজ বাস্তবতার এক নির্মম নৈতিক বিপর্যয়ের মর্মন্তুদ দলিল হয়ে উঠেছে। এই ঋণ অর্থে পরিমেয় নয়, ঐশ্বর্য প্রতিদেয় নয়, এর একমাত্র প্রতিদান প্রগাঢ় প্রণতি, সশ্রদ্ধ সান্নিধ্য ও স্নেহ সম্ভাষণের সজল স্পর্শ। জীবনের গোধূলি বেলায় তাঁদের শ্রান্ত করকোমল ধারণ করাই সন্তানের শ্রেষ্ঠ সাধনা, পরম সৌভাগ্য। সেই সৌভাগ্যের মধ্যেই লুকিয়ে থাকে কৃতজ্ঞতার প্রকৃত পরিশোধ। তাই অন্তরের অন্তঃস্থল থেকে নিবেদিত হোক বিনম্র প্রার্থনা, নমি নমি চরণে, নমি কলুষ হরণে, সুধারস নির্ঝর হয়ে নমি নমি চরণে। লিখেছেন ডাক্তার শান্তিদেব জানা, দক্ষিণ কাশিয়াবাদ, ঢোলাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা। আজ প্রত্যুষা ঘরে ফিরবার আগে আরও একবার আমাদের জুলাই মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। প্রত্যুষাকে তাহলে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সুমিতা দত্ত।

এবারে শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই আজকের অনুষ্ঠান সূচি। সকাল 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পুরবী দত্ত। আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী রয়েছে সকাল 8:30, সকাল 9:30 শুনবেন মাননীয় ইস্যু।

পথিকা মিউজিক থেরাপি, বলবেন পম্পা মণ্ডল সকাল দশটায়। সকাল দশটা বেজে দশ মিনিটে শুনবেন সমুদয় সঙ্গীত শিক্ষার আসর। দশটা বেজে তিরিশ মিনিটে রয়েছে কিছু কথায় কিছু গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান। দুঃখ মিয়ার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটে। সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন বিশেষ অনুষ্ঠান বাংলা কথিকা, যোগা ও মানসিক শান্তি, বলবেন সুধা ভৌমিক। কথায় সুরে রয়েছে বেলা বারোটায়। কিশোর জগৎ শুনতে পাবেন বেলা বারোটা বেজে তিরিশ মিনিটে। দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে লোকগীতি শিল্পী মৌমিতা কর। মনপুরা জংশন লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে দুপুর তিনটে। তিনটে বেজে তিরিশ মিনিটে শুনবেন যুব অনুষ্ঠান। আজ বেলা তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা পিএম কিষাণ যোজনার ২৩তম কিস্তির অর্থমুক্তির সরাসরি সম্প্রচার। অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের হুগলি জেলা তারকেশ্বরে অনুষ্ঠিত হবে। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে শুনবেন বিশেষ অনুষ্ঠান আলোচনা পশ্চিমবঙ্গ দিবস নিয়ে, বলবেন সাধন কুমার পাল, ডক্টর বাপ্পা মহন্ত এবং সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। রাত আটটায় শুনবেন অনুষ্ঠান মুখোমুখি। জয়দীপ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন শান্তনু আচার্য। গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে রাত নটা বেজে তিরিশ মিনিটে। রাত দশটায় সঙ্গীতের জাতীয় কার্যক্রম। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান সম্পর্কে। এবারে শ্রোতাবন্ধুদের জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে শুনবেন হাম হ্যায় রাহি প্যারকে। ইন্দ্রধনু রয়েছে সকাল নটায়। চয়নিকা শুনতে পাবেন সকাল এগারোটায়। ইয়াদো কি মেহফিল বেলা বারোটা বেজে পাঁচ মিনিটে। সুরেলা সফর দুপুর একটায়। ত্রিবেণী দুপুর দুটোয়। সখী সহেলি বেলা তিনটে। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং তারপরই স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লখনপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দিচ্ছিলেন তিনি। বিদেশ মন্ত্রক বলেছে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য। ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে এবং মরক্কো 1-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে। ব্রাজিল এখন হাইতির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হওয়ার পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলি তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি

0: হচ্ছে কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়া সাকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষিজমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে অ্যাগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষের সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সূচনা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম এই প্রকল্পের আওতায় আসবে। ওই মঞ্চ থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 45 লক্ষের বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছাবে 900 কোটির বেশি টাকা। কলকাতার রেড রোডে আগামীকাল 21 জুন সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানেও নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। দিনটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, বাংলা ভাষার গুরুত্ব, বাংলার ইতিহাস তুলে ধরবেন বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশাও সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 68তম জন্মদিন উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। সেখানকার পবিত্র স্থান সাঁওতালি জাহের ও জাহের পাশাপাশি একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্রার্থনায় যোগ দেবেন। এরপর মোহনচরণ মাঝির নেতৃত্বাধীন রাজ্য সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা অংশ নেবেন। এই অনুষ্ঠানে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে উদ্ভাবন ও প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে, যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ ও উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, ভারত উঠে আসবে প্রথম সারিতে। তিনি আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনায় কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে তুলবে, যুব সমাজ এবং শিল্পায়নের মধ্যে এক যোগসূত্র রচনা করবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
1: प्रधानमंत्री विकसित भारत योजना के सहयोग से अब तक करीब 70 लाख जॉब सृजित हुई है। करीब 20 लाख युवा अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं और आज इन्हीं में से करीब 10 लाख युवा साथियों को अपनी पहली नौकरी में 6 महीना पूरा करने पर इस योजना के तहत उसके लाभार्थ के नाते इंसेंटिव भी मिल चुका है। 2,000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है।
0: ব্যাংক, সম্পদ উদ্ধার সংস্থা এবং ঋণগ্রহীতাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় অঙ্কের ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে, করদাতাদের কাছ থেকে সংগৃহীত সরকারি অর্থ ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হলেও সেই বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য প্রায়ই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আদালত সরকারি অর্থের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। সুপ্রিম কোর্ট এক রায়ে স্পষ্ট জানিয়েছে, ফুটপাত কেবলমাত্র পথচারীদের হাঁটার জন্য, এখানে গাড়ি চলাচলের অধিকার নেই। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি এ এস চন্দুরকারের বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট ফুটপাতে হাঁটার ক্ষেত্রে একজন নাগরিকের মৌলিক অধিকারকে অগ্রাধিকার দিতে হবে, সেখানে গাড়ি চলাচলকে গুরুত্ব দেওয়া হবে না। বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সব সম্পর্ককে সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026 ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে, অর্থায়নের নেটওয়ার্কের মোকাবিলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূলে নতুন দিল্লির নিরারস উদ্যোগকে আরও জোরদার করবে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্ন চাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5টি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলা হাওড়া এবং হুগলিতে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে মৎস্যজীবীদের আজ সমুদ্র যেতেও নিষেধ করা হয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে পৃথক বজ্রপাতের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন, আহত বেশ কয়েকজন। এর মধ্যে হাজারিবাগ জেলায় মৃত্যু হয়েছে 3 জনের, রামগড়, পালামৌ, লোহারডাঙ্গা, গোড্ডা এবং পশ্চিম সিংভূম জেলায় 1 জন করে প্রাণ হারিয়েছেন। আহতরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়খণ্ড সরকার জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপ ডির ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে পরাজিত করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে প্রথমার্ধেই ক্যামেরন বাগেসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের হেড করা গোলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অপর ম্যাচে গ্রুপ বি খেলায় মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে। ম্যাচের একেবারে প্রথম মিনিটেই ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। অন্যদিকে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে ব্রাজিল 3-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ ডির ম্যাচে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 8:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস খেলবে সুইডেনের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে বিকশিত পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত স্বাভাবিক করার জন্য সব রকমের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে আগামী 2-3 দিন বৃষ্টির পূর্বাভাস। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, তাই সাধারণ মানুষকে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 জন বিধায়কের অভিযোগের ভিত্তিতে দলের 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন আপাতত বন্ধ রেখেছে পুলিশ। আজ জামাই ষষ্ঠী, জামাইদের মঙ্গল কামনায় বাংলার ঘরে ঘরে চলছে প্রস্তুতি। আজ সেই বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। একটি প্রতিবেদন।
1: তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওড় রাধারমনপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন তিনি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমার সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন নরেন্দ্র মোদী। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশে 9 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,800 কোটি টাকা সাহায্য পাঠানো হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 45 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছবে 900 কোটির বেশি টাকা। মৎস্য ও পশুপালন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ বার্ধক্যের পথে এগিয়ে চলা। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ এবং আগামীকাল চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করছে। বারাসাত মাঝের হাট, দত্তপুকুর মাঝের হাট, নৈহাটি বালিগঞ্জ লোকাল টালা স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট হাবড়া বালিগঞ্জ ব্যারাকপুর ভায়া প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট বারাসাত লোকাল টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। শিয়ালদা বিবাদীবাগ এবং বিবাদীবাগ বারুইপুর লোকাল আজ বাতিল থাকছে। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত স্বাভাবিক করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। সব দপ্তর একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গয়াবাড়ি, লেবং, খড়িবাড়ি সহ 110 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় যে ধস নেমেছিল তাও সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গে বালাসন নদীর ওপর স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার এক বিবৃতিতে জানিয়েছেন, 52 কোটি টাকা ব্যয়ে নতুন স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। দার্জিলিংয়ে প্রবল বর্ষণের কারণে হিউম পাইপের তৈরি অস্থায়ী দুধিয়া সেতু গতকাল ভেসে যায়। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী দু তিন দিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত পাঁচ জেলায় আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে হাওড়া ও হুগলি জেলায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন ব্যবস্থা নেবে, তাই সাধারণ মানুষকে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার পথে না হেঁটে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রকৃত দুর্নীতিতে যারা লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
2: যে উদ্দেশ্য নিয়ে আইনে শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এনেছেন, পুলিশের উপরে আস্থা রাখো, যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে, যেটা পুলিশ পারবে না ইন্টারস্টেট আছে সিআইডির সাহায্য নেবে। এসটিএফ আমাদের টিম বানানো হয়েছে, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে। সবার ক্ষেত্রে তো আমরা বলবো না, এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন নয়, সরকার এভাবে চলে না।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

0: music, art and spirituality to education, science, social reform and nation building. Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling. The land that helped lead Bharat's awakening must now help lead Bharat's transformation.
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে আপাতত লেনদেন বন্ধ করেছে পুলিশ। এই প্রেক্ষিতে বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, দলীয় অ্যাকাউন্টের টাকা নিয়েই ভোটে লড়ে জিতেছেন এই সমস্ত বিধায়করা, অ্যাকাউন্ট অবৈধ হলে টাকা নিলেন কেন, সেই প্রশ্ন তুলেছেন কুণাল। আজ জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস হওয়ায় এই তিথি পিছিয়ে গেছে। মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে আজ দেবী ষষ্ঠীর পুজো করা হয়। ঐতিহ্যবাহী লৌকিক আচারে বাংলার ঘরে ঘরে জামাইকে আপ্যায়নে প্রস্তুত সকলে। নতুন বস্ত্র উপহারের পাশাপাশি ফল, মিষ্টি, রকমারি খাবার জামাইয়ের পাতে তুলে দিতে গতকাল থেকেই বাজারে ভিড়। ইলিশ থেকে শুরু করে চিংড়ি, লিচু থেকে শুরু করে অন্যান্য ফলের দাম চড়া হলেও উৎসাহে ভাটা পড়েনি। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষা আগামীকাল পুনরায় নেওয়া হবে। এই উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া ডিভিশন বিশেষ ইএমইউ ও মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। রাজ্যস্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332214-3526 এবং 86979-81070। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 17টি জেলায় হেল্পলাইন আজ বেলা 12টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত চালু থাকবে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে বিকশিত পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী পূরবী দত্ত।

শুনছেন নজরুল গীতি। এখন একটি বিশেষ ঘোষণা। আন্তর্জাতিক যোগ দিবস। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগাসঙ্গম পোর্টাল 2026-এ সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগ শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং কর্মীদের নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল। শুনছেন নজরুল গীতি, শিল্পী পুরবী দত্ত।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন পুরবী দত্ত। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

0: Thank you, Naresh. US-Iran meet put off over Lebanon clashes. Israel-Hezbollah agreed to a truce, but region on edge, is a top headline in the Times of India. Yogi vows strict action Ayodhya funds row. Bid to defame, says SIT will reveal the truth within 15 days. SP Congress spreading falsehoods is a top headline in the Asian Age. The Supreme Court has declared that every citizen has a fundamental right to walk on a demarcated footpath, holding that this right is primary and takes precedence over the movement of motorized vehicles, as it delivered a far-reaching judgment that could reshape urban planning and road design across the country, reports Hindustan Times. Delhi High Court upholds government order blocking Telegram to secure NEET retest. Government empowered to issue emergency blocking directions under IT Act, writes the Indian Express. In its editorial titled Trump's Versailles and a Chance for Peace, the Tribune writes that there is delicious irony in the fact that President Trump signed the Memorandum of Understanding with Iran at Versailles on June 17. The terms of Trump's surrender at Versailles are a far cry from the conditions that he had unilaterally set for the Iranians. Like the original Treaty of Versailles in June 1919, this one will have a profound psychological impact, not just on the US, but also on Israel, on the Gulf states, and indeed on Iran itself. And finally, an app, Abhigyan, has been launched that will soon enable police and agencies to carry out instant fingerprint-based verification of criminal records using scanners linked to a database of over 1.3 crore suspects and convicts, reports The Hindu. And with that, it's back to you, Naresh.
1: Thank you, Subhadra. But now, before we end the bulletin, the headlines once again. President Draupadi Murmu and Prime Minister Narendra Modi to inaugurate and lay foundation stone of development projects worth over 47,000 crore rupees in Odisha's Mayurbhanj district today. Prime Minister Modi to release 23rd installment of the PM Kisan to over 9 crore farmers from Hooghly in West Bengal. Senior Indian bureaucrat Vivek Agarwal appointed as Vice President of Financial Action Task Force FATF. New Delhi reiterates its commitment to combat terror financing. NTA to conduct nationwide mock drill today ahead of NEET UG re-examination scheduled for tomorrow. SEBI clears channel for easier transfer of shares to legal heirs of deceased investors. And in men's cricket, India to take on Afghanistan in third and final ODI of series in Chennai this afternoon. And with that, we end the morning news. Have a nice day.
2: Akashbani Shiliguri Onushtan Shunchin, Chatsho Ekush Doshomik Nometer, or Tatshatsho Agaru Kilohertz, Prochar Torungi, Echarao, News on AIR, Epir Matome. Akon Bigapon Biruti.
3: হঠাৎ নতুন টুথপেস্ট কেন?
4: কারণ SLS প্যারাবেন গন, তো লাইফ এর কারেন্ট অন।
3: যা খুশি বললেই হলো।
4: জানিস ম্যাচে কি হলো? ছিল 10 রান বাকি, বল ছিল একটাই নাকি, একটার পর একটা ফ্রি হিট, একটা 6, একটা 4, ম্যাচে হলো আমাদের জিত।
3: বুক ক্রিকেটেও কোনোদিন 4 মেরেছিস?
4: মানিস না, ট্রাই করে দেখ।
5: সেন্সোডেন্ট কেয়ার পটাশিয়াম আয়ন্স দাঁতের সেন্সিটিভ নার্ভ ফাইবারসকে শান্ত করে আর দেয় টুথ কারেন্টের থেকে মুক্তি। সেন্সোডেন্ট কে, টুথপেস্ট ফর সেন্সিটিভ টিথ, ট্রাই করে দেখুন।
6: দিদি দেখ দেখ,
7: হারিবদে ভাই
6: দেখা, ওয়াও এটা আমার প্রিয় রং।
7: সারাক্ষণ শপিং,
6: আমি জানি মা, এটাই তো খরচা করার বয়স, তাই না?
8: সেভিং করারও এটাই বয়স।
9: এও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো।
10: আমি জানি তো।
11: RBI এ কথা বলে,
12: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
2: একটি বিশেষ ঘোষণা, আন্তর্জাতিক যোগ দিবস। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগ সঙ্গম পোর্টাল 2026 এই সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগ শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং কর্মীদের নিজেদের নাম নথিভুক্ত করার জন্য

করা হচ্ছে, ঘোষণাটি শেষ হল। এখন শুনবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন।

0: জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জামাই ষষ্ঠী আজ। নতুন পাখায় শাশুড়ি মার ধান ও দুব্বাই কাজ, ষষ্ঠী দেবীর ব্রত করে জামাই বাবার জন্য। মেয়ের সংসার সুখে থাকুক, বাবা মায়ের পুণ্য। শাশুড়ি মার নেমন্তন্ন, ষষ্ঠীর তিথি দিয়ে জামাই আসে ধুতি পরে মিষ্টি ও মাছ নিয়ে। তিথি অনুযায়ী আজ কিন্তু জামাই ষষ্ঠী। আর যেহেতু এই যে আমাদের এই প্রিয় অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে, আমরা ফোনের মাধ্যমে জুড়ে যাই আপনাদের সঙ্গে, তাই আজ এই জামাই ষষ্ঠীর সকালে এ নিয়ে যদি একটা বিষয় না রাখি তাহলে যেন ঠিক মন ভরে না। সেজন্যই আজকের বিষয় তো জামাই ষষ্ঠী নিয়ে অবশ্যই, কিন্তু একটু অন্যরকম। একাল আর সেকাল, মানে আপনাদের মাধ্যমে আমি এবং সমস্ত শ্রোতারা শুনব, আপনারা যখন হয়তো কম বয়সে ছিলেন তখনকার জামাই ষষ্ঠী কেমন হতো, আর এখন জামাই ষষ্ঠী কেমন পালন করেন বা কেমন দেখছেন, এ নিয়েই আজকের বিষয়। আর ফোন নাম্বার তো সকলের জানাই রয়েছে, তবু একবার মনে করিয়ে দিই, ফোন নাম্বার 9434076705। আবার বলি, 9434076705। তবে একটাই আবদার, ফোন করার আগে অবশ্যই আপনার রেডিও সেটের ভলিউম একদম মিউট করে বা রেডিও সেটটি বন্ধ করে বা দূরে কোথাও রেখে এসে তারপর ফোন করবেন। আর আজ কিন্তু কথা হবে জামাই ষষ্ঠীর একাল ও সেকাল নিয়ে। জানতে চাই সে সময় কেমন পালন করতেন বা কেমন পালন করতে দেখেছেন। আর প্রথম শ্রোতা বন্ধু কিন্তু চলে এসেছেন ফোন লাইনে, দেখে নি কে। নমস্কার। এই রে, ফোন তো কেটে গেল, আবারও কোনো শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: রাকেশ, বাত করা হুঁ, হিমাচল প্রদেশ, শিমলা।
0: আচ্ছা, শিমলা সে।
1: জি জি।
0: আচ্ছা, কেসে হ্যায় রাকেশ জি?
1: জি, বহুত বড়িয়া হ্যায়। ইস বক্ত জো হ্যায় আপকা প্রোগ্রাম সুন রহে হ্যায় নিউজ অন এআর এস মাধ্যম সে, অর আপকি আওয়াজ জো হ্যায় শিমলা মে পৌঁছ রহি হ্যায়।
0: আরে, ইয়ে আপসে জো বাত ভি হো রহা হ্যায় ইয়ে ভি এক আচ্ছা লাগ রহা হ্যায় হামে ভি। তো শিমলা মে আবি ওয়েদার কেসা হ্যায়?
1: শিমলা মে বেদর আবি সাফ হ্যায় অর কুছ দিনো সে পেহলে বারিশ হো রহি থি, আবি সাফ হ্যায় অর কুছ দিনো মে বরসাত ভি আনে বালি হ্যায়। অর শিমলা জো হ্যায় পর্যটক কে লিয়ে ঘুমনে কে লিয়ে আবি আচ্ছা হ্যায় অর কাফি টুরিস্ট আ রহে হ্যায়।
0: আচ্ছা, অর যোগ দিবস তো সামনেই হ্যায়, তো যোগ দিবস কে লিয়ে কুছ শিমলা ওয়ালে ভি কর রহে হ্যায় ক্যা?
1: বিলকুল বিলকুল, শিমলা ওয়ালে ভি যোগ দিবস কুছ কর রহে হ্যায় অর যোগ কর রহে হ্যায় অর হর
0: ধন্যবাদ।

0: উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, তবে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি চললেও তেমন একটা আরাম নেই, গরম। আর সুদূর সেই সিমলা থেকে ফোন পেলাম, এটাও আমার ভালো লাগছে যে যারা নাকি বাংলা বলতে পারেন না, তবু শুনে শুনেও মানুষ জুড়ছেন সেই কোন জায়গার থেকে। আর সিমলার ঠান্ডা ঠান্ডা এক ছটাক বাতাস যেন আমাদের মন ভালো করে দিল। সঙ্গে মন ভালো করার জন্য আমার শ্রোতা বন্ধু তো রয়েছেন, দেখে নি কে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি সুবল থেকে হরিবর দাস।
0: আর একবার বলবেন।
1: সুবল থেকে হরিবর দাস।
0: আচ্ছা আচ্ছা, আমি কিন্তু একটা বিশেষ দিন যেহেতু আজ ফোন করেছেন, তো একটা আবদার রয়েছে, সেটা হলো আপনি এখন জামাই ষষ্ঠী পালন করেন?
1: না, এখন তো আমার বয়স অনেক হয়ে গেছে না।
0: তো এক সময় তো পালন করতেন, তাই তো?
1: হ্যাঁ, কোনদিন ছোট সময় ধরেন যখন বিয়ে করছিলাম প্রথম প্রথম তখন পালন করতাম।
0: করতেন তখনের জামাই ষষ্ঠী কেমন ছিল? এখন তো দেখছেন চারিপাশে কেমন হচ্ছে জামাই ষষ্ঠী পালন, আর ওই সময় কেমন ছিল একটু শুনি না।
1: ধরেন আগে তো ওরকম মানে অত ভালো ছিল না, এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে তো
0: আগে কেমন
1: মানে
0: করতেন
1: এত
0: আপনারা?
1: ওই আমরা ধরেন শ্বশুর বাড়ি যেতাম, তারপরে ওই মাছ আম কি কি এইগুলা নিয়ে যাইতাম, তারপরে মনে করেন ওরাও কিছু আনতো, ওই দিয়ে মনে করেন শালা সুমন্ধি ওদের সাথে মনে করেন এই আনন্দ ফুর্তি করতাম।
0: আয়োজন হয়তো এখনকার মতন, আপনি যেমনটা বললেন আয়োজন এখন অনেকটা বেশি, আয়োজন এখনকার মতো অতটা না হলেও আন্তরিকতা কি মনে হয় কোন সময় বেশি ছিল?
1: ধরেন মেলামেশাটা তখনই বেশি ছিল, এখন অতটা হয় না মনে হয়।
0: হুম হুম ঠিকই, এখন আমরা বেশিরভাগ জিনিসই তো ফোনে সেরে দিই, তাই না? অনেক সময় আমরা অনেক শুভেচ্ছা বার্তা যেগুলো আগে হয়তো গিয়ে আমরা দিতাম, সেটাও আজকাল ফোনেই সারি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব ভালো লাগলো। আপনি অনেকগুলো জামাই ষষ্ঠী অনেক রকমভাবে দেখেছেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এইভাবেই কিন্তু আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে থাকবেন। নমস্কার।
1: নমস্কার।
0: আচ্ছা শ্রোতা বন্ধুরা, কথা কিন্তু হয়েছে সেই অনেকের সাথেই, কিন্তু গান শোনা তো হলো না। আর হ্যালো আকাশবাণীতে তো আমরা গানটা না শুনলে ঠিক অনুষ্ঠানটা জমে না, তাই প্রথম গানের দিকে এগোব। ততক্ষণে গান শুনতে শুনতে যারা শুনছেন অনুষ্ঠান, তারা কিন্তু চিন্তাভাবনা করে রাখবেন যে গানটা শেষ হলেই যিনি ফোন করবেন তাঁর কাছেও কিন্তু আমি জানতে চাইব, সেই ছোটবেলায় হয়তো বাবা মায়ের সঙ্গে গিয়ে জামাই ষষ্ঠীর সময় মামা বাড়ি যেতেন, তারপরে এক সময় আপনার সময় এলো, আর এখন এই যে একটা সময়, এই সময়ের সে সময় কেমন ছিল আর এই সময় কেমন, শুনব। তবে এবারের গানটি লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে আন্ধি ছবি থেকে।

0: সুন্দর একটা গানের পর আবারও ফিরে এলাম, এবং ফিরে এসেই কোনো শ্রোতা বন্ধু কিন্তু অপেক্ষা করছে, দেখে নি কে। নমস্কার
1: নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি,
0: সৌভিক বাবু, তাই তো?
1: একদম ঠিক,
0: কসবা থেকে সৌভিক বাবু, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি?
0: আমিও ভালো আছি। আর আজকে তো জামাই ষষ্ঠী, নিশ্চয়ই টপিকটা শুনেছেন কি বিষয়ে কথা হচ্ছে।
1: একদম, জামাই ষষ্ঠী একাল এবং সেকাল,
0: একদম একদম। এবং ছোটবেলায় মা বাড়িতে যাওয়া হতো বাবার হাত ধরে বা মায়ের হাত ধরে?
1: হ্যাঁ ছোটবেলায় যেতাম আর কি, মার হাত ধরে আগের দিন পৌঁছে যেতাম,
0: হুম,
1: এবং
0: শুনি সে
1: বাবা
0: গল্প শুনি।
1: তারপর, হ্যাঁ বাবা তারপরের দিন আসতো, এবং আমার দিদা একটা আমন্ত্রণ পত্র পাঠাতো আর কি, চিঠির মাধ্যমে আর কি,
0: আচ্ছা,
1: তখন
0: কেমন কেমন
1: ছোটবেলায়
0: হতো, কেমন হতো সেটা?
1: মানে সেটা লেটারের মাধ্যমে পাঠাতো আর কি দিদা আর কি, এবং তার মধ্যে আর কি আমন্ত্রণ করতো চিঠি লিখে, এবং তার মধ্যে একটা কিছু আর কি উপহার দিত, মানে ছোট্ট কোনো উপহার উপহার দিত আর কি, সেটা হাতে বানানো কোনো উপহার, সেটা আপনার হয়তো সেটা হতে পারে কোনো রুমাল, বা হতে পারে কোনো হয়তো একটা শাল, এরকম কিছু একটা উপহার দিয়ে সে চিঠিটার মাধ্যমে আর কি দিদি আসতো। এবং বাবা যখন পরের দিন যখন যেত, মানে জামাই ষষ্ঠীর দিন যখন যেত, তারপর আশীর্বাদ আশীর্বাদ করা হতো আর কি, বানা টানা দিয়ে ধান রুব দিয়ে আশীর্বাদ আশীর্বাদ করা হতো, এবং একটা মিষ্টি সেটা বাড়িতে তৈরি করা হতো, সেটা বলা হতো আনন্দ নাড়ু। আনন্দ নাড়ুটা এমন হবে, সেটা নারকেল তো অবশ্যই থাকবে, ভেতরের মধ্যে একটা ছোট্ট মতন সেটা এলাচ থাকবে, আর একটা ছোট্ট মতন সেটা আদা থাকবে, আদা মানে একদম ছোট্ট, এটাকে বলে আনন্দ নাড়ু আর কি। এই জিনিসটা কিন্তু বাড়িতে কিন্তু তৈরি করা কিন্তু হতো, এবং ক্ষীরের সন্দেশ, ক্ষীরের সন্দেশটাও কিন্তু বাড়িতে কিন্তু তৈরি করা হতো, এই জিনিসগুলো কিন্তু হতো। আর মাছ যেটা থাকবে, সে মাছ তো অবশ্যই কিন্তু থাকবে, ইলিশ মাছটা যখন আনা হতো আর কি এইসব উৎসবে। শুধু আমার মা বাড়িতে একটা নিয়ম ছিল, বিয়ে বাড়িতে বল, বিয়ে অনুষ্ঠান যদি বাড়িতে যদি হয় বা কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, মাছটাকে এনে প্রথমে ভালো করে ধুয়ে সেটাকে আর কি ওই নুন হলুদ ওসব মাখিয়ে একটা পুজো টাইপের করা হতো মাছটাকে আর কি, এবং মাছটা যেন গ্যাসে নয় উনুনে রান্না হওয়ার রীতি আর কি ছিল। এই জিনিসগুলো আমি আর কি দেখে দেখে এসেছি, এবং পরবর্তীকালে এখন যে সময় দিদি, সেই জিনিসটা অনেক কিছু এখন পাল্টে গেছে, এখন আর নিমন্ত্রণ করে চিঠির মাধ্যমে এইসব কিছু করা হয় না, এখন মেসেজের মাধ্যমে লিখে দেওয়া হয় বা ফোনের মাধ্যমে এত বলে দেওয়া হয় হয়তো, এবং এমন যখন বিয়ে যখন আমি নিমন্ত্রণতে যখন যাই, এখন খাবার দাবার গুলো জানি কেমন জানি পাল্টে পাল্টে যাচ্ছে, যেমন মিষ্টিটা যে বাড়িতে যেমন তৈরি করা হয় এগুলো না, এগুলো রেডিমেড হিসেবে এখন মিষ্টিটা বাইরে থেকে চলে আসে, রান্নাটাও কিছু কিছু বাড়িতে তৈরি হয়, এবং কিছু আকর্ষণীয় যে খাবার গুলো সেগুলো বাড়ি বাড়ি থেকে আসে, যেমন বিকালে যেমন আগে টিফিনটা বাড়িতে হতো, এখন দেখি বাইরে থেকে দেখি চলে আসে, বাইরে থেকে অর্ডার দিয়ে চলে আসে, কেমন জানি সেই জিনিসটা এখন আর সেই আমেজটা যেন

0: পাই না। আর জামাই ষষ্ঠীতে যেমন আগে যেমন হতো বিকেলবেলা যাবে সিনেমা দেখতে, আবার একটা গিয়েছিল রীতি না মানে সবাই আর কি যেত, কিন্তু এখন সেই সিনেমা দেখার জিনিসটা কোথায় জানি দিদি এখন আর সেই জিনিসটা পাই না আর কি। মানে সিনেমা দেখতে যাওয়াই করা, হ্যাঁ যে যার মতন মোবাইল নিয়ে মানে মুখ গুজে রয়েছে, কেউ হয়তো মোবাইলেই হয়তো সিনেমা দেখছে, কেউ মোবাইলে ইয়ে করে রয়েছে, এইভাবে জিনিসটা চলছে। জামাই ষষ্ঠীটা আগের মতন সে আমেজটা নেই, এটাই আর কি, কোথায় জানি পরিবর্তন হয়ে যাচ্ছে দিদি।
1: এই এই যে এই গল্পগুলোর লোভেই কিন্তু আজ আমি এই বিষয়টা বেছেছিলাম। এই যে যেমন একটা চিঠি দেওয়া, তার সাথে একটা রুমাল, হয়তো এমনি অর্থে খুব সাধারণ, কিন্তু একটা হাতের ছোঁয়া, এটা যে কি অমূল্য জিনিস, সেটা যে দিল এবং যে পেল তারা নিজেরাই শুধু জানে। আর এই যে বিভিন্ন রকম মিষ্টির কথা বললেন, নাড়ু, আনন্দ নাড়ু, খুব ভালো লাগলো কথা শুনে। এবং
0: আর একটা
1: হ্যাঁ হ্যাঁ
0: তো সেটা হলো, আমার বাবা যখন যেত বাজার থেকে কোনো না কোনো ফল বলুন বা কিছু বলুন কিছু নিয়ে যেত, সেটা ফ্যামিলির জন্য আর আমার দিদার জন্য কোনো শাড়ি কিনে নিয়ে যেত। এখন সেই জিনিসটা দিদি উপহার বলুন, এখন কেমন যেন আধুনিক টাইপের উপহার উপহার হয়ে যাচ্ছে, একটা ইয়ে টাইপের উপহার হয়ে যাচ্ছে। এবং যখন এখনকার যারা আর কি জামাইরা যারা আছে, বাড়ি পৌঁছে গিয়ে একটা দামি একটা কিছু জিনিস দিয়ে দেওয়া, কিন্তু হাতের তৈরি যে জিনিসটা সেটার মধ্যে আন্তরিকতা ভালোবাসা আছে দিদি, সেই জিনিসটা কিন্তু এখন সেই জিনিসটা কিন্তু আর নেই, এটাই আর কি।
1: ঠিক ঠিক ঠিক অনেক কিছুই হারিয়ে গেছে, এবং অনেক কিছুই আবার আপনাদের এই গল্পের মাধ্যমে খানিকটা হলেও সেই ভাবনায় আবার অনেকেই হয়তো পৌঁছে গেল এই মুহূর্তে। খুব ভালো লাগলো কথা বলে, সঙ্গে থাকবেন, আপনি তো আমাদের সাথে জুড়ে রয়েছেন, এভাবেই যুক্ত থাকবেন। ধন্যবাদ,
0: নমস্কার দিদি,
1: নমস্কার।
0: নমস্কার।
1: আপনি রেডিওটাকে পাশে রেখে বসে বসে ভাবছেন, তাই তো, অমুকবার আমরা সকলে মিলে ওই সিনেমাটা দেখতে গিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিন, অথবা আমাদের বাড়িতে আবার এই রকম রীতি রয়েছে। একা একা না ভেবে ফোন করুন না, 9434076705 টুক করে ফোন করুন, আর ভাগ করে নিন আপনার সেই ভাবনা, আমরাও শুনি। আর সেই ভাবনা ভাগ করে নেওয়ার জন্যই ফোন লাইনেও কিন্তু রয়েছেন কোনো শ্রোতা বন্ধু, দেখে নিকে। নমস্কার।
2: হ্যাঁ দিদি ভাই নমস্কার, সুপ্রভাত।
1: কেম
2: হ্যাঁ
1: সুপ্রভাত, কেমন আছেন?
2: হ্যাঁ দিদি ভাই, আমাদের এদিকে কালকে সারা দিন জল হয়েছে, তো একটু ঠান্ডা পড়েছে, এবং আজকে একটু মেঘ করে আছে কিন্তু বৃষ্টি আর নেই। হ্যাঁ তো একটু ঘুমট গরমও আছে দিদি ভাই। তো
1: আচ্ছা আচ্ছা, আর
2: হ্যাঁ
1: আপনি একটু নাম বলুন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলা বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: প্রবীর বাবু। আচ্ছা প্রবীর বাবু, হ্যাঁ আচ্ছা প্রবীর বাবু, শুনবো আপনার কাছ থেকে, তার মানে একটু গরম লাঘব হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, তাই তো?
2: না না না, একটু লাঘব হয়েছে আর কি, যে
1: আচ্ছা
2: দাবদাহ গরমটা সেইটা আর নাই এখন।
1: আচ্ছা, আমাদের
2: হ্যাঁ
1: উত্তরবঙ্গে এখন বেশ ভালোই আবহাওয়া চলছে, সকাল থেকে বৃষ্টি
2: হ্যাঁ হ্যাঁ
1: বৃষ্টি।
2: হ্যাঁ, বৃষ্টি ভেঙে গেছে, জল বেড়েছে নদীতে, সব
1: হুম
2: খবরে দেখছি দিদি ভাই।
1: হুম
2: তো
1: একদমই একদমই।
2: আপনারা তো হ্যাঁ একটু সাবধানে থাকবেন দিদি ভাই। হ্যাঁ তো দেখুন, আজকে তো ভালো বিষয় দিয়েছেন জামাই ষষ্ঠী, তো দেখুন জামাই ষষ্ঠী আমাদের আপনার দিদি ভাইকে নিয়ে প্রত্যেক বাড়ি যেতে হয়, কারণ শ্বশুর মশাই আগে ছিলেন, মারা গেছেন, তো ওনার দুটোই মেয়ে আর কি। হ্যাঁ তো শ্বশুর মশাইয়ের ছেলে টেলে নেই, তো এটা হচ্ছে মানে শাশুড়ি ফোঁটা, মানে জামাইদেরকে কপালে ফোঁটা দেবে, সেই ফোঁটাটা যেমনি আমাদের ভাই ফোঁটা হয় সেরকম, মানে এটা হচ্ছে শাশুড়ি ফোঁটা। শাশুড়ি ফোঁটা না দিলে মানে ষষ্ঠী তলায় পুজো করাতে হবে, বাঁশ পাতা এইসব দিয়ে,
1: হুম হুম
2: মানে নানা রকম
1: না
2: জিনিস
1: আমি
2: আর কি।
1: শুনবো কিন্তু প্রবীর বাবু, আমি শুনবো কিন্তু সেই যে বাবা বা মায়ের হাত ধরে মামা বাড়িতে যেতেন, সেই সময় কেমন হতো, আর এখন শ্বশুর বাড়িতে আপনি যান এখন কেমন হয়, এই যে তফাতটা, বা কটা বছর আগে যখন হয়তো নতুন নতুন বিয়ে করেছেন তখন কেমন ছিল, এখন কেমন, আমি জানতে চাই একদম শুরুর থেকে, যখন বাবা মায়ের হাত ধরে মামা বাড়ি যেতেন, কারণ আয়োজন করা হয়েছে বাবার জামাই ষষ্ঠীতে যাবেন সেজন্য, সে সময় একটু শুনি না কেমন।
2: দিদি ভাই, মারা আমাদের মা মাসিরা হচ্ছে 7 বোন, এবারে 7 জামাই যখন মানে ওই ইয়েতে যেত জামাই ষষ্ঠীতে, সে আমরা তো তার সাথে সাথে মানে মা দুর্গা গেলে মা দুর্গার সাথে ছানাপোনা গুলো যাই, তো সেই ছানাপোনা নিয়ে একবারে 7টা বোনের এত মানে হই হুল্লোড়, মানে কোনো সময় কোনো মেসোমশাই হয়তো আসে নেই, তার জন্য সেই মাসির মন খারাপ। হ্যাঁ, মানে সবাই তো সব সময় যুক্ত পারতো না, তো সেই জায়গা থেকে আমরা দেখেছি দিদি ভাই, তো মামার বাড়িতে তখন তো মানে সেই চাষাবাদের উপরে নির্ভরশীল ছিল, এরকম তো আড়ম্বর ব্যাপার ছিল না, ঘরেই সব বানানো হতো এবং ঘরের মাছ, হ্যাঁ, এবং মাছ নিয়ে এলে মাছে কাতলা মাছ যদি পুকুরে ধরা হতো, সেই পুকুরের মাছ নিয়ে এসে আগে সিঁদুর লাগিয়ে দেওয়া হতো মাথায় আর কি, মাছের যে কাটা হবে তাহলে ওর আগে ষষ্ঠী হবে তার আগে মানে সিঁদুর লাগিয়ে সেটাকে বরণ করে নেওয়া হতো মাছটাকে। তো এবার সেই মাছ মানে বললে বিশ্বাস করবেন না, টাটকা মাছ। আর তারপরে মামা ছিল 5টা, সেই মামারা চলে যেত জামাই ষষ্ঠী করতে, মামারা তো থাকতে পারতো না, মামিরাও থাকতো না, এবারে দিদিমার উপরে ভার পড়তো, এবারে মাসিরা সবাই মিলে সেইটা জোগাড় করে সব রকম করে নিত, তো সেই জায়গাটা একটা আনন্দ মানে সেইটা মেলার মতন আর কি, সবাই যখন একসাথে থাকতাম। তারপরে সেই ষষ্ঠীর সময় মাইক বাজানো হতো, তখন কিন্তু রেকর্ড প্লেয়ার ছিল, রেকর্ডের আর কি গান, তখন ওই যে সেই মেশিনে দম দিয়ে দেওয়া হতো, আর মাইকের চোঙটা আপনার সেই বাঁশ, 40 ফুট বাঁশ, 20 ফুট বাঁশ, এই বাঁশের ডগাতে বেঁধে দেওয়া হতো, তো সেই আনন্দটা সত্যি করেই মনে হতো যে কোনো বিয়ে বাড়ি হচ্ছে। তো এই জায়গাটা থেকে দিদি ভাই আমরা কি আনন্দ পেয়েছি, সেই আনন্দটা আর এখন নেই, এখন ফিকে পড়ে গেছে। আর আমার যখন নতুন বিয়ে হয়েছিল, আমি তো বড় জামাই, তো সেই জন্য দিদি ভাই সেই আনন্দটা বিশাল আনন্দ, এবং সেই জামাই ষষ্ঠীতে আমার একটা আবদার ছিল যে ব্লেজার নেব, তখন তো ব্লেজারের কোনো ইয়ে ছিল না, মানে কোট প্যান্টের কাপড় শ্বশুরমশাই কিনে আমার আমাকে সেই সময় দিয়েছিল, তো মাস্টারমশাই মানে শ্বশুরমশাই স্কুল টিচার ছিলেন, মাস্টারমশাই ছিলেন, সে আমাকে সেই মানে কাপড়ের টাকা আমাকে দিয়ে দিয়েছিল, বলল তুমি তোমার পছন্দ মতন কিনে নেবে, এবং সেই আনন্দটা সত্যি করে এখন শ্বশুরমশাই নেই, মাঝে মাঝে ওই যে চিঠি পাঠাতো আর কি, জামাই ষষ্ঠী এলে পুরীর বাবা জীবন জামাই ষষ্ঠী আছে, আর আমরা দিদি ভাইয়ের নাম শিপ্রা, শিপ্রামকে নিয়ে এসো, হ্যাঁ এ ভালো লাগবে, ব্যাস এইটুকু চিঠিটা পাঠাতো দিদি ভাই। সেই চিঠিটার মধ্যে মানে কি বলবো, ভালোবাসা আন্তরিকতা সেইটা মাখিয়ে রাখা থাকতো, তো আজও সেই চিঠিটা আমি মানে অ্যালবামে রেখে দিয়েছি, এবং মাঝে মাঝে খুলে দেখি আর ওনার কথা চিন্তা করি, সত্যি আমার মনে দুঃখ হয়। হ্যাঁ, তো এই জায়গাটা আর কি ফিরে পাবো দিদি ভাই?
1: ফিরে কিন্তু পেয়েছেন প্রবীর বাবু, ফিরে পেয়েছেন সেটা আমরা বুঝছি, কি বলুন তো আপনার গলায় যে উত্তেজনা, গলায় যে আনন্দের বহিঃপ্রকাশ পেলাম, তাতে মনে হলো বলতে বলতে আপনি ঠিক ফিরে পেয়েছেন, হয়তো মানুষ ভ্রমণ হলো বা মানুষ যাত্রা হয়ে গেল ছোট্ট একটা করে।
2: আপনার দিনবার সাথে একটু শুনে নেন, নাহলে উনি ভাববেন যে আমি বললাম, উনি একটু
1: অনেকে তো প্রবীর বাবু অনেকে তো অপেক্ষা করছেন, কিছু মনে করবেন না, দিদি ভাইয়ের সাথে না হয় আর একটা দিন কথা হয়। হ্যাঁ
2: ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে,
1: আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ভালো থাকবেন আপনিও। হ্যাঁ হ্যাঁ। শ্রোতা বন্ধুরা, এই যে কত কত গল্প, কত কত, এইগুলো তো শুধু গল্প না, টুকরো টুকরো জীবন, টুকরো টুকরো সেই যে জীবনে বাঁচা, সেই বাঁচা আবারও এই যে হ্যালো আকাশবাণীতে আপনারা তুলে ধরছেন, তাতে সত্যি আমরা সমৃদ্ধ। তবে আবারও যারা গান শুনতে বসে আছেন, তারা কিন্তু রেড়ে করে উঠবেন যে গান শোনানো হচ্ছে না অনেকক্ষণ হলো। তাহলে এবার একটু গানের দিকে যাই, লতা মঙ্গেশকরের গাওয়া বরসাত কি এক রাত ছবি থেকে এবারের গানটি।

0: জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পুজো অনুষ্ঠিত হয়। এই দিনে জামাইকে আপ্যায়ন করার প্রথাটি জামাই ষষ্ঠী নামে পরিচিত। তবে জামাই ষষ্ঠী হলেন হিন্দু ধর্মের সন্তান, প্রজনন এবং মঙ্গলের দেবী। তবে জামাই ষষ্ঠী পালনের পেছনের কারণ কিন্তু বেশ অন্যরকম। অন্যরকম বলবো নাকি, ভারতীয় হিন্দু পরিবারে এই প্রথার নীতি, পুজো আর্চা এসবের পালনের যে একটা বিরাট কারণ রয়েছে সেটা বলবো, সেটাই ভাবছি। প্রাচীনকালে বিয়ের পর মেয়েদের কিন্তু শ্বশুরবাড়িতে থাকতে হতো, আর যেমনটা এখনো হয়ে আসছে। তবে মেয়ে যাতে চট করে বাপের বাড়ি কিন্তু আসতে পারতেন না, মেয়ে যাতে আসতে পারেন সপরিবারে বাপের বাড়ি বেড়াতে, এবং মায়ের সাথে দেখা হতে পারে, তার জন্য এই বিশেষ দিনটি ধার্য করা। শাশুড়ি মা ষষ্ঠী দেবীর কাছে প্রার্থনা করেন যেন তার মেয়ে সারা জীবন স্বামীর সংসারে সুখে থাকে, জামাই যেন সর্বদা সুস্থ দীর্ঘজীবী হন। আর এই উৎসবের মাধ্যমে দুটি পরিবারের মধ্যে ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি পায়। পৌরাণিক নানা কারণ আছে, তবে মূল যে কারণ তা হল গ্রীষ্মকালের এই সময় আম, জাম, লিচু এই সমস্ত বিভিন্ন গ্রীষ্মকালীন ফলের দেখা দেয়, এবং বর্ষাটাও আসবো আসবো করে, এ সময় ইলিশ মাছও ভালো পাওয়া যায়। তো বিভিন্ন রকম পদ, মানে এক একটা বিভিন্ন রকম পদ, সেই বিভিন্ন রকম সুস্বাদু খাবার দাবার দিয়ে যাতে মেয়ে জামাইকে ভালো করে আপ্যায়ন করতে পারেন, এবং মেয়ে যাতে বাপের বাড়ি আসতে পারে। শ্বশুরবাড়িতে সব মায়েরই চিন্তা থাকে, শ্বশুরবাড়িতে কী খাচ্ছে না খাচ্ছে, একা হাতে গড়ে একটু ভালো খাওয়ার যেন একটা দিন মেয়েকে রান্না করে খাওয়াতে পারি। সেই কারণেই কিন্তু এই মা ষষ্ঠীর পুজোটাকে এই রূপ দেওয়া। তারপর যে কোনো পৌরাণিক গল্পগাথা হোক আর যে কোনো কারণই হোক না কেন, তবে এই মুহূর্তে ফোন লাইনে কিন্তু আবারও কোনো শ্রোতা বন্ধু রয়েছেন, দেখে নিকে। হ্যালো,
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি সুমন মোহরি, ত্রিপুরা আগরতলা থেকে বলছি।
0: আচ্ছা সুমন বাবু, কেমন আছেন?
1: আমি ভালো আছি ম্যাডাম, আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা আজ তো কথা বলছি জামাই ষষ্ঠীর একাল আর সেকাল নিয়ে। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে বা মায়ের হাত ধরে মামা বাড়ি যেতেন?
1: হ্যাঁ যেতাম।
0: আর এখন জামাই ষষ্ঠী পালন করা হয়?
1: এখন আমি বলছি আগেরকার দিনে যে জামাই ষষ্ঠীর মধ্যে যে একটা আন্তরিক ছিল বা পুরনো, যেমন আমি বলি আগের দিনে জামাই ষষ্ঠী খুবই যেমন ঘরোয়া ও আন্তরিক, গ্রামের বাড়িতে বা পুরনো পরিবারে শাশুড়ির নিশাতে নানা রকম রান্না করতেন, জামাইকে নতুন পোশাক ফলমূল ইত্যাদি উপহার দিতেন, আপ্যায়ন করা হতো। তখন এই উৎসবের যে আমেজটা খুবই অন্যরকম ছিল। আর এখনকার জামাই ষষ্ঠীর মধ্যে যেমন বর্তমান জামাই ষষ্ঠী অনেকটা আধুনিক আধুনিক হয়ে উঠেছে, এখন অনেক পরিবারে যেমন ধরুন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, ক্যাটারিং এর ব্যবস্থা করে থাকে, এবং উপহার হিসেবে কিছু ব্যান্ডেজ জিনিস ও গ্যাজেট ইত্যাদি উপহার দেয়, এবং সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করে, স্টাইলিশ উদযাপন, এইসব এখন সাধারণ ব্যাপার। তবে ব্যস্ত জীবনের কারণে আগের মতো সময় নিয়ে একসাথে বসে আনন্দ করার সুযোগটা কিন্তু কমে গেছে অনেকটাই।
0: একদম একদম ঠিক বলেছেন। আচ্ছা ত্রিপুরার দিকে জামাই ষষ্ঠীর কোনো বিশেষ রীতি হয় যেটা এতক্ষণ আপনি শুনলেন তার মধ্যে পেলেন না? অনেকেই তো অনেক কথা বললেন।
1: হ্যাঁ, যেমন একটু আগে যে একজন ভদ্রলোক বলছে যে পুকুরে মাছের উপরে যে সিঁদুর লাগানো হয়, এটা কিন্তু এখানে কিন্তু করা হয় না, এরকম আমি দেখিও না শুনিও না কখনো।
0: আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা
1: ধন্যবাদ
0: বলে।
1: ম্যাডাম,
0: আপনি এভাবেই যুক্ত থাকুন, নমস্কার,
1: ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ।

সেই যে লোভী পুত্রবধূ, নিজে খেয়ে বেড়ালের ওপর দোষ দিত, আর সে করেই সন্তান হারানো এবং মা ষষ্ঠীর পুজোয় আবার সন্তান লাভ। এই ব্রতকথা প্রচলন এবং এই ব্রতকথা অনেকেই জানেন, সেজন্য সে গল্প আজ আর শোনাব না, শুনব আপনাদের মুখ থেকে, আপনাদের সেকাল এবং একালের জামাই ষষ্ঠী পালনের বিভিন্ন রীতিনীতি, বিভিন্ন আচার অনুষ্ঠান, বিভিন্ন আনন্দ। টুক করে ফোন করে নিন, ফোন নাম্বার 9434076705। তবে অবশ্যই ফোন

করার আগে রেডিও সেটের ভলিউম একদম মিউট করে বা বন্ধ করে ফোন করবেন। এই মুহূর্তে টুক করে আবারও একটু গান শুনে নি, ব্ল্যাকমেল ছবি থেকে কিশোর কুমারের গাওয়া এবারের গানটি।

0: সুন্দর একটা গান শুনে আবারও ফিরে এলাম এবং এসেই দেখছি কোনো শ্রোতাবন্ধু অপেক্ষা করছেন। দেখে নি কে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি,
0: কি বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: নিতাইবাবু কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: এই তো আমরাও ভালো আছি। আর শুনবো জামাই ষষ্ঠীর সেকাল, মানে একেবারে ছোটবেলায় যখন মায়ের হাত ধরে যেতেন আর তারপরে যখন নিজে জামাই হলেন, বা এখন একটু শুনি না কেমন পরিবর্তন হলো।
1: হ্যাঁ দেখুন, যখন মায়ের হাত ধরে মামা বাড়ি যেতাম, তো তখন তো আমার মানে গ্রামেই মা

0: মামার বাড়ি আমার,
1: আচ্ছা,
0: আমার কিন্তু গ্রামই মামার বাড়ি।
1: হুম হুম
0: তো যখন যেতাম মামা বাড়ি, তখন কিন্তু খুব আনন্দ লাগতো, এবং মানে এই জামাই ষষ্ঠীর ব্যাপারে কিছু বুঝতাম না, তো ভালো মন্দ খাবার দাবার হতো, এগুলা পেয়ে খুব আনন্দ লাগতো। তো জামাই ষষ্ঠীর যে আপ্যায়ন, সেটা কিন্তু খুবই ছিল তখন। আর এখন তো অতিরিক্ত হয়েছে। এখন আমি যখন শ্বশুর বাড়ি যাই, তখন ধরুন বিভিন্ন ধরনের ফল মূল খাবার দাবার কিন্তু প্রচণ্ড। তো আমি সেগুলো খেতে পাই না অত। তো আমি তো বড় জামাই, আমার আমার বউ হচ্ছে বড় এবং আমার শালি আছে ছোট। তো ধরুন তখন শালির বিয়ে হয়নি, আমি একাই তখন, তো আমার মানে আদর, প্রচণ্ড আদর হতো, এবং আমাকে খুব যত্ন করে খাওয়াতো, এবং তারপর বইকাবার একটু ঘুরে যেতাম, ঘুরে বেড়াতাম। তারপরে ধরুন পুজো হতো যে ষষ্ঠীতলায়, সেখানে যেতাম, বহু মানুষের সঙ্গে আলাপ হতো এবং বহু জামাইয়ের সঙ্গে পরিচিত হতো।
1: এইরে, ফোন কিন্তু কেটে গেল। ঠিক আছে, নিতাইবাবুর সাথে অনেকক্ষণই কথা হলো এবং অনেকটাই আমরা জানলাম। আর খুড়ি বলছে এই মুহূর্তে কিন্তু আমাদের অনুষ্ঠান এবার শেষ করতে হবে, সময় হাতে নেই। হ্যালো আকাশবাণী, অনুষ্ঠানে এতক্ষণ আমি অনামিকা ছিলাম আপনাদের সঙ্গে। সকলে খুব ভালো থাকুন, আবারও কথা হবে আগামীকাল ঠিক সকাল 8:30। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং তারপরই জেলার চিঠি।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট নেওয়ার আগে প্রস্তুতির অঙ্গ হিসেবে দেশজুড়ে এনটিএ একটি মকড্রিল করবে। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 বিধায়কের অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গে দলের 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপাতত লেনদেন বন্ধ করেছে পুলিশ। ফুটবল বিশ্বকাপে ব্রাজিল 3-0 গোলে হাইতিকে পরাজিত করেছে। অন্য ম্যাচে প্যারাগুয়ে খেলছে তুরস্কের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ এরাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বর পৌঁছবেন শ্রী মোদী। একটি প্রতিবেদন।
1: তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়া সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওড় রাধারমনপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন নরেন্দ্র মোদী। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশে 9 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,800 কোটি টাকা সাহায্য পাঠানো হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 45 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছবে 900 কোটির বেশি টাকা। মৎস্য ও পশুপালন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যুব সমাজ, কৃষক, শিক্ষক, গবেষক তথা আপামর রাজ্যবাসীকে বিকশিত বাংলা গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
2: Bengal's rich cultural heritage, timeless traditions, an enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality to education, science, social reform and nation building. Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling, the land that helped lead Bharat's awakening.
0: এক ভিডিও বার্তায় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেছেন রাজ্যপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশা সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 68তম জন্মদিন উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামের পবিত্র স্থান সাঁওতালি জহর ও হোজহর যাবেন। পাশাপাশি একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও পাহাড়পুর স্কুলে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা সভায় যোগ দেবেন। মোহন চরণ মাঝির নেতৃত্বাধীন রাজ্য সরকারের দুবছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নেবেন তারা। লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করবে। সংস্থাটি জানিয়েছে তারা আগামীকালের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে এনটিএ একটি বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি নজরদারি, আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই করা, পরীক্ষার সামগ্রী পরিবহনের জন্য পুলিশি প্রহরা সহ জিপিএস যুক্ত যানবাহন চলাচল ইত্যাদি। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নম্বর চালু করেছে। রাজ্যস্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332214-3526 এবং 869-7918070। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 বিধায়কের অভিযোগের ভিত্তিতে দলের 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করেছে পুলিশ। ওই 3টি অ্যাকাউন্টে 400 কোটি টাকারও বেশি রয়েছে বলে সূত্রের খবর। দলের তহবিলে দুর্নীতির টাকা ঢুকেছে কিনা তা তদন্ত করে দেখার জন্য বিধাননগর সাইবার ক্রাইম থানায় চিঠি দেন ওই বিধায়করা। এই পদক্ষেপের ফলে দলীয় তহবিল ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবি করেছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বিদ্রোহী বিধায়ক বিরুদ্ধে সরব হয়ে বলেছেন, ওই বিধায়করা দলীয় অ্যাকাউন্টের অর্থ নিয়েই ভোটে লড়েছেন এবং জিতেছেন। অ্যাকাউন্ট সম্পর্কে অভিযোগ থাকলে কেন তারা টাকা নিলেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের পর এবার ফলতা থানায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমফানের ত্রাণ বণ্টনে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তার অভিযোগ, আমফান পরবর্তী সময় ফলতা ব্লকে মৎস্যজীবীদের জন্য ত্রাণ ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির সহায়তা বাবদ 47 কোটি টাকারও বেশি সরকারি অর্থ বণ্টনে ব্যাপক অনিয়ম হয়েছে। এফআইআরে নাম রয়েছে তৎকালীন বিধায়ক শঙ্কর কুমার নস্কর, তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান, তৎকালীন বিডিও সহ একাধিক জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকের। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। ভারতের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড সেবি আর্থিক ক্ষেত্রে বাজারে দক্ষতা বৃদ্ধি, নিয়ম মেনে পরিচালনার প্রক্রিয়াকে আরও সহজ করা এবং নিয়ন্ত্রণমূলক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে বেশ কিছু সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে। গতকাল মুম্বাইতে অনুষ্ঠিত বোর্ডের 214তম সভায় সেবি মৃত বিনিয়োগকারীদের নামে থাকা সিকিউরিটিস বা শেয়ার আইনি উত্তরাধিকারী ও দাবিদারদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াটি সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। কম মূল্যের দাবির ক্ষেত্রে নথিপত্র জমা ঝামেলা কমিয়ে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি নতুন কুইক ট্রান্সমিশন প্রসেসিং কিউটিপি বা দ্রুত হস্তান্তর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক, সম্পদ উদ্ধার সংস্থা এবং ঋণ গ্রহীতাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় অঙ্কের ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বলেছেন, করদাতাদের কাছ থেকে সংগৃহীত সরকারি অর্থ ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হলেও সেই বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য প্রায়ই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে গত শনিবার বালির দাম নির্ধারণের জন্য একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আবাস যোজনার উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে বালি পেতে পারেন সে নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। নির্ধারিত হয়েছে ট্র্যাক্টর পিছু বালির দাম হবে 1500 টাকা। উল্লেখ্য, এক ট্র্যাক্টরে প্রায় 100 ঘনফুট বালি থাকে। অন্যদিকে স্থানীয় মানুষদের ক্ষেত্রে ওই দর হয়েছে ট্র্যাক্টর পিছু 3500 টাকা। দুই ক্ষেত্রেই পরিবহন খরচ নিজস্ব। কালেক্টরেটের সভাকক্ষে বৈঠকটিতে ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার সৌরভ পাণ্ডে, জেলার পুলিশ আধিকারিকরা এবং বেশ কয়েকজন বিধায়ক। এই বৈঠকে বালিখাদান মালিকদেরও ডাকা হয়। জেলার খড়গপুর পৌর এলাকায় 27 নম্বর ওয়ার্ডের টুড়িপাড়াতে সম্প্রতি মহা ধুমধামের সঙ্গে পালিত হয়েছে মুথিয়াম্মা মাতা পুজো। দক্ষিণ ভারতীয় রীতি অনুসারে দেবী কালীকে এই রূপে পুজো করা হয়। রীতি অনুযায়ী 7 দিনে 7টি রূপে দেবী কালীকে আরাধনা করা হয় এই পুজোয়। সাধারণত বছরের মে মাস থেকে জুলাই মাসের মধ্যে খড়গপুর শহরের বিভিন্ন এলাকাতে এই পুজো অনুষ্ঠিত হয়। খড়গপুর শহরে সারা ভারতের সমস্ত প্রদেশের মানুষ বসবাস করেন, এজন্য খড়গপুর শহরকে মিনি ইন্ডিয়া বলা হয়। খড়গপুর শহরে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে আসা তেলুগু সম্প্রদায়ের মানুষের একটি বিরাট অংশের বসবাস রয়েছে। খড়গপুর শহর রেল শহর হিসেবেও পরিচিত। বংশ পরম্পরায় খড়গপুর শহরে বসবাস করে তেলুগু সম্প্রদায়ের মানুষেরা এ শহরের স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। দিকে দিকে ধুমধাম করে 9 বা 7 দিনের এই উৎসব পালন করেন তারা। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে গত সোমবার খড়গপুরে বার্তালাপ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে পরিকাঠামো, স্বাস্থ্য ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন বক্তারা ভাষণ দেন। পিআইবির পূর্বাঞ্চলের মহানির্দেশক টিভিকে রেড্ডি, রাজ্যের মন্ত্রী ও খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ, জেলাশাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক সৌরভ পাণ্ডে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গি, আইআইটি খড়গপুরের অধ্যাপক ভার্গব মৈত্র সহ বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে

0: প্রকৃতি সচেতনতার কথা মাথায় রেখে এক পেড় মাকে নাম শীর্ষক কর্মসূচিও পালিত হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তথ্য সরবরাহে পিআইবির ভূমিকার প্রশংসা করেন। মেদিনীপুর বিধানসভার জনগণের সমস্যার সমাধানে ডিজিটাল ব্যবস্থাকে হাতিয়ার করে বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত এক অভিনব উদ্যোগ নিয়েছেন। আমার বিধায়ক নামের একটি অ্যাপের মাধ্যমে ডিজিটালভাবে এই বিধানসভার 261,000 মানুষের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ওই অ্যাপের সূচনা করে তিনি জানান, মেদিনীপুর বিধানসভার নাগরিকরা এখন থেকে বাড়িতে বসেই এই অ্যাপের মাধ্যমে সরাসরি মেদিনীপুরের বিধায়ককে অভিযোগ, আবেদন ও বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবেন। শ্রী গুছাইত জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত পরিষেবার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ। খড়গপুর 2 নম্বর ব্লকের বালিহাটি এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে সম্প্রতি বিশেষ যজ্ঞ ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্ব শান্তি, মানব কল্যাণ এবং সনাতন সংস্কৃতির সুরক্ষার লক্ষ্যেই এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার সকালে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল ময়দানে জেলাস্তরীয় যোগ শিবির অনুষ্ঠিত হবে। স্কুল কলেজ সহ বিভিন্ন সংগঠন থেকে প্রায় 2,000 জন অংশগ্রহণ করবে বলে জেলাশাসক বিজিন কৃষ্ণ জানিয়েছেন। আইআইটি খড়গপুর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ 205 নম্বর স্থান অর্জন করেছে এবং ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে 4র্থ স্থান অধিকার করেছে। স্বাভাবিকভাবেই তাই এ বিষয়ে প্রতিষ্ঠানের সকলেই খুব আনন্দিত। জেলার চিঠি শেষ হল। পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে, এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
2: আকাশবাণী শিলিগুড়ি, মাননীয় ইসু।
3: মাননীয় ইসু অনুষ্ঠানে প্রকৃত শিক্ষায় জীবন ধর্ম শীর্ষক স্মৃতিচারণা। স্মৃতিচারণ করছেন তাপস কুমার চক্রবর্তী, আলাপচারী দেবশ্রী সাহা।
4: নমস্কার। মাননীয় ইসু অনুষ্ঠানে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন তাপস কুমার চক্রবর্তী, যিনি দীর্ঘদিন শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন, অবসর নিয়েছেন কয়েক বছর। অবসর গ্রহণের পরেও নিজেকে যুক্ত রেখেছেন বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে। জেনে নেব তাঁর ফেলে আসা দিনগুলির কথা। প্রথমেই মাননীয় ইসু অনুষ্ঠানের পক্ষ থেকে তাপসবাবু আপনাকে স্বাগত, নমস্কার।
5: নমস্কার।
4: তো তাপসবাবু, প্রথমেই জানতে ইচ্ছে করছে আপনার জন্ম কোথায়, কত সালে?
5: আমার জন্ম জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের জুরাপানি নামক একটি গ্রামে, 29 জানুয়ারি 1962 সালে।
4: আচ্ছা, তো আপনার একদম ছোটবেলায় আপনার বাড়িতে কে কে ছিলেন?
5: ছোটবেলায় আমার ঠাকুরদাদা, ঠাকুমা, কাকা, কাকিমা এবং আমার বাবা মা, আমরা ভাই বোন, কাকাতো ভাই বোন, এদেরকে নিয়ে আমাদের যৌথ পরিবার ছিল।
4: বেশ। তো তাপসবাবু, আপনার শৈশবের কোনো স্মৃতি যেটা আজও আপনার মনকে নাড়া দেয়, অথবা যেটা ভাবলে আপনি আজও আনন্দ পান অথবা ব্যথিত হন, এমন কোনো ঘটনার কথা মনে পড়ছে?
5: শৈশবের একটি স্মৃতি আমার ভীষণভাবে মনে দাগ কেটে আছে। প্রাথমিক শিক্ষায় আমি খুব ভালো ছাত্র ছিলাম না। এবার 5ম শ্রেণীতে পড়ার সময় আমার খুব কঠিন অসুখ হয়, এই কারণে 5ম শ্রেণীতে আমি দ্বিতীয়বার একই ক্লাসে পড়তে বাধ্য হই। প্রথম দিন শিক্ষক মহাশয় সকলের নাম ডেকে কে কোন স্কুল থেকে এসছো সে কথা জিজ্ঞেস করছিল। তো আমি আমার যে প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের কথা উল্লেখ করাতেই আমার এক বন্ধু পাশ থেকে উঠে দাঁড়িয়ে সে মাস্টারমশাইকে বলে, স্যার ও এই স্কুলেই ছিল, ও গতবার ফেল করেছে। এই ঘটনায় আমি একেবারে অতিমাত্রায় রেগে যাই। মাস্টারমশাই কখন ক্লাস থেকে বেরিয়ে যাবে এটারই অপেক্ষা করছিলাম। এবারে আমি মাস্টারমশাই বেরিয়ে যাওয়ার পরেই সেই বন্ধুর উপরে ঝাঁপিয়ে পড়ি এবং

0: বই খাতা সব ছুঁড়ে ফেলে দিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে মাকে সমস্ত ঘটনা জানানোতে মা আমাকে বলেছিল যে, তাপস, যে বন্ধু আজ তোমাকে মাস্টারমশার সামনে অপমান করেছে, তুমি তোমার পরিশ্রমের মধ্য দিয়ে সেই অপমানের জবাব দেবে। তো মায়ের ওই কথা আমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। আমি এত মন লাগিয়ে পড়াশোনা করেছিলাম যে 6 মাসের হাফিয়ার্লি পরীক্ষাতেই আমি গোটা ক্লাসের ভেতরে আমি প্রথম হয়েছিলাম, অনেক নম্বর পেয়ে। এবার আমি লক্ষ্য করলাম যে বন্ধুরা এতদিন আমাকে অবহেলা করতো, তুচ্ছ তাচ্ছিল্য করতো, তারা আমার সব ভক্ত হয়ে গেল।
1: বাহ, তো আপনার প্রাথমিক শিক্ষা কোথায় সেটা জানা হয়নি?
0: আমার প্রাথমিক শিক্ষা শুরু হয় বরিয়াতিগুড়ি 2 নম্বর CS প্রাথমিক বিদ্যালয়।
1: বেশ, পড়াশুনোর জীবনে আপনার মায়ের অবদান ভীষণ রকমভাবেই আপনাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে। এছাড়াও কোনো শিক্ষক মশাইয়ের অবদান রয়েছে আপনার জীবনে?
0: হ্যাঁ, অবশ্যই আছে। একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম, যে পরিবারে খাদ্য বস্ত্র বাসস্থানেরই একটা বিরাট সমস্যা ছিল। তখনকার দিনে আমাদের ভাই বোনেদের লেখাপড়াটা যেন অনেকটা শৌখিনতা ছিল, কিন্তু আমার মা আমাদের লেখাপড়ার ব্যাপারে এত যত্নবান ছিলেন, তিনি বারবার একটি কথা বলতেন যে, দেখো, লেখাপড়াই হচ্ছে মানে এমন একটা সুন্দর জিনিস যা তোমাকে সমাজে প্রতিষ্ঠিত করবে, তোমার চেহারাকে আরও উজ্জ্বল করে তুলবে। তো মায়ের সেই অনুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। এছাড়া বরিয়াতিগুড়ি হাই স্কুলের এবং বরিয়াতিগুড়ি প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাকে অতি যত্ন নিয়ে সাহায্য সহযোগিতা করেছেন।
1: তো আপনার উচ্চশিক্ষা ওই স্কুলেই সম্পন্ন হয়?
0: হ্যাঁ, ওই স্কুলেই আমি মাধ্যমিক পাশ করি। পরবর্তীতে আমি জলপাইগুড়িতে এসে জলপাইগুড়ি জেলা স্কুলে 11 ক্লাসে ভর্তি হই এবং জেলা স্কুল থেকেই আমি উচ্চ মাধ্যমিক পাশ করি।
1: আচ্ছা, তো পড়াশুনোর পাশাপাশি ছোটবেলাতে খেলাধুলোর কোনো শখ ছিল অথবা বই পড়া?
0: আমি খেলাধুলাতে সেভাবে পটু ছিলাম না, তবে বই পড়ার আগ্রহ ছিল। বিশেষ করে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আমাকে মোহিত করে দিত।
1: আচ্ছা, তো আপনি উচ্চশিক্ষা সম্পন্ন করেই কি কর্মজীবনে প্রবেশ করলেন, নাকি কর্মজীবনে প্রবেশ করবার আগে বেশ কিছু স্ট্রাগল করতে হয়েছে মানে চাকরি পাওয়ার জন্য?
0: আমি সেই অর্থে উচ্চশিক্ষা লাভ করতে পারিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রথম পরীক্ষা অর্থাৎ মাতৃভাষা পরীক্ষাটা দেওয়ার পরের দিনে আমার মায়ের অকাল প্রয়াণ ঘটে, এবং এই কারণেই আমার প্রথম বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমার দেয়া হয়নি। দ্বিতীয়বার আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি পাশ করি। এবার সংসারে তখন এমন একটা পরিস্থিতি উদ্ভব হয়, আমার ছোট 3 ভাই বোন ছিল, তাদের লেখাপড়াটাই আমার কাছে তখন বড় বেশি অগ্রাধিকার পায়। কেননা আমিও যদি লেখাপড়ায় যুক্ত থাকতাম, তাহলে আমার ভাই বোনের লেখাপড়া আর হতো না, আর আমার বাবাও কাছে থাকতেন না। এবারে মায়ের মৃত্যুর পর আমরা ভাই বোনেরা সব অনাথ হয়ে যাই, তখন বড় হিসেবে আমার ছোট 3 ভাই বোনের দায়িত্ব আমাকেই নিতে হয়, যার জন্য আর লেখাপড়ায় আমি বেশি দূরে এগোতে পারিনি। পরবর্তীতে আমি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করবার জন্য যে জুনিয়র বেসিক ট্রেনিং সেটা গ্রহণ করি, এবং দীর্ঘ প্রতীক্ষার পর 1994 সালের 15ই সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষক হিসেবে আমি আমার কর্মজীবনে প্রবেশ করি।
1: আচ্ছা, তার এই যে মাঝখানের সময়টা, তখন কিভাবে আপনি সংসারের এই যে দায়িত্ব সামলাচ্ছিলেন?
0: মাঝখানের সময়টা আমার জীবনে অত্যন্ত কঠিন সময় ছিল, কেননা 3 ছোট ভাই বোন, বাবা পাঞ্জাব থেকে যা টাকা পাঠাতেন তাতে করে আমাদের সংসারে আমাদের লেখাপড়া বা খাওয়া দাওয়া এগুলো সম্ভব হতো না। আমি সারা দিন টিউশনি করতাম, এভাবেই আমি আমার সংসারকে ওই সময়টাতে প্রতিপালন করি।
1: বেশ, তো আপনি চাকরি জীবনে প্রবেশ করলেন, তো সেখানেও আপনি যেহেতু মানুষ করার কারিগর এই ভূমিকাতেই অবতীর্ণ হলেন, তো সেই সময়কার কিছু কথা যদি আমাদেরকে জানান, কোনো ঘটনা, কোনো স্মৃতি কর্মজীবনে থাকাকালীন।
0: আমি শিক্ষক পরিবারের সন্তান, আমার ঠাকুরদাদা প্রয়াত যোগেশচন্দ্র চক্রবর্তী, উনি পূর্ব পাকিস্তানে হাই স্কুলের শিক্ষক ছিলেন। 1954 সালে দেশভাগের পরে উনি ওই দেশ থেকে চলে আসেন। শুধুমাত্র মান মর্যাদা এবং সম্ভ্রম

0: রক্ষার জন্যই চলে আসেন। এদেশে এসেও উনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আমার ঠাকুরদাদাও চাইতেন আমি শিক্ষক হই। আমার বাবাও দেশভাগের ফলে উনি লেখাপড়া করতে পারেননি, ক্লাস 9 অবধি লেখাপড়া করে আমার বাবা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারতেন এবং ওনার ইংরেজি ড্রাফটিং যা আমাকে আজও স্তম্ভিত করে দেয়, অবাক করে দেয়। বাবাও চাইতেন আমি বড় হয়ে যেন খুব ভালো শিক্ষক হতে পারি। এবারে শিক্ষকতার জীবনে প্রবেশ করে ছোট ছোট ছেলেমেয়েদের তাদের সাথে চলতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে ছেলেমেয়েদের আদর, ভালোবাসা এবং স্নেহ এই শিক্ষক হিসেবে যদি তাদেরকে দেয়া যায়, এর পাশাপাশি যৎকিঞ্চিত বা যতটুকু সম্ভব শাসনও তাদেরকে করা দরকার, তাহলে শিশুরা শিক্ষকের একেবারে অনুগত হয়ে যায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা স্কুলের প্রতিও তারা আগ্রহী হয়ে ওঠে।
1: আপনি যেহেতু নিজে একজন শিক্ষক ছিলেন এবং ছোটবেলা থেকেই বহু শিক্ষকের সাহচর্য পেয়ে বড় হয়ে উঠেছেন, তো আপনার কি মনে হয় সেই যে ছোটবেলায় ছাত্র শিক্ষক যে সম্পর্কটা ছিল আর আজকের দিনের ছাত্র শিক্ষক সম্পর্ক, সেটা কি একই আছে নাকি তার রূপটা বদলে গেছে?
0: ছাত্র শিক্ষক অভিভাবকের ঐক্য, এটা শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এবং আমি যেটা মনে করি, ছাত্র শিক্ষকের সম্পর্ক আগেও যেমন মধুর ছিল, শ্রদ্ধা ও ভালোবাসার ছিল, আজও সেই সম্পর্ক শ্রদ্ধা ভালোবাসার পর্যায়েই রয়ে গেছে। পরিস্থিতিগত কিছুটা পরিবর্তনে কিছুটা ঘাটতি এক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু আমি মনে করি একজন শিক্ষক হিসেবে আমি যদি ছাত্রদের আপন হতে পারি, তাদের শ্রদ্ধা ভালোবাসার জায়গায় যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, আমি আমার ছাত্রছাত্রী ও কাছে মুনি ঋষির মর্যাদা পেতে পারি।
1: তো আপনি অবসর কবে গ্রহণ করলেন?
0: 31 জানুয়ারি 2022 সালে আমি অবসর গ্রহণ করেছি।
1: তো অবসর গ্রহণের পরবর্তী জীবন আপনি কিভাবে কাটাচ্ছেন, কী কী কাজকর্মের সাথে নিজেকে যুক্ত রেখেছেন?
0: আমার কর্মজীবনে আমি শিক্ষার আন্দোলন এবং শিক্ষক আন্দোলন এই দুটো বিষয়ের সাথে আমি নিবিড়ভাবে জড়িয়েছিলাম। এছাড়া সামাজিক ক্ষেত্রেও আমি নিজেকে যুক্ত রেখেছিলাম। আমি কাজ করতে খুব ভালোবাসি। শিক্ষকতার জীবনে আমি আমার স্কুলটাকে গড়ে তোলার চেষ্টা করেছি, ছাত্রদেরকে গড়ে তোলার চেষ্টা করেছি, আবার আমার চারপাশে যারা আছে তাদের বিষয়টাও আমার সবসময়তেই মাথায় থাকতো। এছাড়া সামাজিক যে ক্ষেত্রগুলোতে আমার অংশগ্রহণ সাধারণ মানুষকে উপকৃত করে বা করবে, এই সকল বিষয়ের সাথেও আমি নিজেকে যুক্ত রেখেছি।
1: একটু কি প্রকারের কাজ করছেন যদি একটু বলেন?
0: আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকায় যুবক বয়সে আমরা একটা সংগঠন গড়ে তুলেছিলাম। সেই সংগঠনের সাথে আমি নিবিড়ভাবে জড়িয়ে এবং সেই ওয়েলফেয়ার সংগঠনের মাধ্যমে কোনো রোগীর রক্ত জোগাড় করে দেওয়া, তাকে হসপিটালে ভর্তি করে দেওয়া, কোনো গরিব মানুষের প্রয়াণ ঘটলে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা, এবং এমন কিছু পরিবার আছে, আমি একটা অতি সাধারণ বা দরিদ্র এলাকার মধ্যেই বসবাস করি, যেখানে মানুষের দৈনন্দিন সমস্যা তাদের জর্জরিত করে রাখে, তাদের কোনো মেয়ের বিয়ের ক্ষেত্রে অপারক পিতামাতা আমাদের কাছে আসতো, আমরা সকলের কাছ থেকে সহযোগিতা সংগ্রহ করতাম, সেই বাবা মায়ের হাতে পৌঁছে দিতাম।
1: তো তাপসবাবু, আপনি নিজে একজন দুস্থ পরিবারের মানুষ ছিলেন, তো বর্তমানে যারা দুস্থ ছেলে মেয়ে, যারা পড়াশুনোকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, তাদের জন্য আপনি কিছু ভাবছেন?
0: আমি শিক্ষার স্বার্থে এই বিষয়টা অবশ্যই ভাবনায় রাখি। আমার যে সামাজিক সংগঠন আছে, আমাদের একটা ফান্ড রয়েছে, যে ফান্ডের মাধ্যমে আমরা দুস্থ ছাত্রছাত্রীদের বইপত্র কেনা, খাতা ইত্যাদি আমাদের সেই তহবিল থেকে আমরা সাহায্য সহযোগিতা করি। তবে এখন যেটা লক্ষ্য করি যে মানুষ নিজেকে যেন গরিব বা দুস্থ বলতেও যেন একটু কুণ্ঠা বোধ করে, নিজেই সামলে নেওয়ার একটা মানসিকতা এটা লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে। আমার ছোটবেলায় যেমন আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে খাতা কিনে দিতেন, বই কিনে দিতেন। বরিতগুড়ি হাইস্কুলের যে প্রধান শিক্ষক প্রয়াত অমূল্যধর চৌধুরী, তিনি আমার গোটা ক্লাসের বই কিনে দিতেন। তো এখনকার যে দুস্থ ঘরের ছেলেমেয়েরা, যথেষ্ট সমস্যার মধ্যেই তাদেরকে লেখাপড়া করতে হয়, কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু সেইভাবে

0: থেকে তাপসবাবু আপনাকে আরও একবার ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ প্রকৃত শিক্ষায় জীবন ধর্ম শীর্ষক স্মৃতিচারণা শুনলেন। স্মৃতিচারণ করলেন তাপস কুমার চক্রবর্তী, আলাপচারিতায় ছিলেন দেবশ্রী সাহা। মাননীয় অনুষ্ঠানে আজ জীবে প্রেম আমার জীবনব্রত শীর্ষক স্মৃতিচারণা শুনবেন। স্মৃতিচারণ করছেন বিমল রায়, আলাপচারী দেবশ্রী সাহা।
0: নমস্কার। মাননীয় অনুষ্ঠানে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিমল রায়, যিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন ভারতীয় জীবন বীমা নিগমের সাথে, অবসর নিয়েছেন কিছুদিন। অবসর গ্রহণের পর মানব সেবার্থে যুক্ত আছেন রামকৃষ্ণ মিশনের সাথে। তিনি মনে করেন মানব সেবাই ঈশ্বর সেবা। বাকি কথা শুনে নেব তাঁর মুখ থেকে। প্রথমেই বিমলবাবু, মাননীয় সু অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত, নমস্কার।
3: নমস্কার।
0: তো বিমলবাবু, একেবারে চলে যাই আপনার শৈশবের দিনগুলিতে। প্রথমেই জেনে নিতে ইচ্ছে করছে আপনার জন্ম কোথায়, কত সালে, এবং আপনার প্রাথমিক শিক্ষাই বা কোথায়?
3: আমার জন্ম আলিপুরদুয়ার মহকুমার কুমারগ্রাম ব্লকের পশ্চিম ব্লকে 1959 সালে আমার জন্ম।
0: এবারে বলুন, আপনার ছোটবেলা কোথায় কেটেছে, কে কে ছিলেন তখন বাড়িতে?
3: ছোটবেলায় বাড়িতে বাবা মা আমরা চার ভাই এক বোন ছিলাম। ছোটবেলাটা স্কুল করেছি কুমারগ্রাম ব্লকের নারাথলি গ্রামে। আমি প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে এসেছি, আমি সেখানে থেকেছি। জন্ম হয়েছে আলিপুরদুয়ারে, কিন্তু বড় হয়েছি নারাথলিতে, কামাখ্যাপুরিতে।
0: আচ্ছা, মানে আপনার জন্ম আলিপুরদুয়ার মহকুমাতে হলেও আপনি বেড়ে উঠেছেন একদম প্রত্যন্ত গ্রামে, গ্রাম্য পরিবেশে, এবং সে সময় যখন বেড়ে উঠছিলেন আপনার প্রাথমিক শিক্ষাও সেই গ্রামের স্কুলেই?
3: হ্যাঁ, গ্রামের স্কুলেই আমার হয়েছে।
0: আচ্ছা, সে সময় যখন আপনি বেড়ে উঠছিলেন খুব সুন্দর একটি পরিবেশে বেড়ে উঠছিলেন, এবং সে সময় আপনার কোনো ঘটনা যখন একদম ছোট্ট ছিলেন মনে পড়ছে আপনার?
3: স্কুল জীবনটা খুব আনন্দ উপভোগ করেছিলাম। গ্রামের মধ্যে একটা স্কুল ছিল, স্কুলে সবাই আমরা পড়তে আসতাম। সেখানে আমাদের বিভিন্ন রকম স্মৃতি, বিভিন্ন রকম খেলাধুলা করতাম, বিভিন্ন পড়াশোনা করতাম। মাস্টারমশাইরা আমাদেরকে খুব ভালোবাসতেন এবং শাসনও করতেন। শাসন এবং ভালোবাসায় আমরা শিক্ষা লাভ করেছি। সেখান থেকে যে প্রত্যন্ত গ্রামে, সেই আমি প্রথম মানে যখন স্কুলে যাই, হাই স্কুলে যাই, সেটা হলো কামাখ্যাপুরি হাই স্কুল। সেই হাই স্কুলে যখন যাই আমার মানে খুব আনন্দ লেগেছে যে প্রত্যন্ত গ্রাম থেকে এইভাবে পড়াশোনা করে আমি একটা হাই স্কুলে গিয়েছি।
0: তো সেই রকম কোনো মজার ঘটনা একটু বলুন না, যে কিভাবে দুষ্টুমি করতেন বা কিভাবে আনন্দ করতেন?
3: হ্যাঁ, দুষ্টুমি করতাম আমরা হচ্ছে, যেহেতু গ্রাম বাংলা ছিল, গ্রাম বাংলার আনন্দ হচ্ছে জল, মানে বর্ষাকালটা খুব আনন্দের মধ্যে কাটতো। যে নদী নালা ছিল সেখানে আমরা স্নান করতে যেতাম, সবাই মিলে স্নান করতাম, খুব আনন্দ ফুর্তি করতাম। তারপরে বিভিন্ন গাছে উঠে আমরা ফল, এর গাছে ওর গাছে ফল, হ্যাঁ, সংগ্রহ করতাম, সবাই আনন্দ করে খেতাম একসাথে মিলে, বন্ধুত্বপূর্ণভাবে ছিল ওদের। তারপরে খেলাধুলা করতাম, সে গ্রামের একটা খেলাধুলা ছিল হাডুডু খেলা, সেই হাডুডুর খেলাটা খুব করতাম, এবং মাঝে মধ্যে ফুটবল খেলাও হতো সবার সাথে, সবার ভিতরে একটা আন্তরিকতা ছিল। তারপরে হচ্ছে গ্রামে বিভিন্ন রকম উৎসব হতো, সেই উৎসবে আমরা সবাই পার্টিসিপেট করতাম।
0: মানে আপনার শৈশবের দিনগুলো সত্যি সত্যি
3: সত্যি খুব এখনো স্মৃতিতে আছে, স্মৃতির মণিকোঠায় এখনো আমাদের ওগুলো স্মৃতিচারা দেয়। মাঝে মধ্যেই আমি চলে যাই, এখনো আমি মাঝে মধ্যে সেই গ্রামে চলে যাই, শৈশবের বন্ধু বান্ধবরা আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি, ইন্টারাকশন হয়, তারা খুব আনন্দ পায়, বাহ তুই সে এত দূরে আছিস, খুব ভালো লাগছে, কিন্তু আমাদের যে ভুলিসনি এটাই আমরা খুব আনন্দ পাই।
0: বাহ, এবারে আপনি উচ্চশিক্ষার জন্য চলে এলেন কামাখ্যাপুরি।
3: হ্যাঁ, উচ্চশিক্ষার জন্য, হায়ার সেকেন্ডারি পড়াশোনার জন্য আমি কামাখ্যাপুরিতে চলে আসলাম। আমার বাড়ির থেকে 4 কিলোমিটার রাস্তা দূর, প্রতিদিন 4 কিলোমিটার রাস্তা হেঁটে আসতাম, এবং 4 কিলোমিটার রাস্তা হেঁটে বাড়ি, 8 কিলোমিটার রাস্তা হাঁটতাম। এবং ভোরবেলা মানে আমরা যখন বেরোতাম আর কি, 10-11টায় স্কুল বসত, আমরা বেরোতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগ, হ্যাঁ, আবার 1 ঘন্টা বিকালবেলা 2 ঘন্টা হেঁটে স্কুল যাতায়াত করতাম। সেখানে আমি মাধ্যমিক পর্যন্ত আমি পাশ করি, পাশ করার পর আমি উচ্চশিক্ষায় যাই। সেখানে আমার স্কুলের টিচাররা খুব ভালোবাসতেন, যেহেতু আমি এত দূর থেকে যেতাম, সর্বক্ষণ আমার হাতে একটা ছাতা থাকতো। তো পণ্ডিত স্যার, সংস্কৃত স্যার বলতো, বাহ এই একমাত্র ছাত্র যে ছাতা নিয়ে থাকে তার সাথী, হ্যাঁ, এটা আমার খুব সঙ্গে ছিল ছাতা। এখনো এখন এই বয়সে আমি যেখানেই যাই না কেন আমার হাতে একটা ছাতা থাকে,
0: এবং সেই অভ্যেসটা আপনার
3: আমার যায়নি
0: একদম। সেই স্যারের কথাটিও আপনার কানে আজও বাজে,
3: আজও বাজে।
0: আচ্ছা, তো আপনি কত দূর পর্যন্ত আপনার উচ্চশিক্ষা?
3: আমি মানে

0: গ্র্যাজুয়েট পর্যন্ত পড়াশোনা করেছি, বিএ পাশ করেছি। সে বিএ পাস করতে গিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি আলিপুরদুয়ারে যাই, আলিপুরদুয়ার মহকুমায় যাই, সেখানে আলিপুরদুয়ার মহাবিদ্যালয়ে ভর্তি হই। সেখানে আমার 4 বছর কাটে, সেখানে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক 11-12 পড়ার পর তারপরে আমি গ্র্যাজুয়েশন করি 2 বছরে। তারপরে আমি ওখান থেকে স্নাতক উত্তীর্ণ হয়ে আমি আমার কর্মজীবনের দিকে খুঁজতে থাকি।
1: আচ্ছা, এবার আপনার উচ্চশিক্ষা সম্পন্ন করলেন এবং স্বাভাবিকভাবেই কর্মজীবনে প্রবেশ করলেন, তো সেই কর্মজীবনে প্রবেশের সময়টা মানে শুরুর দিকটা কিভাবে হলো, কিভাবে এই কাজের সাথে যুক্ত হলেন, কারুর সেখানে সাহায্যের হাত ছিল কি না সেটা যদি একটু বলেন।
0: তো কর্মজীবনটা বলতে, কলেজ লাইফ যখন করছিলাম তখন থেকে ভেতরে একটা অনুপ্রেরণা যাচ্ছিল যে শিক্ষা লাভ করার, তো এখানকার এখন যে শিক্ষা ব্যবস্থা ছিল তখনই আমার মনে হয়েছিল যে আমাদের শিক্ষা ব্যবস্থায় তো কোনো মানে উন্নত কিছু শিক্ষা হচ্ছে না, শিক্ষাটা কিছু কর্ম পাওয়ার জন্যই শিক্ষা, মানে নৈতিক শিক্ষায় যে শিক্ষিত সেই শিক্ষিত করে তুলছে না, যে আমাকে কিছু করে খেতে হবে এরকম একটা শিক্ষা কিন্তু আমরা কারিগরি শিক্ষায় করি নেই। প্রচলিত শিক্ষায় ছিল, প্রচলিত শিক্ষা হচ্ছে স্নাতক স্তরে 3টা বিভাগ ছিল, সেই 3টা বিভাগ আর হচ্ছে বিজ্ঞান স্তরে 2টো সে ইঞ্জিনিয়ারিং পড়তো, কেউ ডাক্তারি পড়তো। তা আমি ওখানে পড়াশোনা করার পর ভেতর থেকে অনুপ্রেরণা জেগেছিল যে আমাকে কিছু করতে হবে, তখনই আমি সেই কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতাম এবং তার জন্য তৈরি হতাম। সেই কলেজ লাইফ থেকেই আমি তৈরি করেছিলাম এবং জীবনে প্রতিটি পরীক্ষাতেই আমি পাশ করেছি। তেমন কিন্তু এখন কর্মস্থলে কোথায় পড়তে হবে, ব্যাংকে পাশ করেছি, তখন বিএসআরবি পরীক্ষা নিতো, ব্যাংকে পাশ করেছি, স্টাফ সিলেকশন কমিশনে পাশ করেছি, ইন্ডিয়ান ওয়েলে পাশ করেছি, বিভিন্ন জায়গায় পাশ করেছি, শেষ পর্যন্ত জীবন বিমা নিগমে আমি পরীক্ষা দিয়ে পাশ করলাম। করবো এই প্রফেশনটা তখন খুব ভালো লাগছিল যে এটা হলো দেশ এবং জাতির সেবায় এবং মানবের সেবায় হচ্ছে কর্মযোগের উদ্দেশ্য, তখন সেটাকে আমি ভালোবেসে এটাই গ্রহণ করি।
1: তো আপনি ওই জীবন বিমা নিগমের সাথে যুক্ত হলাম, কতদিন পর্যন্ত এর সাথে যুক্ত ছিলেন?
0: 1983 সালে আমি জয়েন করি জুলাই মাসের 1 তারিখে এবং 2019 আমি অবসর গ্রহণ করি।
1: আচ্ছা,
0: এর থেকে দীর্ঘ 36 বছর কয়েক মাস আমি এখানে চাকরি করেছি।
1: ঠিক, তো আপনি যেটা একটু আগেই বললেন যে এটি একটি মানবের সেবামূলক কাজ, মানে এটা উদ্দেশ্য, তো কিভাবে মানুষের সেবা করছে জীবন বিমা নিগম?
0: আচ্ছা, পিপুলস মানি ফর পিপুলস ওয়েলফেয়ার, মানুষের টাকাই দিয়েই মানুষের সেবা করা, ওদের টাকা এই প্রতিষ্ঠানটা সংরক্ষণ করে রাখে, রেখে সেই প্রতিষ্ঠানের বিনিময়ে দেশের বিভিন্ন রকমের যত বড় বড় প্রজেক্ট আছে সব প্রজেক্টের কাজের মধ্যে ইনভেস্টমেন্ট করে, সীমিত পয়সা মানে ইন্টারেস্ট দিয়ে এটা সীমিত করে, যত রকমের রাস্তাঘাট থেকে শুরু করে যত রকমের বড় বড় প্রজেক্ট, বিজলি মানে বিদ্যুৎ পর্ষদের থেকে শুরু করে ইন্ডিয়ান ওয়েল যা তো রকমের আছে, সবার ক্ষেত্রে এই টাকা পয়সা এরা বিনিয়োগ করে থাকে, সরকারের মাধ্যমে বিনিয়োগ করে থাকে, এবং সেই টাকাটা কাদের থেকে? জনগণের টাকা। সেই জনগণের টাকা জনগণের সেবার জন্যই এই রাস্তাঘাট যা হচ্ছে, জড়ো জড়ো প্রজেক্ট হচ্ছে, এইভাবে আমরা বিভিন্নভাবে সেবা দিয়ে থাকি। এবং তার সাথে আমরা কি করছি, আমরা হচ্ছে জনগণের যে জীবনটা, আমাদের জীবন নিগমের যে প্রতীক, যে প্রতীকটা একটা প্রদীপ জ্বালানো আছে, সেই প্রদীপটাকে রক্ষা করছি, অর্থাৎ যোগক্ষমা বহম বহম, অর্থাৎ আমি তোমার জীবনের সব দায়িত্ব, জীবনরূপ প্রদীপটাকে আমরা যাতে নিবে না যায় সেটাকে, যদি কোনো বাড়ির কোনো গৃহকর্তা মারা যায় তার পরিবারটাকে আমরা রক্ষা করি তার টাকা দিয়ে।
1: আচ্ছা, তো যেহেতু আপনি এরকম একটি কাজের সাথে যুক্ত, তো আপনার জীবনে বিভিন্ন রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, ঘটনার সাক্ষী হয়েছেন, তার একটি দুটি ঘটনা ছোট করে যদি আমাদের বলেন।
0: যেমন যখন মানে ক্লেম পায় আর কি লোকেরা, মানে হঠাৎ করে পরিবার চলতে চলতে পরিবারের গৃহকর্তা দেহত্যাগ হলো, মানে মারা গেল, অ্যাক্সিডেন্টালি মারা গেল, বিভিন্নভাবে মারা গেল, মারা যাওয়ার পরে তাদের ক্ষেত্রে আমরা যখন ক্লেমটা দিই, ক্লেমটা দিয়ে পরিবারের মুখে যে হাসিটা ফোটাতে পারি, কান্নার ভিতরে যে হাসি ফোটাতে পারি, সেই আনন্দটা বিশাল আনন্দ, সেই আনন্দটা আমরা বিশাল, তারই পয়সা দিচ্ছি, কিন্তু আমরা যেই রক্ষণাবেক্ষণ করে রেখেছিলাম বা আমরা ইসে করেছিলাম তাকে, যে তার তার পাওনা টাকাটাকে আমরা যে ফিরিয়ে দিতে পেরেছি, তার পরিবারের মধ্যে দুঃখের মধ্যে আনন্দ দিতে পেরেছি, সেই আনন্দটা বিশাল,
1: মানে একটা নিরাপত্তা দিতে পেরেছি,
0: নিরাপত্তা দিয়েছি।
1: তো এবার আপনি অবসর নিলেন 36 বছর কর্মজীবনের পর, তো এবার অবসর গ্রহণের পর কিভাবে আবার নতুন জীবন শুরু করলে নতুন ভাবে?
0: অবসরটা যখন নেব তখন কাউন্ট ডাউন করছিলাম, কবে রিটায়ার করবো, কবে রিটায়ার করবো, কী করবো না করবো, কী বিভিন্ন রকম চিন্তাভাবনা ছিল। ছোটোবেলার থেকেই আমার একটা অনুপ্রেরণা জেগেছিল স্বামীজির প্রতিকৃতি, মানে মূর্তিটা দেখে, ছবিটা দেখে আমার খুব অনুপ্রেরণা জেগেছিল জীবনে, যে স্বামীজি আমার জীবনের একটা আদর্শ, সেই আদর্শটাকে হাতে রেখে স্বামীজির ভাবে ভাবিত হয়ে আমি কি করলাম, আমি রামকৃষ্ণ মিশনের সাথে 89 থেকেই চাকরি জীবনেই আমি যুক্ত হয়েছিলাম, সেই কাজকর্ম করছি। মেইন উদ্দেশ্য হচ্ছে বি এন্ড মেক, অর্থাৎ নিজে মানুষ হও এবং অন্যকে মানুষ হতে সাহায্য করো, সেই কাজে আমি ব্রতী গ্রহণ করেছি। তাই অখিল ভারত যুব বিবেকানন্দ

0: যুব মহামণ্ডল সেই পথ আমাকে দেখিয়েছে।
1: হুম
0: এবং পাশাপাশি মানুষের ভিতরে এটা হলো যে মানুষের চরিত্রের গঠন, মানুষের আধ্যাত্মিক যে ব্যাপারটা সেই স্পিরিচুয়ালের দিকটা দেখেও আমি রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত আছি। এখানে হচ্ছে মানব সেবা হচ্ছে বড় সেবা, এটা হচ্ছে মানব সেবা মানে হচ্ছে ঈশ্বরের সেবা, যেটা আমার ছোটোবেলায় যখন ভাব সম্প্রসারণ লিখতে দিয়েছিল জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেশি ঈশ্বর, সেটা আমার জীবনে হৃদয়ে একদম গেঁথে গিয়েছিল। তো সেইভাবে ভাবিত হয়ে আমি এই কাজে ব্রতী হয়েছি।
1: আচ্ছা, মানে অবসর গ্রহণের পর বর্তমানে এই মানব সেবামূলক কাজ অর্থাৎ রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত, তো কি ধরনের কাজকর্ম এখন আপনারা করছেন?
0: এখন আমাদের কাজ হচ্ছে জীবের প্রেম করা, অর্থাৎ মানুষের সেবা করা, মানুষকে সেবা করা হচ্ছে মানুষকে তৈরি করা, বিভিন্ন রকম পাঠচক্র পরিচালনা করা, অখিল মণ্ডল জীবনে পাঠচক্র তৈরি করে সেখানে বিভিন্নভাবে বিশেষ করে ছেলেদেরকে, মায়েদের জন্য মায়েরা আলাদা ব্যবস্থা করে, ছেলেদেরকে নিয়ে প্রশিক্ষণ শিবির করা হয় এবং তাদের সপ্তাহে দুদিন বা একদিন পাঠচক্র, স্বামীজির জীবনের যে উদ্দেশ্য ছিল, স্বামীজি বলেছিলেন যে আমার কয়েকজন লোক হলেই আমার হবে, মানে আদর্শ ভালো লোক হলেই আমার হবে, সেই লোক তৈরি করার জন্য, আমাদের মানুষ তৈরি করার জন্য আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন বিভিন্ন জায়গায় আমাদের শিলিগুড়িতে আছে, বাগডোগরায় আছে, তারপরে ঘোষপুকুরে আছে, চেউলি বাড়িতে আছে, আরও খোলা হচ্ছে আমার বাড়িতে একটা অখিল ভারত যুব মহণ্ডল মায়েদের একটা সংগঠন, ওরা ওখানে পাঠচক্র করে, মায়েরা সবাই আসে।
1: সেই পাঠচক্রে কী আলোচনা করা হয়? স্বামীজির জীবন,
0: স্বামীজির জীবন নিয়ে, মায়ের জীবন নিয়ে এবং ঠাকুরের জীবন নিয়ে কীভাবে জীবনটা ওরা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন সেই পথটা আমরা দেখানোর চেষ্টা করি, মানে অনুধ্যান করি এবং সবার মধ্যে চিন্তন এবং মনন করানো হয়।
1: আচ্ছা, খুব সুন্দর একটি ভাবনা। তো বর্তমান প্রজন্ম যেহেতু প্রযুক্তিগত কারণেও খানিকটা স্ক্রিন মুখী হয়ে গেছে, বেশি মোবাইল মুখী হয়ে গেছে, যার ফলে তারা এই সমস্ত পাঠ বা মনীষীদের যে জীবন চর্চা তার থেকে বিরত। তো তাদেরকে একটুখানি এই মনীষীদের জীবন বা তাদের আদর্শকে ধারণ করার জন্য আপনি কি বলবেন?
0: মনীষীদের জীবন যদি একটু পড়ে, মানে স্বামীজির জীবনটাও যদি একটু কেউ পড়ে নেয়, তাইলে তাদের জীবনটা আস্তে আস্তে পাল্টে যাবে। এবং মহামণ্ডলের আমাদের ছোট ছোট বই, 10 টাকা, 5 টাকা, 15 টাকা এরকম দামের বই আছে, যেগুলো হচ্ছে মানুষের জীবনের চরিত্র গঠনটা সবার ভিতরে, আমাদের প্রত্যেকটা মানুষের যুবকের ভিতরেই সব কিছু, সব ভাবনা চিন্তা সবই আছে, কিন্তু সেটা প্রকাশ পায় না,
1: মানে সঠিক পথ দেখানোর যাচ্ছে না।
0: সেই সঠিক পথে যাওয়ার জন্য তাদেরকে আমরা কি করি, যতটুকু পারি এরকম ধরনের করি, কিন্তু বাবা মারা আছে, সবচেয়ে সমস্যা হচ্ছে বাবা মাদের হচ্ছে কম্পিটিটিভ ব্যাপারটা, আমার ছেলেকে ডাক্তার করতে হবে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে, এরকম ভাবনা
1: মানে প্রতিযোগিতার মুখে
0: ঠেলে দিচ্ছে। তো সেই জায়গার থেকে আমরা শহরে একটু কম লোকজন কম পাচ্ছি, গ্রামের দিকে আমরা এসে ছেলে পেলেদেরকে খুব ভালো পাচ্ছি, করে নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করেছে। অর্থাৎ চাকরি চাই বললে হবে না, হতাশায় ভুগছে। আমি যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারি, স্বামীজি যে চিন্তাভাবনা করে গেছিলেন যে আমরা কারিগরি শিক্ষায় যদি শিক্ষিত হই, নিজে কারো উপরে নির্ভর করতে হবে না, নিজের উপরে নিজে করতে,
1: মানে কর্মই ধর্ম,
0: কর্মই ধর্ম, সেই কর্ম করলে আমি অন্যের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, কবে চাকরি হবে, কবে কী করবে সে করতে হবে না, কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের কর্ম নিজেই করতে পারি, তাহলে আমিও কিছু লোককে নিয়ে আমি সেই জায়গাটা পরিচালনা করতে পারবো, সমাজেরও উন্নতি হবে, তারও উন্নতি হবে এবং পাড়া প্রতিবেশী সবারই এই উন্নতিটা হবে।
1: আচ্ছা, তো বিমলবাবু খুব সুন্দর লাগলো, আপনি খুব সুন্দর করে উদ্বুদ্ধ করলেন যুব সমাজকে। তো আপনি এভাবেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মানব সেবার্থে যেভাবে কাজ করে চলেছেন সেভাবেই কাজ করে যান। মাননীয় শো অনুষ্ঠানের পক্ষ থেকে বিমলবাবু আপনাকে ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ জীবে প্রেম আমার জীবন ব্রত শীর্ষক স্মৃতিচারণা শুনলেন, স্মৃতিচারণ করলেন বিমল রায়, আলাপচারী ছিলেন দেবশ্রী সাহা। মাননীয় শো অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই।

এতক্ষণ শুনলেন মাননীয় ইস্যু, আকাশবাণী শিলিগুড়ি, একটি বিশেষ ঘোষণা, আন্তর্জাতিক যোগ দিবস। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগা সঙ্গম পোর্টাল 2026-এ সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগ শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং কর্মকর্মীদের নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।

0: এখন শুনবেন বাংলা কথিকা মিউজিক থেরাপি, বলবেন পম্পা মণ্ডল।
1: একটা দৃশ্য কল্পনা করুন, এনআইসিউয়ের কাঁচের ঘর, 1.2 কেজি ওজনের সদ্যজাত, শরীরে নল, মনিটরে 150 পালস। ডাক্তাররা উদ্বিগ্ন। তখন এক নার্স কাঁচের এপারে দাঁড়িয়ে ফিসফিস করে গান ধরলেন, আয়রে ঘুম আয়। ম্যাজিকের মতো 10 মিনিটে শিশুর হার্ট রেট 130, অক্সিজেন স্যাচুরেশন 92 থেকে 97, সে ঘুমিয়ে পড়ল। এটা গল্প নয়, এটা এইমস দিল্লির নিওনেটাল আইসিইউ এর রিপোর্ট। এটাই মিউজিক থেরাপি। আমরা সবাই জানি মন খারাপ হলে রবীন্দ্রসঙ্গীত শুনি, আনন্দে ভাটিয়ালি গাই, শিশু কাঁদলে মা ছড়া কাটে। কিন্তু জানতাম না এই ভালো লাগাটার পিছনে আছে নিউরোসায়েন্স, আছে কার্ডিওলজি, আছে ইমিউনোলজি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2022 সালে ঘোষণা করেছে মিউজিক থেরাপি নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, অর্থাৎ ওষুধ ছাড়াই চিকিৎসা। পার্শ্ব প্রতিক্রিয়া নেই, খরচ নেই, শুধু আছে সুরের স্পর্শ। আজ যখন ডিপ্রেশন মহামারী, ডিমেনশিয়া বাড়ছে, স্ট্রোকের পর হাজার হাজার মানুষ কথা হারাচ্ছে, তখন বিজ্ঞান বলছে স্যারগাম তাল লয় ফিরিয়ে দিতে পারে জীবনের ছন্দ। এই প্রবন্ধে আমরা শুনব সেই বিজ্ঞানের গান, ব্রেন থেকে হার্ট, অটিজম থেকে ক্যান্সার, মিউজিক থেরাপি কিভাবে কাজ করে, কি প্রমাণ আছে, আর উত্তরবঙ্গের হাসপাতাল, বৃদ্ধাশ্রমে, স্কুলে কিভাবে তাকে কাজে লাগানো যায়। কারণ ওষুধ শরীর সারায়, সুর মন সারায়, আর মানুষ বাঁচে দুটোতেই। এটা গান শোনা নয়, এটা চিকিৎসা। থেরাপিস্ট রোগীর ইতিহাস, রোগ, পছন্দ বুঝে প্রেসক্রিপশন দেন, কোন রাগ, কোন তাল, কত ডেসিবেল, কত বিপিএম। মিউজিক থেরাপি 2 প্রকার। 1, রিসেপটিভ থেরাপি, গান শোনা, লাইভ বা রেকর্ডেড, স্ট্রেস, ব্যথা, ঘুমে কাজ করে। 2, অ্যাক্টিভ থেরাপি, গাওয়া, বাজানো, গান লেখা, ড্রামিং, স্ট্রোক, পার্কিনসন, অটিজমে কাজ করে, নিউরোসায়েন্স বলছে। প্রিয়, গান শুনলে ব্রেনের নিউক্লিয়াস অ্যাকাম্বেন্সে ডোপামিন ক্ষরণ হয়, ঠিক যেমন চকলেট খেলে বা প্রেমে পড়লে। ডোপামিন মোটিভেশন দেয়, আনন্দ দেয়, ব্যথা কমায়। তাই কেমোথেরাপির সময় রোগীকে পছন্দের গান শোনালে বমিভাব 35% কমে, জার্নাল অব পেইন অ্যান্ড সিমটম ম্যানেজমেন্ট 2021। কর্টিজল ও স্ট্রেস, মন খারাপ, কর্টিজল হরমোন বেশি। 2013 স্টাডি, সার্জারির আগে 30 মিনিট 60 BPM এর ধীর লয়ের সঙ্গে শুনলে কর্টিজল 25% কমে, বিপি 10 mmHg নামে, রাগ মালকোষ, রাগ দরবারি কানাড়া, এগুলোর বিপিএম 60 থেকে 70, তাই আইসিইউতে ব্যবহার হয়। স্ট্রোকের পর ব্রোকা অ্যাফাসিয়া, কথা বলতে পারে না কিন্তু গান গাইতে পারে, কারণ গান ব্রেনের ডান গোলার্ধ ব্যবহার করে, কথা বাম। মেলোডিক ইন্টোনেশন থেরাপি, বাক্য সুরে সুরে বলানো, 8 সপ্তাহে 70% রোগী শব্দ ফিরে পায়। হার্ভার্ড মেডিকেল স্কুল, সেতার বেহালা বাজালে মোটর কর্টেক্স রিওয়্যার হয়, গ্যাবা ও ঘুম, ধীর লয়ের বাদ্যযন্ত্র বাঁশি সন্তুর ব্রেনে গ্যাবা বাড়ায়। গ্যাবা হলো ব্রেক নিউরো ট্রান্সমিটার। ইনসমেনিয়া রোগী 45 মিনিট 60 BPM মিউজিক শুনলে ঘুমের সময় 35 মিনিট বাড়ে, ঘুমের গুণ 30% ভালো। কক্রেন রিভিউ 2017। 1500 রোগী, মিউজিক থেরাপি এবং স্ট্যান্ডার্ড কেয়ার দিলে শুধু স্ট্যান্ডার্ড কেয়ারের চেয়ে ডিপ্রেশন স্কোর 40% বেশি কমে, কারণ গ্রুপ ড্রামিং অক্সিটোসিন বাড়ায়, বন্ডিং হরমোন, একা লাগে না। পিটিএসডি আর্মি ভেটেরানদের গিটার শেখালে ফ্ল্যাশব্যাক 60% কমে, ইউএস ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্স। পার্কিনসন ডিজিজ, ডোপামিন কম, চলাফেরা শক্ত, ফ্রিজিং অব গেট, রিদমিক অডিটরি স্টিমুলেশন 100 থেকে 120 বিপিএম, মেট্রোনোম বা মার্চিং গান চালাও, ব্রেন এক্সটার্নাল পেসমেকার পায়। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন, 3 সপ্তাহে হাঁটার গতি 25% বাড়ে, পড়ে যাওয়া 40% কমে, ঢাকের তাল কাহার বা ভারতীয় রোগীর জন্য আদর্শ। ল্যান্সেন 2015 মেটা অ্যানালাইসিস জানাচ্ছে 7000 রোগী সার্জারির সময় গান শুনলে ব্যথা 1 পয়েন্ট কম, উদ্বেগ 2 পয়েন্ট কম, অ্যানেস্থেসিয়া 10% কম লাগে। আবার অন্যদিকে এইমসের একটি সমীক্ষা বলছে, লেবার রুমে ধীর লয় রবীন্দ্রসঙ্গীত, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সার্ভিক্যাল ডায়ালেশন তাড়াতাড়ি হয়, এপিডুরাল 30% কম লাগে। হৃদরোগ ও রক্তচাপ, 60 BPM মিউজিক হার্টের রেস্টিং রেট, 30 মিনিট শুনলে হার্ট রেট ভ্যারিয়েবিলিটি বাড়ে, অর্থাৎ হার্ট ফ্লেক্সিবল, ইউরোপিয়ান হার্ট জার্নাল 2019। এমআইয়ের পর রোগী দিনে 2 বার 30 মিনিট মিউজিক শুনলে 1 বছরে পুনরায় হার্ট অ্যাটাক 23% কম, উদ্বেগ 30% কম হয়। রাগ পুরিয়া, রাগ ইমন প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেট করে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও রাগ থেরাপি, ভারতে মিউজিক থেরাপি নতুন নয়, সামবেদী প্রথম গান দিয়ে চিকিৎসা শুরু করে। রাগ চিকিৎসা মানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রাগ, যেমন ভৈরব রাগ ভোরের জন্য। উদ্বেগ সাইনাস কমায়, প্রাণ শক্তি বাড়ায়, কর্টিজল নামায়। বিলাওয়াল রাগ সকালের জন্য, ডিপ্রেশন লেথার্জি কমাতে সাহায্য করে, ডোপামিন বাড়ায়। দুপুরের জন্য সারং রাগ, অ্যাসিডিটি গরম ইত্যাদি কমায়, প্যারাসিম্প্যাথেটিক শান্ত করে। সন্ধ্যায় ইমন রাগ, হাইপারটেনশন মাথা ব্যথা ও ব্লাড প্রেশার কমায়। রাতে দরবারি কানাড়া, ইনসমনিয়া মাইগ্রেন কমায়, গ্যাবা বাড়ায়। দীপক গরমের রাগ, পক্ষাঘাত হজমে সাহায্য করে, তবে এই নিয়ে আধুনিক গবেষণা আরও চলছে। আমরা কি করতে পারি? 1. হাসপাতাল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ শিলিগুড়ি জেলা হাসপাতালে মিউজিক থেরাপি ইউনিট, NICU, লেবার রুম, ডায়ালিসিস, কেমো ওয়ার্ডে হেডফোন প্লাস কাস্টম প্লেলিস্ট। 2. বৃদ্ধাশ্রম। জলপাইগুড়ি মালদা বৃদ্ধাশ্রমে সপ্তাহে 2 দিন পুরনো দিনের গান সেশন, ডিমেনশিয়া একাকিত্ব কমবে, স্থানীয় শিল্পীরা স্বেচ্ছাসেবক। 3. বিশেষ স্কুল, অটিজম সেরিব্রাল পালসি স্কুলে ড্রাম সার্কেল, হারমোনিয়াম থেরাপি, স্পিচ থেরাপির সঙ্গে যুক্ত করলে ফল 2 গুণ। 4. স্কুল কলেজ, পরীক্ষার আগে 10 মিনিট রাগ বিলাওয়াল, উদ্বেগ কমবে, ফোকাস বাড়বে। NEP 2020 আর্ট ইন্টিগ্রেশন বলছে। 5. চা বাগান, শ্রমিকদের স্ট্রেস অ্যালকোহলিজম বেশি, সপ্তাহান্তে ভাওয়াইয়া থেরাপি, নিজেদের গান নিজেদের ক্যাথারসিস। শ্রোতা বন্ধুরা, আমার দাদু

0: শেষ বয়সে কথা হারিয়েছিলেন, স্ট্রোক। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতেন। ডাক্তার বললেন স্মৃতি ফিরবে না। মা একদিন পুরনো হারমোনিয়ামটা বার করলেন, রিডে ধুলো। মা শুরু করলেন। দাদুর চোখ চিকচিক করে উঠল, আঙুল কাঁপতে কাঁপতে রিডে গেল। ভুলভাল বেসুরো কিন্তু সুর, পুরনো সেই দিনের কথা। 3 মাস পর দাদু আবার কথা বললেন, প্রথম শব্দ গান। দাদু চলে গেছেন, হারমোনিয়ামটা আছে। আমার যখন খুব একা লাগে বেলো টানি, মনে হয় দাদু বলছেন কাঁদিস না, গা। বিজ্ঞান আজ বলছে দাদুর ওই গাটা ডোপামিন ছিল, নিউরোপ্লাস্টিসিটি ছিল, ভেগাস নার্ভ স্টিমুলেশন ছিল। আমি বলি ওটা ভালোবাসা ছিল। উত্তরবঙ্গের হাসপাতালে, বৃদ্ধাশ্রমে, স্কুলে হাজার হাজার দাদু কথা হারিয়ে বসে আছেন। ওষুধে কাজ হচ্ছে না, টাকায় কুলোচ্ছে না, অথচ আমাদের কাছে ওষুধ আছে বিনা পয়সার। রবীন্দ্রনাথের গান আছে, ভাওয়াইয়া আছে, ঢাক আছে, বাঁশি আছে। শুধু দরকার একজন থেরাপিস্ট, একটা হেডফোন আর বিশ্বাস, সুরে সব সারে।
1: এতক্ষণ শুনছিলেন মাননীয় ইসু, আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ শুনছিলেন বাংলা কথিকা মিউজিক থেরাপি, বললেন পম্পা মণ্ডল। এখন শুনবেন সমুদায় সঙ্গীত শিক্ষার আসর।

0: 있으면 어려우니까.
1: अच्छा आप शुरू से लेंगे सारा गाना है ना एक दो तीन चार

এতক্ষণ শুনলেন সমুদায় সঙ্গীত শিক্ষার আসর, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বিজ্ঞাপন বিরতি।

শ্রোতা বন্ধুরা, এখন কিন্তু সময় আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর লাইভ ফোন ইন যখন, অবশ্যই আপনাদের সাথে গল্প হবে, হবে অনেক মনের কথা। তবে এসবের জন্য আমাদের যুক্ত করে যে, মানে টেলিফোন নাম্বার তো অনেকেরই জানা, তবে আমি কিন্তু প্রত্যেক বারের মতো এবারও আশা করব নতুন যারা ফোন করেননি কোনো দিন তারাও যেন যুক্ত হন। ফোন নাম্বার আরও একবার মনে করিয়ে দিই, ফোন নাম্বার 9434076705, 9434076705।

0: আমরা পশ্চিমবঙ্গে বাস করি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দেশের মাটির প্রতি মানুষের টান চিরন্তন। ভারতবর্ষের মানচিত্রে আমাদের পূর্ব প্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ কেবল একটি ভৌগোলিক ভূখণ্ড নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ, সংস্কৃতি, আত্মপরিচয়ের নাম। প্রতি বছর 20শে জুন এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়। আর পশ্চিমবঙ্গ দিবস আজ দেশভাগের গভীর ক্ষত আর লক্ষ লক্ষ মানুষের বাস্তুহারা হওয়ার বেদনা বুকে নিয়ে পশ্চিমবঙ্গের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু বাঙালি তার মেধা, সংস্কৃতি, সহনশীলতা দিয়ে সেই বিপর্যয় কিন্তু কাটিয়ে উঠেছে। আজ পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে কারো যদি কোনো রকম কথা, কোনো গল্প, কোনো তথ্য আমাদের বলতে ইচ্ছে হয়, অবশ্যই বলতে পারেন। আর তাছাড়া আমার কিন্তু এ নিয়ে যেমন কথা বলবো, তাছাড়াও আমার জানতে ইচ্ছে করছে জামাই ষষ্ঠী পালন করার জন্য ইতিমধ্যে কি রওনা দিয়ে দিলেন শ্বশুরবাড়ি? আজকের আপনার পরিকল্পনা কি? অথবা শাশুড়ি মায়ের কোন রান্নার জন্য আপনি মুখিয়ে থাকেন সারা বছর? ওই জামাই ষষ্ঠীর দিন ওই পথটা কিন্তু রান্না হবে। নিখাদ গল্প, আড্ডা। তবে এসবের জন্য ফোন নাম্বার আবারও মনে করিয়ে দিই, 9434076705। তবে ফোন করার আগে অবশ্যই আপনার রেডিও সেটের ভলিউম একদম মিউট করে বা বন্ধ করে বা অন্য কোনো ঘরে রেখে এসে তারপর ফোন করবেন। প্রথম শ্রোতা বন্ধু কিন্তু চলে এসেছেন ফোন লাইনে, দেখে নিকে। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? ফালাকাটা থেকে পরিতোষ দাস। পরিতোষ বাবু কেমন আছেন?
1: ভালো আছি।
0: জামাই ষষ্ঠী করতে শ্বশুরবাড়ি গেলেন?
1: না, বিয়েই করি নাই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা। পরিতোষ বাবু, আপনার জন্য কিন্তু খুব সুন্দর গান রয়েছে, কারণ আমি জানি এবারেই আপনি গানের আবদার করবেন। আপনি শুনতে থাকুন, সুন্দর একটা গান শোনানো হবে। পরিতোষ বাবু তো গানের আবদার নিয়েই ফোন করেছেন, সেজন্য চলুন প্রথম গান লতা মঙ্গেশকরের গাওয়া।
2: কি লিখি তোমার

একটা সুন্দর গানের পর আবারও ফিরে এলাম। আজ 20শে জুন, পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ আজ তার বৈচিত্র্যের জন্য বিশ্ববন্দিত।

উত্তরবঙ্গের শৈল শহর দার্জিলিং ও কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, এরাজ্যের ভৌগোলিক বৈচিত্র্য যেমন চোখ জোড়ায়, তেমনি এর সাংস্কৃতিক ঐতিহ্যও সমৃদ্ধ। বাঁকুড়ার টেরাকোটা শিল্প, পুরুলিয়ার ছৌ নাচ, শান্তিনিকেতনের পৌষমেলা ও বসন্ত উৎসব, নদিয়ার তাঁত শিল্প এবং কলকাতার ঐতিহ্যবাহী বহু জিনিস, বহু অট্টালিকা, বহু মন্দির, সবই এই রাজ্যের অলংকার। এছাড়া সবথেকে বড় কলকাতার দুর্গাপূজা আজ ইউনেস্কোর হেরিটেজ আখ্যা পেয়েছে, বিশ্বমঞ্চে সমাদৃত। এসবই একবার মনে করিয়ে নেওয়া, ঝালিয়ে নেওয়া, কারণ এসব নিয়েই আমাদের গর্বের পশ্চিমবঙ্গ। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ দিবস পালনের গুরুত্ব কিন্তু অপরিসীম। এটি কেবল একটি উৎসব বা বিশেষ দিন হিসেবে আখ্যায়িত রয়েছে এমনটা কিন্তু নয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক হিসেবে যে গণতান্ত্রিক অধিকার ও সাংস্কৃতিক স্বাধীনতা ভোগ করছি, তার পেছনে পূর্বসূরীদের কতটা ত্যাগ ও দূরদর্শিতা ছিল। তবে আজ আর ভারী কথা বলবো না, আজ বেশ ভালো একটা দিন, সামনে এগিয়ে যাওয়ার সময়। আর যারা জামাই ষষ্ঠীর শ্বশুরবাড়িতে যাওয়ার তাড়া নিয়ে রেডিও শুনছেন, অথবা যারা 10 রকমের পদ রান্না করতে করতে এই গরমে ঘেমে নিয়ে অপেক্ষা করছেন জামাইয়ের এবং শুনছেন রেডিও, সকলের জন্যই কিন্তু আমাদের সাথে কথা বলার জন্য, মানে আজ আপনি কি করছেন সেসব নিয়ে গল্প করার জন্য টুক করে কিন্তু ফোন করতে হবে। ফোন নাম্বার 9434076705, 9434076705। আর আমাদের আকাশবাণীর নানা অনুষ্ঠান তো শোনেন,

সুন্দর একটা গান শুনে ফিরে এসেই দেখছি কোন শ্রোতা বন্ধু কিন্তু ফোন লাইনে অপেক্ষা করছেন। দেখে নি কে। নমস্কার। হ্যাঁ পরিতোষ বাবু। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই আরো সুন্দর সুন্দর গান। আচ্ছা বেশ বেশ। এই যে আপনাদের ভালোবাসা, এই ভালোবাসাই আমরা এগিয়ে চলেছি। এই যে একটা আবদার আন্তরিক, নিশ্চয়ই চেষ্টা করব পরিতোষবাবুর কথা রাখার। এবারে যা বলছিলাম, এই যে আজ জামাই ষষ্ঠী, এক পক্ষ একেবারে তড়ি জুত করে রান্না করতে ব্যস্ত, আর আরেক পক্ষ মানে জামাই, তারা কিন্তু সেজে গুজে কখন শ্বশুরবাড়ি যাবে তা নিয়েও বেশ তাড়া। এর মাঝে হঠাৎ আমার কিন্তু ইচ্ছে করছে যে আপনি এই মুহূর্তে কি করছেন, শ্বশুরবাড়ি পৌঁছে গেলেন নাকি কোনো শাশুড়ি মা বিশেষ কোনো পদ রান্না করে বসে রয়েছেন জামাইয়ের অপেক্ষায়। আপনি আমাদের টেলিফোন করতে পারেন, ফোন নাম্বার 9434076705। আর যতক্ষণ আপনি ফোনে আমাদের সাথে যোগাযোগ করছেন, ইতিমধ্যে আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে বিশেষ এক জামাই ষষ্ঠীর কথা। না না, আমি নিজের কথা বলছি না, আমি রবি ঠাকুরের জামাই ষষ্ঠী।

চার বেলাই সর্বোচ্চ লিচ্ছ পেয়েও খাদ্যের আয়োজন। তবে তার মধ্যেও দুপুরবেলার খাবারটাই তো আসল খাওয়া, সেই খাওয়া খেতে বসেছে জামাতা বাবা জীবন, মানে রবি ঠাকুর, তত্ত্বাবধানে স্বয়ং শ্বশ্রুমাতা। ভাত ভেঙে ডাল ঢালবার আগে শাশুড়ি মৃদু আপত্তি করে উঠলেন, আগে তেতো দিয়ে খাও। তেতো? কোথায় তেতো? জামাই বাবা জীবন অবাক। প্রথম বাটিটা শাশুড়ি আঙুল দিয়ে দিক নির্দেশ করলেন। ও, আমি তো বুঝতেই পারিনি, একটু মেখে মুগ্ধ হয়ে বললেন, উচ্ছে আছে বুঝতে পারছি, তেতো ভাবটাও আছে, কিন্তু বেশ অন্য রকম লাগছে তো। আর একটা তেতোও আছে, ঘি করলা। এবার রবি ঠাকুর বলছেন, ঘি করলা? ওই যাকে তোমরা কলকাতার লোক কাঁকরোল বলো। তিক্ত পর্ব শেষ হলে জামাই খেলেন নারকেল দিয়ে সোনামুগের ডাল, ভাত, সঙ্গে কয়েক পদ ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এরপরে তরকারির পালা। এটা তো মোচা মনে হচ্ছে। হ্যাঁ, মোচাই তো। তুমি খাবে না? কেন খাবো না, আমি তো এখন নিরামিষ খেতেই ভালোবাসি। বড় তৃপ্তির সঙ্গে জামাতা মোচা ভক্ষণ সমাপ্ত করলেন। এইটা? এটা তো লাউ আর ছানা দিয়ে একটা নতুন রকমের তরকারি, তাই নাকি? সাগ্রহে জামাতা বাবা জীবন সামান্য ভাত দিয়ে মেখে মুগ্ধ হয়ে বললেন, বাহ, এটাও ভারী সুন্দর হয়েছে, বড় তৃপ্তি পেলাম। দীর্ঘ দেহের অধিকারী জামাতা বাবা জীবন কিন্তু পরিমাণে খুবই স্বল্পাহারী। ভাতের পরিমাণ দেখলে কোনো ছোট পাখির আহার বললেই ভুল হবে, কিন্তু বেশ কয়েক রকম পদ রান্না হলে তার মন ভরে যায়। এই এক প্রকার খাওয়ার কথা রবি ঠাকুরের উঠে আসে জামাই ষষ্ঠীর দিন। আবার নিরামিষ শেষ করে এবারে এটা কি? এটা তো বইচি দিয়ে কই মাছ। মাছ? কিন্তু আমি তো এখন একদম আমিষ খাই না। শাশুড়ি মা একটু দুঃখ পেয়েই বললেন, খাবে না? শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে গেল। আমি কত কষ্ট করে বানালাম বইচি দিয়ে কই মাছ, আর তুমি খাবে না? ওই জিনিসটা তো তোমাদের শহরে পাওয়া যায় না। আচ্ছা থাক, তাহলে আমি সরিয়ে নিচ্ছি। জামাতা একটু চুপ করে রইলেন, মাথা নিচু করে কি যেন ভাবলেন, তারপর বললেন, থাক, সরানোর দরকার নেই, আমি খেয়ে নিচ্ছি। খেতে খেতে অস্ফুটে বললেন, হ্যাঁ, এই রান্নাটা আমি এর আগে ওর কাছেই খেয়েছি, ঠিক এমনই। একটু দূরে দাঁড়িয়েছিল জামাতার ভৃত্য উমাচরণ, সে বড়ই অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, দেখো দেখি বাবা মশাই কেমন কাণ্ড ঘটায়, মা ঠাকুরন চলে যাওয়ার পরে আমরা এত সাধ্যি সাধনা করেও ওনাকে এক ফোঁটা আমিষ খাওয়াতে পারলাম না, আর আজকে সেই শাশুড়ি বলেছে অমনি মাছটা খেয়ে নিল। সময়টা 1903, অবিভক্ত বাংলাদেশ, শাশুড়ি দাক্ষায়ণী দেবী, জামাতা রবীন্দ্রনাথ ঠাকুর। একটা অন্যরকম জামাই ষষ্ঠী, যেখানে বৌমা কিন্তু অনুপস্থিত। অনুপস্থিত মানে বাড়িতে বসে নেই, অনুপস্থিত মানে বুঝতেই তো পারলেন, সে আর এ ধরাধামে নেই। যা হোক, সে কথা বলবো না, শুনবো আপনার কাছ থেকে আপনাদের জামাই ষষ্ঠী নিয়ে বিভিন্ন গল্প। তবে এই আপনি ফোন করবেন, কথা হবে, তার মাঝে একটা সুন্দর গান শুনিয়ে দিই, আশা ভোঁসলের গাওয়া।

0: সুন্দর একটা গান শুনে ফিরে এলাম, এবং এসেই কোনো শ্রোতা বন্ধু রয়েছে ফোন লাইনে, দেখে নি।
1: আমি সতীর্থ নিকেতন শক্তিগড় থেকে বিপ্লব কুমার।
0: বিপ্লব বাবু বলছেন, কেমন আছেন?
1: আছি ভালোই।
0: বহুদিন
1: আজকের
0: পর।
1: দিনে ষষ্ঠী পুজো,
0: হ্যাঁ
1: আমি 3 প্রজন্মের একটু ধন দেব সংক্ষেপে।
0: একদম, আমি অপেক্ষা করছিলাম যে বিপ্লব বাবু বহুদিন ধরে ফোনও পাই না, এবং বিপ্লব বাবু ফোন করলে এই গল্পটা আরো একটা মানে দিক খুলবে। শুনি শুনি।
1: পুরনো যেমন আমার, আমি ছোটবেলা থেকে বাবা মায়ের যে ষষ্ঠী পুজো শ্বশুরবাড়িতে হয় সেটা দেখার সৌভাগ্য হয়নি। সেটা আমার তাদের বৃদ্ধ বয়স আর আমারও শেষ বয়স। দেশ বিভাগের ফলে আমার দিদিদের, দিদি জামাই বউদের ষষ্ঠী পুজোরও সৌভাগ্য হয়নি। তবে বাড়িতে মা ষষ্ঠী পুজো করতেন, আমাদের সেই প্রথাটা চালু রেখেছে। আচ্ছা, তার পরবর্তী পর্যায়ে যখন আমাদের সময় এলো তখন শাশুড়ি না থাকলে এই ষষ্ঠী পুজোটা একেবারেই সেই মূর্তি প্রতিমা ছাড়া মন্দিরের মতো অবস্থা। হ্যালো
0: একদম
1: হ্যালো,
0: মন দিয়ে, হ্যাঁ হ্যাঁ একদম মন দিয়ে শুনছি আপনার কথা।
1: আচ্ছা,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেই শাশুড়ি না থাকলে সেই মন্দির দেবী দেবী শূন্য মন্দিরের অবস্থা আর কি।
0: হুম
1: তো
0: হুম
1: যাই হোক, বিয়ের প্রথমবার তো আমার শাশুড়ি ছিলেন, তার শ্বশুরমশাই আয়োজন করে করলেন। সেইটাই আমার শ্বশুরবাড়ির লাস্টি, মানে কি বলে ষষ্ঠী।
0: ষষ্ঠী। আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা হ্যাঁ
1: তারপরে আমাদের বংশে দেখলাম ষষ্ঠীর জামাইদের আদর পাওয়ার সৌভাগ্য নাই বলেই চলে। তারপরে এলো আমার পরবর্তী পর্যায়ে, যখন আমার শালা সুমন্দিরাই আমাকে নিমন্ত্রণ করলো। তা আমি একটা শর্ত দিলাম যে তোমরা যেমন তোমার শ্বশুর বাড়িতে যাবে সেখানকার প্রোগ্রাম শেষ করে উপস্থিত থাকবে, সে সকালে হোক বা বিকেলে হোক, আগে হোক পরে হোক, তোমাদের উপস্থিতি ছাড়া আমি অংশগ্রহণ করব না। তো সেটা তারাও পারেনি, আমিও যাইনি, এইখানে
0: আচ্ছা
1: গেল দ্বিতীয়। আর
0: আচ্ছা
1: তার পরবর্তী পর্যায়ে যেটা, আমার তো মেয়ে নেই, ছেলে, ছেলের ঘরে নাতি, আমার স্ত্রী ওই নাতিকে সাজিয়ে গুছিয়ে মানে পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে মাকে চন্দনে ফোটা, উপাসা যা কিছু করার, খুব ধুমধাম করে পুজোটা করেন আর কি। সেইটাই আজও হয়েছে বাড়িতে, একটু আগে আমি ওই জায়গায় গিয়ে প্রণাম করে এলাম, মানে খুব ব্যবস্থা ভালো করে। এই 3 প্রজন্মের কথা বললাম।
0: আচ্ছা, তার মানে আমরা এতক্ষণ যেমন বেশিরভাগ মানুষই বলেছেন যে না, কি যেন একটা পাওয়া ছিল, যে পাওয়াটা এখন আর পাওয়া হয়ে ওঠে না, আপনার ক্ষেত্রে কিন্তু এটা একদম উল্টো, তাই না? এখন বরঞ্চ নাতির সুবাদেই বলি বা যাই বলি, এখন ষষ্ঠী পুজোটা একটা রমরমা একটা আকার ধারণ করেছে, নাতিকে কেন্দ্র করে। বাহ বাহ, অন্যরকম একটা দিক। সবাই তো জামাই শাশুড়ি মা এ নিয়েই আবদ্ধ থাকে, এই একটা দিক। আচ্ছা, কোন খাবারটার জন্য অপেক্ষা করেন এই দিনে তাহলে?
1: সাধারণভাবে বিভিন্ন রকম ফল দিয়ে পুজো হয়,
0: হুম হুম
1: তাছাড়া দই দই চিড়ে এই বিভিন্ন রকম মিঠাই মন্ডল দিয়েই হয় আর কি।
0: আচ্ছা আচ্ছা
1: আমটা আমটা বেশি ওই আর ওই যে মানে পাখাতে করে যে ফল দেয় তার মধ্যে
0: হুম হুম
1: আম, করমজা,
0: হুম
1: এইসব প্রধান আইটেম আর দূর্বা একসাথে বেঁধে
0: হুম
1: সেটাতে জল দেওয়া, আশীর্বাদ দেওয়া, স্নেহ ভালোবাসা জানানো, এইটা করা হয়, আর সবার শুভকামনা করা হয় আর কি।
0: ঠিক,
1: আর
0: বেশ
1: খাওয়া দাওয়া সবাই যতটা পারে আপন জনকে একসাথে নিয়ে আনন্দ খাওয়া দাওয়া হয়।
0: ঠিক ঠিক
1: ভালো থাকবেন, খুব ভালো লাগলো,
0: একদম একদম,
1: আজকে
0: আপনিও খুব
1: পড়া
0: ভালো
1: শুরু করো।
0: থাকবেন।
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার।
1: নমস্কার, রাখি।

একটা উৎসব, একটা আনন্দ, একটা হই হই হওয়ার কথা ছিল বটে, কিন্তু হলো না, হলো না। তার কোনো রাগ দুঃখ বা হতাশাও নেই, হলো না তার জন্য কোনো খারাপ ব্যাপার নেই, তবে হলো না। তবে সেটা হলো বহু বছর পর বয়স প্রান্তে। এই যে ঘটনা, টুকরো টুকরো জীবন বাঁচা, এই আপনাদের বাঁচার মধ্যে কখন যেন আমরা ঢুকে পড়ি, কখন যেন সেই আপনাদের বাঁচায় আমরা বাঁচি। হাতে কিন্তু খুব বেশি সময় আছে তেমনটা নয়। যারা যারা রেডিওকে পাশে রেখে শুনছেন অনুষ্ঠান, টুক করে ফোন করুন না আজকে। ফোন নাম্বার আপনি তো জানেন, রোজ অনুষ্ঠান শোনেন, তবু একবার মনে করিয়ে দিচ্ছি, 9434076705 9434076705। আবদার বলতে ওই একটাই, ফোন করার আগে রেডিও সেটের ভলিউম মিউট করে বা বন্ধ করে বা অন্য কোনো ঘরে রেখে এসে ফোন তারপরে করবেন। আর জামাই ষষ্ঠীতে এক এক জায়গার কিন্তু এক এক রকম নিয়ম, তবে সে সমস্ত নিয়ম পেরিয়ে নিয়মের বাইরে বিভিন্ন রকম পদ কিন্তু অপেক্ষা করে। তেমনি বাজার দরও কিন্তু তত্ত্বরিয়ে বেড়ে যায়। বাজারে যেসব জিনিসের মূল্য দুটো দিন আগেও ছিল হয়তো 100 টাকা, হুট করে দেখবেন জামাই ষষ্ঠীর বাজার করতে গিয়ে তারই দাম হয়ে গেছে 800 টাকা। তখন মনে আরও একবার ধাক্কা দিয়ে মন নিজে নিজেই বলে, জামাই ষষ্ঠী বলে কথা, বাজার দর তো আগুন হবেই। তবে সেই এই রোজ নামচা কিন্তু আমাদের চলেই, কোনো উৎসব অনুষ্ঠান বাজার দর চড়া, আবার হয়তো আস্তে আস্তে স্বাভাবিক দামে আসে। কেউ হয়তো কোনো ফল, কোনো মিষ্টি বিপুল পরিমাণে কিনছে, কেউ হয়তো একটা দুটো কিনছেন, কিন্তু এই কেনা কিন্তু বন্ধ হয় না, চলে। এবং চলে বলেই এই উৎসব অনুষ্ঠানেও খাবার বাড়িতে তো সকলেই খান, কিন্তু একসঙ্গে একজোট হয়ে খাওয়া এইটা কিন্তু অন্যরকম একটা মাত্রা দেয়। তবে এই মুহূর্তে আরও অন্যরকম একটা আনন্দ পেতে রাহুল দেব বর্মনের গাওয়া একটা গানের দিকে এগোবো।

0: সুন্দর একটা গান শুনে ফিরে এলাম, এবং আস্তে আস্তে এই স্টুডিওতে কিন্তু মৌকনাও চলে এসেছে।
1: সবাইকে সুপ্রভাত। আর আপনারা নিশ্চয়ই শুনছেন আজকে আমাদের বিষয়ে পশ্চিমবঙ্গ দিবস। আজ পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে অনামিকা এতক্ষণ আপনাদের নিশ্চয়ই জানিয়ে দিয়েছে এই বিষয়ে আপনাদের ফোন।
0: তার সাথে কিন্তু আজকে জামাই ষষ্ঠী নিয়েও কথা হচ্ছে, কার বাড়িতে কি রান্না হলো।
1: জামাই ষষ্ঠী তো মানে বাঙালির মানে অন্যতম প্রিয় উৎসব।
0: হুম হুম আর শুনবো, ইতিমধ্যে আমরা তো অনেকগুলো গান শুনেছি, আরো একটা সুন্দর গানের দিকে এগোই, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন দুঃখ মিয়ার গান।

0: শুনলেন দুঃখ মিয়ার গান আকাশ পানি শিলিগুড়ি। এখন শুনবেন কথিকা যোগা ও মানসিক শান্তি, বলছেন সুধা ভৌমিক।
1: বিজ্ঞানের মাধ্যমে আজ মনুষ্য জাতি অনেক এগিয়ে গেছে। বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রায় সকল মানুষের কাছে রয়েছে। খানিক সময়ের জন্য শান্তি পেলেও দীর্ঘস্থায়ী শান্তি পাচ্ছে না। তাহলে দীর্ঘস্থায়ী শান্তি আমরা কিভাবে পাব জেনে নেওয়া যাক। তার আগে জানতে হবে বাস্তবে যোগ দুই প্রকার, শারীরিক যোগ অভ্যাস, আত্মিক যোগ অভ্যাস। শারীরিক যোগ আসনের দ্বারা শরীরকে ফিট রাখতে পারি, আর আত্মিক আসনের দ্বারা মন ও বুদ্ধিকে ঠিক রাখা যায়। এই দুই যোগের আসনের মাধ্যমে শান্তি পাওয়া যায়। যোগের মাধ্যমে শান্তি লাভের অর্থ হল শারীরিক ব্যায়ামের পাশাপাশি শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ ও ধ্যানের মাধ্যমে মনকে শান্ত ও স্থির রাখা। এটি দুশ্চিন্তা ও উদ্বেগ কমিয়ে মানসিক ভারসাম্য ও আত্মিক প্রশান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। শারীরিক যোগের মাধ্যমে শান্তি অর্জনের মূল উপায়গুলো হল প্রাণায়াম, অনুলোম বিলোম। এটি নাক দিয়ে শ্বাস নিয়ে অন্যটি দিয়ে ছাড়ার প্রক্রিয়া। এটি মন ও মস্তিষ্ক শান্ত করে। ভ্রমরী প্রাণায়াম, মৌমাছির মতো গুঞ্জন শব্দ করে শ্বাস ছাড়ার এই প্রক্রিয়াটি নার্ভ বা স্নায়ুকে শিথিল করে, মানসিক শান্তি দেয়। ধ্যান বা মেডিটেশন, নিয়মিত কয়েক মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিলে মনে জমে থাকা দুশ্চিন্তা ও ক্লান্তি দূর হয়। শান্তিদায়ক আসন, স্বআসন। এটি সম্পূর্ণ শরীর ও মনকে শিথিল করার সবচেয়ে সেরা আসন, বালাসন। এটি উদ্বেগকে দূর করে এবং ভেতর থেকে সুরক্ষা অনুভূতি দেয়। বৃক্ষাসন, মনোযোগ বাড়িয়ে ভারসাম্য ও স্থিরতা অর্জনে সাহায্য করে। শান্তি মন্ত্র, যোগ অভ্যাসের শুরুতে ও শেষে ওম শান্তি শান্তি শান্তি জপ করা হয়। এর অর্থ হল নিজের মন পরিবেশ এবং সমগ্র বিশ্বের জন্য শান্তি প্রার্থনা করা। এ তো হলো খানিক সময়ের জন্য শান্তি পাওয়ার উপায়। প্রকৃত শান্তি পেতে হলে আন্তরিক শান্তি পেতে হবে, আর এই আন্তরিক শান্তি পাওয়া যায় আধ্যাত্মিক জ্ঞান ও যোগের মাধ্যমে। মনুষ্য জীবন পুরুষ ও প্রকৃতি দিয়ে তৈরি। পুরুষ অর্থাৎ আত্মা, প্রকৃতি অর্থাৎ পাঁচ তত্ত্বের তৈরি দেহ বা শরীর। আর আমরা নিজেকে শরীর ভেবে শরীরের সঙ্গেই যোগ রাখি। যেমন আমার বাবা মা ভাই বোন ছেলে মেয়ে ইত্যাদি, যখন আমরা এদের কথা মনে করি তখনই আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম দুশ্চিন্তা দুর্ভাবনা ভয় হতাশা উৎপন্ন হয়। তখন মনের মধ্যে অশান্তি উৎপন্ন হয়, মন চঞ্চল হয়ে ওঠে, না জানি কী হবে। মনের শান্তির জন্য আমরা ভৌতিক জগতে শান্তি খুঁজে বেড়াই, যেমন কোথাও ঘুরতে যাওয়া কেনাকাটি করা ইত্যাদি বিভিন্ন রকম। মনের শান্তি আর এই দেহের মনের শান্তি আর এই দেহকে সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন রকম যোগ আসনও করি। তার ফলে শরীর তো ঠিক থাকে, কিন্তু দেখা যাচ্ছে শরীর ঠিক থাকলেও মন ঠিক নেই। আর মন যদি ঠিক না থাকে তাহলে কিভাবে আমাদের জীবনকে সুস্থ জীবন বলবো বলুন। দেহকে ঠিক রাখার জন্য যেমন বিভিন্ন রকম আহার দিই, তেমনি মনকেও আহার দিতে হয়। মনের আহার হলো আত্মিক চিন্তা, মনের আহার হলো আত্মিক চিন্তন, সাকারাত্মক চিন্তন, সচিন্তন, আন্তরিক জগতের চিন্তন।

আর এই সব চিন্তন করার জন্য প্রথমে নিজেকে আত্মা ভাবতে হবে আর পরমাত্মাকে স্মরণ করতে হবে। কিন্তু আমরা এখন নিজেকে আত্মা না ভেবে শরীর ভাবি, তাই আমরা প্রকৃত শান্তির থেকে অনেক দূরে সরে আছি। শান্তিদাতাকে চিনতে পারলেই আমরা শান্তি খুঁজে পাব। তার আগে জানতে হবে আমি কে, কোথায় আমার বাড়ি, আমার পিতা কে, প্রকৃত শান্তিদাতাকে, আমি কে? আমি এক চৈতন্য শক্তি জ্যোতির্বিন্দু স্বরূপ আত্মা, কোথায় আমার বাড়ি? উঁচু থেকে উঁচু ধাম, পরম ধাম, ব্রহ্মলোক, শান্তিধাম, সকল আত্মাদের আসল বাড়ি, যেখান থেকে আমরা এই সৃষ্টিতে অভিনয় করতে এসেছি। আমার পিতাকে, নিরাকার জ্যোতির্বিন্দু পরমাত্মা শিব, যিনি সৃষ্টির রচয়িতা, তিনি আমাদের সকল আত্মার পিতা। প্রকৃত শান্তিদাতাকে, পরম পিতা পরমাত্মা শিব প্রকৃত শান্তিদাতা, কারণ তিনি শান্তির সাগর। এই শান্তি সাগরের সঙ্গে যোগ স্থাপন করলে মনের সমস্ত রকম দুঃখ, অশান্তি, ভয়, হতাশা দূর হয়ে যায়। দুঃখময় মন সুখময় মনে পরিবর্তন হয়, তাতে জীবনে প্রকৃত শান্তি পাওয়া যায়। আর এই শান্তির জন্য কোনো খরচ হয় না, ঘরে বসেই পরমাত্মাকে স্মরণ করলেই হয়। আমরা যদি সকাল সন্ধ্যায় 10টি শক্তিশালী সংকল্প করতে পারি, তাহলে আমাদের মন অনেক শান্ত থাকবে। তো চলুন সেই 10টি সংকল্প শুনে নেওয়া যাক। আমি আত্মা নিরাকার জ্যোতির্বিন্দু রূপী, আমি আত্মা নিরাকার পরমাত্মার সন্তান, আমি আত্মা মাস্টার সর্বশক্তিমান, কেননা আমি সর্বশক্তিমান পরমাত্মার সন্তান, আমি আত্মা সম্পূর্ণ শান্ত স্বরূপ, আমি আত্মা সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ নিরোগী, আমি আত্মা সকল সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার, আমি আত্মা সৌভাগ্যবান, আমি আত্মা সম্পূর্ণ সুরক্ষিত, স্বয়ং পরমাত্মা দ্বারা নির্মিত সুরক্ষা কবচ আমাকে সুরক্ষিত রেখেছে, আমি আত্মা খুবই মিষ্টি, পরমাত্মা নিজে বলেন আমার মিষ্টি বাচ্চা। পরমপিতা পরমাত্মা শিব বাবা আমাদের রাজযোগ শেখান, তাহলে আমাদের জানতে হবে রাজযোগ কি। রাজযোগ হলো রাজার থেকে রাজা হওয়া, নিজেকে চেনা, ভগবানকে চেনা, সৃষ্টির আদি মধ্য অন্তকে জানা, নিজের বাস্তবিক স্বরূপকে জানা। অর্থাৎ আমি দেহ নই, এক চৈতন্য শক্তি যা এই দেহকে পরিচালনা করছি। স্বরাজ্য অর্থাৎ আত্মিক স্থিতিতে থাকা, পরে বিশ্বরাজ্য অধিকারী হওয়া। রাজযোগের বিধি কী? রাজযোগের বিধি হলো নিজেকে আত্মা জেনে পরমাত্মাকে চেনা। আত্মার মধ্যে দিব্য গুণ যেমন জ্ঞান, পবিত্রতা, প্রেম, সুখ, শান্তি, আনন্দ ও শক্তি জাগানো। নিজেকে আত্মা ভেবে পরমাত্মা নিরাকার শিব বাবাকে স্মরণ করা, দেহভান ভুলে আত্মিক স্থিতিতে থাকা, দেহ সহিত সব কিছু পরমপিতা পরমাত্মাকে সঁপে দেওয়া। এই রাজযোগের দ্বারা কি লাভ হয়? রাজযোগের দ্বারা বর্তমান জীবনে অনেক উপকার হয়, মন শান্ত হয়, যে কোনো পরিস্থিতিতে সঠিক নির্ণয় নেওয়া যায়, জীবনে শান্তি ফিরে আসে, দুঃখ থাকে না। রাজযোগের মাধ্যমে নিজের ও সৃষ্টি চক্রের আদি মধ্য অন্ত সম্পর্কে জানা যায়, তার ফলে নিজের কর্মভোগকে সহজেই মেনে নেওয়া যায়। রাজযোগের মাধ্যমে আমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনাশ হয় আর আত্মা পবিত্র হয়। আত্মার মধ্যে লেগে থাকা ময়লা এই যোগের মাধ্যমে ধুয়ে যায়। পরমপিতা পরমাত্মা সর্বশক্তি দ্বারা আমরা আত্মার পরমপিতা পরমাত্মা সর্বশক্তির দ্বারা আমি আত্মাকে ভরপুর করে তুলে, তখন আমি আত্মা ফরিস্তা স্বরূপ হয়ে যাই আর ফরিস্তা হয়ে পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছে থেকে পাওয়া শক্তির দ্বারায় বিশ্বের সমস্ত আত্মাদের পতিত থেকে পাবন বানানোর সেবা করি, সকলের কল্যাণ করি,
পরমাত্মা শক্তির দ্বারা গ্রহ নক্ষত্র প্রকৃতির পাঁচ

তত্ত্ব, বিশ্ব, ব্রহ্মাণ্ড সকলই শতপ্রধান অবস্থায় পরিবর্তন হয়। চলুন এবার আমরা সবাই মিলে একটি মেডিটেশন করি, যা পরমপিতা পরমাত্মার সঙ্গে যোগ স্থাপন করায়। মেডিটেশনের ফলে মনে শান্তি লাভ হয়। এই মেডিটেশন করার আগে প্রথমে নিজেকে এক চৈতন্য শক্তি, জ্যোতিবিন্দু আত্মা ভাবুন। আত্মা ভ্রুকুটির মধ্যে অবস্থান করে। আমি আত্মা, এক উজ্জ্বল শক্তি, জ্যোতি। আমি মাস্টার, সর্বশক্তিমান আত্মা। আমি আত্মা, এই শরীর থেকে আলাদা, এক চৈতন্য শক্তি। আমার বুদ্ধি অসীম শক্তির বিদ্যমান। শিব বাবা, সর্বশক্তিমান, আমি আত্মা শিব বাবার কাছে মন আর বুদ্ধি দিয়ে চলে যাব পরমধাম। মন বুদ্ধির দ্বারা আমি সেই প্রকাশময় লাল সোনালী দুনিয়ায়। আমার পিতা শিব বাবার কাছ থেকে সর্বশক্তির কিরণ আমার আত্মার মধ্যে আসছে। আমি তার সন্তান, মাস্টার সর্বশক্তিমান। বাবার থেকে সর্বশক্তির কিরণ আমার মধ্যে আসছে। আমি বাবার একদম কাছে গিয়ে বসে আছি, সর্বশক্তির অনুভব করছি। সর্বশক্তির লাইট আর মাইটে আমি ভরপুর হয়ে আছি। বাবার থেকে অথা শান্তির শক্তি আমার মধ্যে আসছে। আমি আত্মা, শান্তির অনুভব করছি। শিব বাবার থেকে শান্তির আকাশি রঙের কিরণ আমার মধ্যে আসছে। আহা কি শান্তি! আমি আত্মার মন একদম শান্ত হয়ে গেছে। মনের মধ্যে কোনো চঞ্চলতা নেই। আমি আত্মার মন স্থির হয়ে গেছে। আমার থেকে শান্তির কিরণ আশেপাশে ছড়িয়ে পড়েছে। আশেপাশে উপস্থিত সকল আত্মার মধ্যে শান্তির শক্তি যাচ্ছে। তারাও শান্তির অনুভব করছে। পরমপিতা পরমাত্মা শিব বাবা, গভীর শান্তির কিরণ সকল আত্মাদের মধ্যে আমি আত্মার দ্বারা দিচ্ছেন। আমি আত্মা এক নিমিত্ত মাত্র। শিব বাবা, আমি আত্মার মন ও বুদ্ধির দ্বারা প্রকৃতিকেও শান্তির কিরণ দিচ্ছেন। প্রকৃতি শান্ত প্রকৃতির হয়ে গেছে। প্রকৃতির পাঁচ তত্ত্ব শান্ত হয়েছে। বিশ্বের সমস্ত জীবজন্তুরাও শান্তির অনুভব করছে। আহা কি শান্তি! পরমপিতা পরমাত্মা শিব বাবা, বিশ্বের সমস্ত মনুষ্য আত্মাদের শান্তি প্রদান করছেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তাহলে আমরা বুঝতে পারলাম বাইরের জগতে শান্তি নেই, শান্তি একমাত্র পরমপিতা পরমাত্মার কাছেই রয়েছে। তিনিই আমাদের মনকে প্রকৃত শান্তি দিতে পারেন। বর্তমান সময়ে সকল আত্মাকে শান্তি দিতে স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা শিব এই পৃথিবীতে, এই ধরাধামে এসেছেন। এখনই আমাদের সকলকে ওনার কাছ থেকে শান্তি নিতে হবে, না হলে সময় চলে গেলে আর পাওয়া যাবে না। ওম শান্তি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: থাকুন আর পরমাত্মার স্নেহ ভালোবাসা অনুভব করে জীবনের পথে এগিয়ে চলুন। নিজেও শান্ত থাকুন, সকলকে শান্তি প্রদান করুন।
1: শুনলেন কথিকা, যোগা ও মানসিক শান্তি বললেন সুধা ভৌমিক, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কথায় সুরে। হিন্দি ও বাংলা ছায়াছবির গান, এই নিয়ে আজকের কথায় সুরে। প্রথম গানটি শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে জয়া ছবি থেকে।

শুনছেন কথায় সুরে বাংলা ও হিন্দি ছায়াছবির গানের এই অনুষ্ঠানটি। এই অবসরে বলি, আজ 20 জুন পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস। 1947 সালের এই দিনে বঙ্গীয় আইনসভায় ঐতিহাসিক ভোটাধিকারের মাধ্যমে অবিভক্ত বাংলার পশ্চিমাঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে আজকের পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আজকের দিনটিকে অর্থাৎ 20 জুনকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং রাজ্যের সমস্ত জেলা সদরে ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করে এই দিনটি উদযাপন করার নির্দেশিকা জারি করেছে। আজ পশ্চিমবঙ্গ দিবস।

শুনছেন কথায় সুরে বাংলা ও হিন্দি ছায়াছবির গান এবং সেই সঙ্গে কিছু কথা। কিছুক্ষণ আগে তো পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বললাম, আজকে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী আসলে এখন অনেকটাই জামাই ও শাশুড়িদের, অর্থাৎ কন্যার স্বামী এবং কন্যার মা, অর্থাৎ জামাইয়ের শাশুড়ি, তাদের একটা মিষ্টি মধুর সম্পর্ক, জামাইকে ডাকা বাড়িতে, ভুড়ি ভোজ, মঙ্গল কামনায় ষষ্ঠী পুজো করে হলুদ সুতো বাঁধা, এটা একদম একটা বাঙালির অত্যন্ত গভীর সাংস্কৃতিক একটা রীতি। কিন্তু এই জামাই ষষ্ঠী এসেছে কি থেকে? আসলে আজকে অরণ্য ষষ্ঠী। অরণ্য ষষ্ঠী মূলত ষষ্ঠী দেবীর, বাংলার লোকায়ত যে দেবদেবীরা আছেন, সবাই তো আর খুব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গা, এছাড়াও বাংলার লোকায়ত অনেক দেবদেবী বাংলার রীতিনীতিতে আছে, ষষ্ঠী, শীতলা, মনসা, সেই রকম ষষ্ঠী দেবীকে বলা হয় সন্তান।

ভূতের যিনি দেখভাল করে রাখেন এবং অনেকটাই জন্ম সন্তানের জন্ম ইত্যাদির সঙ্গে যে দেবতাকে পূজিত করা হয়, পূজা করা হয়। আজকে সেই অরণ্য ষষ্ঠী, এবং অরণ্য ষষ্ঠীতে আগে আসলে আজকের দিনে মহিলারা, গ্রামের মহিলারা বা বাংলার মহিলারা ষষ্ঠী দেবীর পুজো করে সন্তানের মঙ্গল কামনা করে পূজার যে হলুদ সুতো তাই বাঁধা হয়। আগেকার দিনে গ্রামান্তরে যদি মহিলাদের বিয়ে হতো, মেয়েদের বিয়ে হতো, তাহলে সন্তানের মঙ্গল কামনায় আজকের দিনে মূলত বাড়ির মেয়েদেরকে ডাকা হতো, এবং অবশ্যই মেয়েদের সঙ্গে তো জামাইরাও চলে আসত। জামাইদেরকেও ঢুদুক তো আর মেয়েকে ডাকা যায় না, তার সঙ্গে তো জামাইকেও ডাকতে হয়, কন্যার যে স্বামী তাকেও ডাকতে হয়। আস্তে আস্তে এবার কন্যার স্বামী এলে তাকে একটু উপঢৌকন দেওয়া, তাকে একটু আদর যত্ন করা, নইলে সামনের বছর সে মেয়েটাকে নিয়ে আসবে কেন আবার। এই করতে করতে পরবর্তীকালে শুরু হয়ে গেল এটা জামাই ষষ্ঠী। শাশুড়িরা সকালে উপবাসে থেকে দেবী ষষ্ঠীর পুজো করে জামাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন। বিবাহিত কন্যা ও জামাতাকে সপরিবারে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করা হয়। শাশুড়ি মা জামাইয়ের ডান হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন এবং কপালে দই হলুদের ফোঁটা দেন। এরপর জামাইকে তালপাতার পাখা দিয়ে বাতাস করে ষাট ষাট ষাট তিনবার ষাট বলে আশীর্বাদ করা হয় এবং মাথায় ধান দূর্বা দেওয়া হয়। জামাইকে নতুন বস্ত্র ও বিবিধ উপহার দেওয়া হয়। এলাহি ভোজের আয়োজন করা হয়, কিন্তু এগুলো সবই সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। সন্তানকে তালপাখার পাতা দিয়ে বাতাস করা, তিনবার ষাট বলে আশীর্বাদ করা, ডান হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়া এবং কপালে দই হলুদের ফোঁটা, অরণ্য ষষ্ঠী থেকে আজকের জামাই ষষ্ঠী। আমরা শুনছি কথায় সুরে, পরের গানটি শুনবেন প্রতীক ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: আমার ছোট্ট মিষ্টি দুষ্টু বন্ধুদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের কিশোর জগৎ। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মা গো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছো এসে সকল বাড়ির পরে। আকাশ পাড়ে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। হ্যাঁ সত্যি সত্যি, এই রবিবার দিনটার জন্য আমাদের সবার খুব অধীর আগ্রহে অপেক্ষা থাকে, কারণ রবিবার সারা দিন ছুটি। না, আমাদের বন্ধুদের কিন্তু শনিবার দিনটার জন্য কিন্তু একটা অপেক্ষা থাকে, বিশেষ করে এই সময়টাতে, কারণ এই সময়টা বই খাতাকে পাশে রেখে এক ঘন্টা ধরে প্রায় গান গল্প কবিতায় মেতে থাকা। কি বন্ধুরা, তাই তো?
1: হ্যাঁ
0: হ্যাঁ, আমার কাছের বন্ধুরা যারা তারা তো সমস্বরে বলে উঠল হ্যাঁ। আর আমি রেডিওর ওই পারে যে বন্ধুরা রয়েছে তাদেরও কিন্তু একই রকম আওয়াজটা শুনতে পেলাম। আজ আমার সঙ্গে রয়েছে আমার পাঁচজন বন্ধু, তবে সবাই কিন্তু আজকে আমার বান্ধবী। হ্যাঁ, ওরা গান আর কবিতা নিয়ে এসে উপস্থিত হয়েছে তোমাদের মনটা ভরিয়ে তুলবে দেখে। সবার আগে কে আছে? একটা ছোট্ট মিষ্টি বন্ধু আছে, ও হারমোনিয়াম নিয়ে একেবারে তৈরি হয়ে আছে। সম্পূর্ণা, সম্পূর্ণা পাল রয়েছে আমাদের সাথে। সম্পূর্ণা, কেমন লাগছে আমাদের আজকের আসরে এখানে আসতে পেরে?
2: খুব ভালো লাগছে।
0: খুব ভালো লাগছে। আমরা কিন্তু সম্পূর্ণার অনুষ্ঠান আমাদের এই আসরে আগে শুনেছি, তবু যে সমস্ত বন্ধুদের সঙ্গে ওর পরিচয় হয়নি তাদের জন্য আবার ওর সাথে আরেকটু আমাদের পরিচয়টাকে ঝালিয়ে নি। সম্পূর্ণা আসছে শিলিগুড়ির ছোট ফাপড়ি থেকে। কি সম্পূর্ণা, ঠিক বললাম তো?
2: হ্যাঁ।
0: সম্পূর্ণা কোন ক্লাসে পড়ে? ফোরে পড়ে, ঠিক বলেছি?
2: হ্যাঁ।
0: তবে আজকে একটা কথা কিন্তু আমি ঠিকঠাক বলতে পারবো না, যে আজকে সম্পূর্ণা কি শোনাবে আমাদেরকে। সম্পূর্ণা কি শোনাবে তুমি?
2: নজরুল গীতি আজ মধুর বাঁশরি বাজে।
0: এই কঠিন গানটা তুমি গাইতে পারবে?
2: হ্যাঁ পারবো।
0: পারবে? বাহ, দেখেছো বন্ধুরা কি কনফিডেন্স ওর মধ্যে। তাহলে আর কথা বাড়াবো না, চলো চটপট আমরা সম্পূর্ণার গানে চলে যাই।

0: বাহ, মধুর বাঁশুরি বাজল গানে গানে, আর তোমার অর্থাৎ সম্পূর্ণার সুন্দর গান আমাদের কানে মধুর মতো প্রবেশ করল। খুব ভালো লাগলো সম্পূর্ণা পাল আমাদের নজরুলগীতে গিয়ে শোনালো। সম্পূর্ণা, তুমি তো এর আগের দিন বলেছিলে, আগের পর্বে, যে তুমি মায়ের কাছে গান শিখেছো, তাই তো? তোমার মনে আছে প্রথম কোন গানটা তুমি শিখেছিলে মায়ের কাছে?
1: আমি প্রথম শিখেছিলাম রবীন্দ্রসঙ্গীত, যদি তোর ডাক শুনে কেউ না আসে।
0: ওরে বাবা, এই কঠিন গানটাই সবার প্রথমে? বাহ, খুব ভালো। আচ্ছা, আজকে তুমি আর একটা কী গান শোনাবে আমাদেরকে?
1: আর একটা প্রজাপতি, প্রজাপতি।
0: আচ্ছা, চলো শুনে নি তোমার কণ্ঠে।

0: খুব সুন্দর। আচ্ছা সম্পূর্ণা, আমাকে একটু বলো তো, প্রজাপতি যে রঙিন পাখা কোথা থেকে পেলো সেটা যেমন আমরা জানি না, তুমিও এত সুন্দর গান কোথা থেকে শিখলে?
1: আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি সবটা।
0: আচ্ছা, খুব ভালো লাগলো। আমরা সম্পূর্ণা পালের পরপর দুটো নজরুল গীতি শুনলাম, আর সম্পূর্ণার গানকে যিনি তবলা দিয়ে ভরিয়ে তুললেন তিনি হলেন উৎপল দাস। এবারে আমার সঙ্গে রয়েছে আমার আর এক বন্ধু সৃজা, সৃজা রায়, তুমি আজকে আমাদের কি শোনাবে?
2: আমি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরিচয় কবিতাটি শোনাবো।
0: আচ্ছা, তুমি আবৃত্তি করবে তাই তো? তুমি কোথায় থাকো?
2: মালদার গাজলে।
0: মালদার গাজলে থাকো? হ্যাঁ, ওহো, তোমার সাথে তো আমাদের একটা পর্বে পরিচয় হয়েছিল। তুমি আবৃত্তি শেখো, প্রায় 3-4 বছর ধরে শিখছো তাই তো?
2: হ্যাঁ
0: হ্যাঁ, এখন আমার মনে পড়ে গেল, তুমি পরিচয় কবিতাটা করবে শোনাবে বলছো তাই তো?
2: হ্যাঁ,
0: দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় দিয়ে আজকে তোমার অনুষ্ঠান শুরু হচ্ছে।
2: পরিচয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধাইছিলে মোরে ডাকি। পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে মিশ্রিত দিনের কথা অকস্মাত যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ফাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়।
0: খুব সুন্দর, সত্যি সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের লোক। আমাদের প্রত্যেকটি আবেগ অনুভূতিতে রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে আছেন। আমাদের এমন কোনো উৎসব, এমন কোনো পার্বণ নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি উচ্চারিত হয় না। আচ্ছা সৃজা, এবার তুমি কী শোনাবে?
2: এবারে আমি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি শোনাবো।
0: বাহ, এটাও খুব সুন্দর কবিতা, আমরা অনেক শুনি, তবে আজকে নিশ্চয়ই তোমার কাছে একটু অন্যরকমভাবে শুনতে পাবো তাই তো?
2: হ্যাঁ। দেশলাই কাঠি, কবি সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি, মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুড়ে ফেলাই, কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি, এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খার করে, তবু অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেই দিন

0: কাছে কবিতা শুনতে শুনতে আরও কবিতা শোনার ইচ্ছে হচ্ছে। কোন কবিতা বলবে?
1: ভয় পেও না।
0: সুকুমার রায়। আচ্ছা চলো।
1: ভয় পেও না, কবি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও চারটি দিন, আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না, মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, পুষলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার নয় ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে।
0: ওরে বাবা রে, সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। সুকুমার রায়ের আবোল তাবোলের ভয় পেও না এই কবিতাটা আমাদের অনেকেরই শোনা, তবে সত্যি সত্যি সৃজার কণ্ঠে একদম অন্যরকম লাগলো।
1: রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার, রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝায় জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে।

অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, চোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো। এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা খুদিত রানার পৌঁছে দিয়েছে মেইলি। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে। ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে। নরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার, শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে, দেখা দেবে বুঝে প্রভাত এখনই নেই দেরি নেই আর।

0: ছুটে চলো ছুটে চলো আরো বেগে তুরদম হেরানার।
1: বাহ, আমরা সৃজার কাছে আর একটা কবিতা শুনব। সৃজা, তুমি কোন কবিতা শোনাবে?
0: এবার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি শোনাব।
1: লুকোচুরি? আচ্ছা, অনেক শোনা যায়, দেখি তুমি কেমন বলো।
0: লুকোচুরি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটো পুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে, স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে, দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ছড়ে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা।
1: বা, মায়ের সঙ্গে এরকম দুষ্টুমি কি কখনো করেছো?
0: না,
1: দুষ্টুমি করনি? বাড়িতে তোমাকে কে বেশি ভালোবাসেন, বাবা না মা?
0: ভাই।
1: ভাই ভালোবাসে বেশি? আচ্ছা, আর তুমি কখনো অন্যরকম কিছু দুষ্টুমি করো? আচ্ছা, চুরি করে খাওয়া, গাছে চড়া?
0: না,
1: সেগুলো এখনকার বাচ্চারা কেউ করে না। আচ্ছা, তুমি কি আমাদের আর একটা আবৃত্তি শোনাবে?
0: হ্যাঁ, সাম্যবাদী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি, পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চালা, বলে যাও বলো আরো, বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুথিও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাই বেল ত্রিপিটক জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিচ শুল, দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার, কেন খুঁজে ফেরো দেবতার ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পরে সকল রাজমুকুট, এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুশা পেল সত্যের পরিচয়, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্য মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরোপ দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান, মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।

0: কাজী নজরুল ইসলামের একটি অমর সৃষ্টি সাম্যবাদী, এই কবিতাটি খুব ভালো লাগলো শ্রীজা তোমার কণ্ঠে শুনতে পেরে। আমাদের এতক্ষণ আবৃত্তি পরিবেশন করে শোনালো শ্রীজা রায়। শ্রীজা এসেছে মালদার থেকে। এবারে আমরা কি করি, এবারে আমরা একটু ভাওয়াইয়া গানে যাব। ভাওয়াইয়া গান নিয়ে আমাদের সঙ্গে একজন বন্ধু আছে, সে কিন্তু প্রস্তুত হয়েই আছে, বোঝাই যাচ্ছে। চলো বন্ধুর সাথে আমরা একটু আলাপ করে নিই। আয়ুষী, তুমি কোথা থেকে আসছো?
1: আমি আলিপুরদুয়ার জেলার কামাখাগুড়ি থেকে এসেছি।
0: আলিপুরদুয়ার জেলা থেকে? বাবা রে, আমার সব বন্ধুরা আছে কত দূর দূর থেকে এসেছে আমাদের মনকে ভালো করে তোলার জন্য। তারা গান শোনাচ্ছে, আবৃত্তি শোনাচ্ছে, আমাদের শিলিগুড়ির বন্ধুরাও আছে। তবে খুব ভালো লাগে তোমাদের সবাইকে আমাদের এই আসরে পেয়ে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তোমরা আসো, তোমাদের সৃষ্টিকে নিয়ে এই আকাশবাণী শিলিগুড়ির দপ্তরে আসো এবং বেশ খানিকটা সময় আমাদের মনকে ভরিয়ে তোলো। আচ্ছা আয়ুষী, তুমি কবে থেকে গান শিখছো?
1: আমি যখন নার্সারিতে পড়ি আমি 7 বছর ধরে গান শিখছি।
0: 7 বছর ধরে শিখছো। বাড়িতে কখন কখন চর্চা করো?
1: আমি রাত্রে করি, মাঝে মাঝে সকালবেলা রেওয়াজ করি।
0: মাঝে মাঝে সকাল সকালবেলা তো স্কুল থাকে।
1: আমার 10টার সময় স্কুল থাকে, কিন্তু সকালবেলা প্রায়শই প্রাইভেট থাকে।
0: হ্যাঁ, পড়াশোনাটা তো করতে হবে। তাহলে মানে দিনের শেষে এসে একবার না একবার ঠিক বসে যাও গান নিয়ে, তাই তো? গান গাইতে ভালো লাগে?
1: হ্যাঁ লাগে।
0: গান প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর করে মা বাবাকে কি বকা দিতে হয়?
1: দিতে হয় না,
0: মাঝে মাঝে অল্প অল্প দিতে হয় নাকি? আচ্ছা আয়ুষী, আজকে আমাদের প্রথমে কি শোনাবে তুমি?
1: আমি তোর্ষা নদীর উথাল পাথাল গানটি পরিবেশন করব।
0: আচ্ছা বাহ, তাহলে শুরু করো।

0: আমরা এতক্ষণ আয়ুষির কাছে একটি দড়িয়া শুনলাম, কিন্তু আরও যে গান শুনতে ইচ্ছে করছে, এবারে তুমি কোন গান শোনাবে?
1: এবার আমি একটি চটকা গান শোনাবো।
0: বাহ,

0: আমরা আয়ুষী বর্মনের কাছে প্রথমে একটি দরিয়া, তার পরবর্তীতে একটি চটকা শুনলাম, খুব ভালো লাগলো। আমাদের উত্তরবঙ্গের মাটির গান, মাটির সুর আমরা আয়ুষীর গলার মধ্যে দিয়ে শুনতে পেলাম। আর আয়ুষী বর্মনের গানকে তবলায় সাজিয়ে তুললেন ছন্দে বলে উৎপল দাস। আমাদের সঙ্গে রয়েছে আমাদের বন্ধু সম্পৃক্তা চক্রবর্তী। সম্পৃক্তার সাথে আমাদের আগে পরিচয় হয়েছিল, সম্পৃক্তা আসছে মালদা থেকে। কি সম্পৃক্তা, ঠিক বললাম তো?
1: হ্যাঁ,
0: সম্পৃক্তা ক্লাস 8-এ পড়ে বলেছিলে, তাই তো? আর বাবার কাছে তোমার আবৃত্তি শিক্ষা শুরু এবং এখনো অবধি বাবার তত্ত্বাবধানেই তোমার আবৃত্তি চর্চা চলছে।
1: হ্যাঁ,
0: ঠিকঠাক বলে ফেলেছি, তাই তো?
1: একদম।
0: এবারে তুমি আমাদের খুব সুন্দর করে কয়েকটা কবিতা বলে শোনো। আমি কিন্তু মাঝখানে একটাও কথা বলবো না, খুব মন দিয়ে আমি যেমন তোমার আবৃত্তি শুনব, আমার সমস্ত বন্ধুরাও কিন্তু শুনবে। পরপর আমরা 3টে কবিতা শুনব, কি তাই তো? আচ্ছা,
1: ঠিকানা কবি সুকুমার রায়। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শুনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর চেনো। শ্যামের জামাই কেষ্টমোহন, তার চেয়ে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেষো। লক্ষ্মী দাদা,

0: ঠিকানা তার একটু জেনে এসো।
1: ঠিকানা চাও?
0: বলছি শোনো, আমড়াতলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে ডাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার মায়ের দিকে তিনটে গলি ছেড়ে, তবেই আবার পড়বে সে আমড়াতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কো মোড়ে।
1: কপোতাক্ষণাৎ। কবি মাইকেল মধুসূদন দত্ত।
0: সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত যে মতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে, সখে সখারিতে নাম তার, এ প্রবাসী মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে।
1: কান্ডারি হুঁশিয়ার। কবি কাজী নজরুল ইসলাম।
0: দুর্গমগিরি কান্তারু মরুদুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়ে আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসে আছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।
2: সম্পৃক্তা চক্রবর্তী আমাদের পরপর তিনটে আবৃত্তি করে শোনাল কান্ডারি হুঁশিয়ার। দেশের পরাধীনতার গ্লানি মোচন, অসাম্প্রদায়িক চেতনা ও স্বাধীনতার সংগ্রামে তরুণ ও দেশ নেতাদের সতর্ক নেতৃত্বের এই বিষয়টিকে কেন্দ্র করেই কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কাজী নজরুল ইসলাম লিখেছেন। বিপদ সংকুল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কান্ডারিকে, অর্থাৎ যিনি আমাদের নেতৃত্ব দেবেন, তাকে তরুণ প্রজন্মকে সতর্ক ও অবিচল থাকতে বলেছেন। এই কবিতাটি আমাদের ভীষণ রকম একটা ভালো লাগার কবিতা। আর সবার প্রথমে শোনালে ঠিকানা। ঠিকানা কবিতার সুকুমার রায়ের লেখা। সুকুমার রায়ের কবিতা মানেই তো একটা অদ্ভুত রকম ভালো লাগা, একটা মজার ননসেন্স কবিতা। অর্থাৎ ঠিক ঠিক মতো অর্থ নেই, কিন্তু অদ্ভুত একটা হাস্যরস রয়েছে। আর তারপরে তুমি কবিতার মধ্যে দিয়ে স্মরণ

0: করলে মাইকেল মধুসূদন দত্তকে। আমরা পরপর তিনটি কবিতার আবৃত্তি শুনলাম সম্পৃক্তা চক্রবর্তীর কাছ থেকে। এখন আমরা চলে যাব আমাদের আজকের শেষ বন্ধু স্বস্তিকা ঘোষের কাছে। আমরা চলে যাব। স্বস্তিকা, তুমি কোথায় থাকো?
1: আমি শিলিগুড়ি ডাবগ্রামে থাকি।
0: শিলিগুড়ি ডাবগ্রামে থাকো, তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস টেনে পড়ি।
0: আচ্ছা, আর গান কবে থেকে শিখছো?
1: আমি গান 6-7 বছর ধরে শিখছি।
0: আজকে তুমি আমাদের কী কী শোনাবে?
1: আমি একটি নজরুলগীতি আর একটি লোকগীতি শোনাবো।
0: চলো এবারে তোমার একটু গান শুনে নিই।

স্বস্তিকা আমাদের স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা নজরুল গীতিটি গেয়ে শোনালো। আর স্বস্তিকার গানের সঙ্গে এতক্ষণ তবলায় ছিলেন আমাদের উৎপল দাস। তবে স্বস্তিকাকে তো এখনই ছাড়া যাবে না, ওর কাছে তো আর একটা গান শুনতে হবে। আমি একটু আবদার করছি স্বস্তিকার কাছে আজকে কোনো লোকসঙ্গীত শুনব। হ্যাঁ, কেন বলো তো? কারণ আজকে যখন এখানে অনুষ্ঠান শুরু হয়নি তখনই আমি স্বস্তিকার সাথে কথা বলে জানলাম যে ও আজকে আমাদের বসন্ত বাতাস এই গানটা গেয়ে শোনাবে। চলো এখন আমরা সরাসরি স্বস্তিকা ঘোষের এই গানটিতে চলে যাই।

0: প্রথমে একটি নজরুলগীতি এবং পরবর্তীতে একটি লোকসঙ্গীত গেয়ে শোনালো স্বস্তিকা ঘোষ, আর তবলায় সেই গানকে সাজিয়ে তুললেন উৎপল দাস। আজকের আসর প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা গান শুনেছি কার কার কাছ থেকে? আজকে গান শুনলাম সম্পূর্ণা পালের কাছে, তারপরে আয়ুষী বর্মনের কাছ থেকে, আর সবার শেষে স্বস্তিকা ঘোষের কাছে। এই তিনজনের গান তো শুনেছি না, শুধু কি গান শুনলাম, আমার দুজন আবৃত্তির বন্ধুও তো ছিল। মালদা থেকে দুজন বন্ধু এসেছিল, তারা আজকে আবৃত্তি পরিবেশন করলো। একজন হচ্ছে সৃজা রায় আর একজন সম্পৃক্তা চক্রবর্তী। তাহলে আজকের আসর তো প্রায় শেষ হয়ে গেল, আমাদের অন্য অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সময় ক্রমশ কমে আসছে, সবাই খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে, আনন্দ করবে, বেশি বেশি করে গান কবিতা আমাদের শোনানোর জন্য তৈরি থাকবে। আর আর কি করতে হবে? মন দিয়ে পড়াশোনাটা কিন্তু করতে হবে, বড় মানুষ হয়ে উঠতে হবে। মানুষ মানে মান হুঁশ সমৃদ্ধ মানুষ, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, আবার আমাদের আগামী পর্বে কথা হবে, গান শোনা হবে, গল্প শোনা হবে, আর আবৃত্তিও শোনা হবে। আজকের আসর এখানেই শেষ করছি।
1: শুনলেন কিশোর জগৎ, উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি।

ঘোষণা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগ সঙ্গম পোর্টাল 2026-এ সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগ শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং কর্মীদের নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।

আন্তর্জাতিক যোগ দিবস 2026 ভারতের প্রাচীন জ্ঞানে প্রথিত এবং বিশ্বজুড়ে সমাদৃত সুস্থ সক্রিয় ও সুন্দর বার্ধক্যকে সমর্থনকারী এই পরীক্ষিত ঐতিহ্যকে উদযাপন করতে প্রতিবছর 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। যোগ আমাদের প্রাচীন ঐতিহ্যের এক অমূল্য উপহার। যোগ মন ও দেহের চিন্তা ও কর্মের একতাকে মূর্ত করে তোলে। এটি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি যা আমাদের স্বাস্থ্য ও সুস্থতার জন্য মূল্যবান। 2026 আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তার মূল ভাব হল সুস্থ বার্ধক্যের জন্য যোগ, যার লক্ষ্য হল যোগকে দীর্ঘায়ু, সচলতা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রসারের একটি উপায় হিসেবে তুলে ধরা। আয়ুষ মন্ত্রকের উদ্যোগে একযোগে সর্বাধিক সংখ্যক মানুষের যোগাভ্যাসে অংশগ্রহণ নিশ্চিত করে এক নতুন উদাহরণ স্থাপন করা। এছাড়াও 21 জুন 2026 মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের সঙ্গে সারা দেশে একযোগে যোগ সঙ্গম কর্মসূচির আয়োজনের উদ্দেশ্যে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সংস্থা, শীর্ষস্থানীয় যোগ প্রতিষ্ঠান তাদের আহ্বান জানানো হয়েছে, যা 27 মে 2026 তারিখে মাননীয় আয়ুষ মন্ত্রী যোগ সঙ্গম পোর্টাল 2026-এর উদ্বোধন করেছেন। আকাশবাণী শিলিগুড়ি, আর একটু পরে শুনবেন আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত প্রথমের সংবাদ এবং তারপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বরে পৌঁছবেন তিনি। তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এবং যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার সদস্যে নির্মিত তিনটি জাহাজ আইএনএস দুনাগেরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগেরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডরেনরেজ শিল্প বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনী যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। সাবমেরিন বিরোধী যুদ্ধ এবং জলের নিচে সমীক্ষা চালানোর ক্ষেত্রে এই জাহাজগুলি বিশেষ কাজে আসবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হয়েছে। ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে হুগলি তারকেশ্বরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ম অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গ অখণ্ড ভারতের অংশ হিসেবে এই দিন আত্মপ্রকাশ করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণনও এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির অনন্য ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, জাতি গঠনের কাজে পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বর্তমান দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
1: Bengal's rich cultural heritage, timeless traditions, an enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality to education, science, social reform and nation building, Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling. The land that helped lead Bharat's awakening must now help lead Bharat's transformation.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর 68তম জন্মদিন উপলক্ষে ওড়িশার পাহাড়পুর গ্রামে পৌঁছান। তাঁকে স্বাগত জানান ওড়িশার রাজ্যপাল হরিবাবু কম্ভাতি এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতির গ্রাম পাহাড়পুরে পৌঁছলে তাঁকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী স্বাগত জানান। উভয় নেতা পবিত্র সাঁওতালি জাহেরা ও হো জাহেরা উপাসনাস্থলে প্রার্থনা করেন। পরে তাঁরা রায় রাংপুরে ওড়িশা সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠান থেকে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। এই উপলক্ষে এক জনসভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। স্নাতক স্তরে ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেওয়া হবে। এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ দেশজুড়ে একটি মকড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করবে। সংস্থাটি জানিয়েছে তারা আগামীকালের জন্য প্রস্তুত। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষাটি আয়োজন করা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে NTA একটি বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তা রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। রাজ্যস্তরে কল ফ্রন্টলাইনের নাম্বার হল 0332214 3526 এবং 8697981070, এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যাবে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং এর সংস্কৃত দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান শেষে শুনবেন গীতাঞ্জলি, DTH বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIA নিউজ কলকাতাতে। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠক আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিনিধি দলের প্রধানরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তা চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে এক শক্তিশালী এবং কার্যকর নেতা হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মার্কিন প্রেসিডেন্ট চীনা রাষ্ট্রপতির সঙ্গে শ্রী মোদীর উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিউজ পোর্টালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শ্রী মোদী ভারতে স্থিতিশীলতা নিয়েছেন এবং 12 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। ভারত মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে সমতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং উভয় দেশ বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেই চলেছে। সুদান ফেরত কেরালামে কোট্টায়ামে এক মহিলার শরীরে ইবোলা সংক্রমণ বিষয়ে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তাঁর রক্তের পরীক্ষায় কোনো সংক্রমণ ধরা পড়েনি। এরপরেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাড়িতে পৃথকভাবে রাখা নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি দক্ষিণ সুদান থেকে ভারতে আসেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্বব্যবস্থা লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া UAS ফোরাম 2026 ভাষণ দেবার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। দুটি দেশ পারস্পরিক বিভিন্ন সমস্যা ও জটিলতার মধ্য দিয়ে চলার সময় এই সম্পর্ক বজায় আছে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রকের মুখপাত্র নরেন্দ্র জয়সওয়াল জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে অর্থায়ন, নেটওয়ার্ক মোকাবেলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূল নতুন দিল্লির নিরলস উদ্যোগকে আরও জোরদার করবে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজই ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথিউস কুনহা দুটি এবং ভিনিসিয়াস জুনিয়া একটি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেটের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচটি আজ চেন্নাই MA চিদম্বরম স্টেডিয়ামে হবে। ভারত ইতিমধ্যে 2-0 এগিয়ে রয়েছে। আফগানিস্তান জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এ উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি এক বার্তায় বলেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গে অখণ্ড ভারতের অংশ হিসেবে এই দিন আত্মপ্রকাশ করে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, জাতি গঠনের কাছে পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক ভূমিকা পালন করছে। এক ভিডিও বার্তায় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেছেন রাজ্যপাল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে কুর্ণিশ জানিয়েছেন তিনি। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বর পৌঁছবেন তিনি। একটি প্রতিবেদন,
1: তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়া সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওড় রাধারমনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটির মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তৈরি এই যুদ্ধজাহাজগুলির 75% বেশি উপাদান দেশীয় এবং নির্মাণে 200 বেশি ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থা যুক্ত ছিল। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের কলকাতা সফরকে কেন্দ্র করে আজ থেকে মধ্য কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আজ বিকেলে 3:30 থেকে রাত 10টা পর্যন্ত লোকভবন ও ময়দান সংলগ্ন বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। এই সময় জরুরি পরিষেবা দেওয়া পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যান্য গাড়িকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে আজ বিকেল 5টা থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত গভর্নমেন্ট প্লে ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের মতো রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানা গেছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ এবং আগামীকাল চক্র রেল চলাচলে নিয়ন্ত্রণ করবে। বারাসাত মাঝেরহাট, দত্তপুকুর মাঝেরহাট, নৈহাটি বালিগঞ্জ লোকাল টালা স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট হাবড়া, বালিগঞ্জ ব্যারাকপুর ভায়া প্রিন্সেপঘাট, মাঝেরহাট বারাসাত লোকাল টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। নৈহাটি মাঝেরহাটের মতো চলাচলকারী লোকাল বিকল্প পথে শিয়ালদা নর্থ স্টেশনে যাত্রা শুরু ও শেষ করবে। লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে, কাঁকুড়খাঁচে হয়ে যাবে। 2টি ট্রেন শিয়ালদা বিবাদীবাগ এবং বিবাদীবাগ বারুইপুর লোকাল আজ বাতিল থাকবে। আগামীকাল হাসনাবাদ বিবাদীবাগ এবং কল্যাণী সীমান্ত মাঝেরহাট লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে। আন্তর্জাতিক যোগ দিবস এবং নিট ইউজি পরীক্ষার জন্য কলকাতা মেট্রো রেল ব্লু গ্রিন ইয়েলো লাইনে আগামীকাল ভোর 4টে থেকে পরীক্ষা দেবে। একই সঙ্গে ওই দিন বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরামের মধ্যে 152টির পরিবর্তে 214টি, সল্টলেক সেক্টর 5 হাওড়া ময়দানের মধ্যে 108টির পরিবর্তে 173টি, নোয়াপাড়া দমদম বিমানবন্দরের মধ্যে 78টির পরিবর্তে 112টি ট্রেন চলবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সম্প্রতি আয়োজিত জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পে সবচেয়ে বেশি মানুষ আবেদন করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে গতকাল তিনি বলেন, 4 দিনব্যাপী আয়োজিত 4,000-এর বেশি শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পে মোট 22,23,000 আবেদন জমা পড়েছে। বিধানসভায় আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অধ্যক্ষ রথীন্দ্র বোস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আজ ঐতিহাসিক ক্ষণে সবাই এখানে সমবেত হয়েছে। এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গে গড়ে তোলার রেজলিউশন নেওয়া হয়েছিল। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে।
2: আকাশবাণী শিলিগুড়ি। এখন লোকগীতি শুনবেন মৌমিতা করের কণ্ঠে।

আকাশবাণী শিলিগুড়ি, আর একটু পরেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরাজি এবং তারপরে হিন্দিতে সংবাদ।

0: हामी आकाशवाणीको नेपाली प्रसारण सेवाबाट बोलिरहेछौ। समय अपराह्न 3 बजे हो। श्रोतालाई अब सुनाइरहेछौ फिल्म संगीत। आज यस कार्यक्रममा एकै फिल्म मेरी कमका गीतहरू सुनाइरहेछौ। प्रथम सुन्नुहोस् विशाल दादलानीको आवाजमा, शब्द छ प्रशान्त।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে মনপুরা জংশন, আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান। মনপুরা জংশনে আপনারা ফোন করুন 9434076705-এ। নিশ্চয়ই জানেন আজ পশ্চিমবঙ্গ দিবস এবং আজ জামাই ষষ্ঠীও। এ বিষয়ে আপনাদের কথা শুনব আমরা ফোনে এবং আপনাদের কথা শুনবেন আমাদের আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধু। আপনারা ফোন করুন বন্ধুরা 9434076705 এই নম্বরে। আর তার আগে আপনাদের ফোনের অপেক্ষায় থাকতে থাকতে আমরা একটা গান শুনে নিই, কারণ মনপুরা জংশন হিন্দি ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। কাসুর ছবি থেকে উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক।

মনপুরা জাংশনে ফোন করুন 9434076705 এই নম্বরে। পরের গানটি ক্যা এহি প্যার হ্যায় এই ছবি থেকে, উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক।

0: মনপুরা জংশন এবং আমাদের সঙ্গে ফোন লাইনে একজন শ্রোতা বন্ধু। হ্যালো হ্যালো হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
0: হ্যাঁ বলুন, আপনি
1: বলছেন?
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি ত্রিপুরা আগরতলা থেকে বলছি।
0: আচ্ছা, কে
1: আচ্ছা,
0: কে বলছেন, মানে আপনার নামটা যদি একটু বলেন।
1: সুমন সুমন মহল বলছি।
0: আচ্ছা, আপনি কি আমাদের নিয়মিত অনুষ্ঠান শোনেন?
1: হ্যাঁ, নিয়মিত শুনি, ঘরের অনুষ্ঠানগুলো যাই সঙ্গে।
0: কেমন লাগে আমাদের অনুষ্ঠান আপনার?
1: অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে।
0: আচ্ছা ঠিক আছে, আপনাদের ওখানে আকাশবাণী শিলিগুড়ি সিগন্যাল ঠিক মতো যায় না?
1: না, আমি এআইআর শুনি,
0: আচ্ছা
1: আপনি
0: আচ্ছা,
1: শুনি?
0: হ্যাঁ হ্যাঁ বলুন আপনি। আজকে তো জামাই ষষ্ঠী আর আজকে পশ্চিমবঙ্গ দিবস, আপনি কি বলবেন এ নিয়ে?
1: আজকে জামাই ষষ্ঠী?
0: আজকে জামাই ষষ্ঠী আর
1: আচ্ছা আচ্ছা, জামাই ষষ্ঠী তো আগের মতো, জামাই ষষ্ঠী তো এখন না, এটা অনেক পরিবর্তন হয়েছে, ঠিক আছে না? আগের জামাই ষষ্ঠী একরকম হতো, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আরেক রকম হচ্ছে।
0: আর আজকে পশ্চিমবঙ্গ দিবস।
1: আচ্ছা আচ্ছা, তো পশ্চিমবঙ্গ দিবস অনেক অনেক শুভেচ্ছা জানাই।
0: আচ্ছা, আপনার শুভেচ্ছা বার্তা আমাদের আকাশবাণীর মাধ্যমে আমাদের আকাশবাণীর শ্রোতা বন্ধুদের কাছে অবশ্যই নিশ্চয়ই পৌঁছে গেল। আর আপনি অনুষ্ঠান নিয়ে কি বলবেন?
1: অনুষ্ঠান খুবই ভালো লাগে আপনাদের, এখানে অনেক অনেক বেশি পছন্দের, প্রত্যেকটা ফোনের অনুষ্ঠানে আমি চেষ্টা করি অংশগ্রহণ করার জন্য।
0: আর
1: তো
0: আজকে তো এখন তো পশ্চিমবঙ্গে ভীষণ বৃষ্টি বাদলা, একেবারে গরজে গরজে বৃষ্টি হচ্ছে, আপনাদের ওখানে আজকে আবহাওয়া কেমন?
1: না, আমাদের এখানে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে,
0: আচ্ছা
1: কিছু জায়গায় গরম ছিল, এখন তো বর্ষার দিন আসছে, আর বৃষ্টি বাদল তো হবেই, এটা তো লেগে থাকবে। তো মানে কোনো কোনো জায়গায় বেশি হবে, কোনো কোনো জায়গায় কম
0: কম
1: হবে,
0: হবে।
1: কিন্তু আমাদের ক্ষেত্রে তো একটু বেশি হয়, এটা মানে অনেক বেশি বৃষ্টিপাত হয় আমাদের ত্রিপুরাতে। তো
0: আচ্ছা
1: এর আগের বছরে অনেক ফ্লাড হয়েছে, মানে ত্রিপুরাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি চাইছি যে দেখেন, যেটা আগের মতো ফ্লাড এইসব কিছু না করে, হালকা হালকা বৃষ্টি হয় বা সবাই যাতে বসার আনন্দ উপভোগ করতে পারে, এটা জানা গেছে।
0: আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আপনি ফোন করলেন খুব ভালো লাগলো, আপনি ভালো থাকবেন।
1: আর ম্যাডাম একটা গানের রিকোয়েস্ট করতে পারি, একটু গান
0: হ্যাঁ বলুন বলুন।
1: রাজা হিন্দুস্তানি থেকে যে কোনো একটা গান প্লে করে দিলে ভালো হতো।
0: আচ্ছা, আপনার অনুরোধটা আমরা অবশ্যই নোট করে নিলাম, আমরা লিখে নিলাম, আপনি শুনতে থাকুন, আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা, কোনো না কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনার এই গানটা আমরা আপনার জন্যই বাজিয়ে শোনাবো। ঠিক আছে, নমস্কার, ভালো থাকুন। পরের গানটি আমরা শুনবো, প্যার কিয়া তো ডরনা কিয়া, এই ছবি থেকে কুমার শানু ও অলকা ইয়াগনিকের কণ্ঠে।

0: আমাদের ফোন লাইনে এক শ্রোতা বন্ধু। হ্যালো
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, আপনি আপনার রেডিও সেটটি কি অন করা আছে?
1: হ্যাঁ
0: হ্যাঁ, তাহলে ওটা একটু অফ করে দিন, নইলে ফিডব্যাক হচ্ছে, শোনা যাচ্ছে না আপনার কথা।
1: ঠিক আছে, বলুন। এবার অফ করেছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আজকের বিষয় কি?
0: আজকের বিষয়, আজকে পশ্চিমবঙ্গ দিবস।
1: পশ্চিমবঙ্গ আর একটি মানে পশ্চিমবঙ্গে আমরা সবাই বাস করি, আর বিভিন্ন ধর্মের লোক বাস করে, নানান ধর্মের লোক পশ্চিমবঙ্গে বাস করে, আর অন্যান্য জায়গার থেকে এই পশ্চিমবঙ্গের আবহাওয়া অনেক ভালো, কারণ যখন খুব গরম পড়ে তখনই বৃষ্টি হয়, আর তখন মনে হয় যে গরম থেকে গরম মনে হয় না।
0: ঠিক ঠিক, আজকে কিন্তু জামাই ষষ্ঠীও।
1: হ্যাঁ, জামাই ষষ্ঠী হচ্ছে, তবে কি আমার তো মা বাবা এখন নেই জীবিত, যখন ছোট ছিলাম তখন দেখেছি, যখন যাই আমরা জামাই ষষ্ঠীর সময় যেতাম আর কি, তখন জামাই ষষ্ঠী পুজোটা একদমই অন্যরকম,
0: ঠিক
1: কারণ
0: ঠিক।
1: মা
0: আসলে জামাই ষষ্ঠীটা তো এসছে অরণ্য ষষ্ঠী থেকে।
1: হ্যাঁ সৃষ্টি থেকে আমরা সব জামা কাপড় মার জন্য জামা কাপড় বাবার জন্য সব নিয়ে দিতাম, আর খুব আনন্দ হতো, আর মাকে দেখতাম পুজোর সময় ফল টল খেতই, আর করম ছাগল একটা ফল আছে না,
0: হ্যাঁ হ্যাঁ
1: ওই ফলটা অবশ্যই লাগে ষষ্ঠী পুজোয়, এটাই আর কি।
0: ঠিক ঠিক, আপনি থাকুন আমাদের সঙ্গে ফোন লাইনে, আমাদের অনুষ্ঠান শুনুন। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনি আবার ফোন করবেন। নমস্কার। আমরা পরের গানটিতে চলে যাই। পরের গানটি আরাধনা ছবি থেকে, কিশোর কুমার ও লতা মঙ্গেশকর।

শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা পিএম বিকাশ প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান অনুষ্ঠান। হুগলি জেলার তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান অনুষ্ঠানের আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার শুনবেন।

0: নমস্কার যুববন্ধুরা, আকাশবাণীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় এথিক্স অ্যান্ড সোসাইটি, অর্থাৎ নৈতিকতা ও সমাজ। আমি অনুষ্কা আজ রয়েছি তোমাদের সাথে, এবং তোমাদের সাথে রয়েছে তোমাদের পরিচিত আরেক যুববন্ধু শ্রীজ্যোতি।
1: অনুষ্কা, আজ আমরা কথা বলবো মূলত সমাজকে নিয়ে, তাই তো? মানে যেখানে আমরা থাকি, আমরা বাঁচি, মানে আমরা মানেই তো সমাজ। আমরা সকলে মিলেই তো একটা সমাজ গড়ে ওঠে। সেই সমাজে আমাদের দৈনন্দিন যে জীবন, সেখানে পারিবারিক সম্পর্ক, কর্মক্ষেত্র, শিক্ষা, রাজনীতি, কিংবা এই যে সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে, প্রতিটি ক্ষেত্রেই নৈতিকতার ভূমিকা যদি আমরা ভেবে দেখি সত্যি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু দ্রুত পরিবর্তনশীল সমাজে নৈতিক মূল্যবোধের ধারণা কি বদলেছে বা বদলাচ্ছে, এমন প্রশ্ন কিন্তু আমাদের মনে উঠে আসেই। ব্যক্তিগত সাফল্য ও সামাজিক দায়বদ্ধতার মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায়, এইসব বিষয় নিয়ে যদি আমরা আজ কথা বলি, আমার মনে হয় বেশ হবে।
0: একেবারেই।
1: আচ্ছা দেখো অনুষ্কা, আজকের আমাদের আলোচনায় আমরা এগোবো, আমরা ঠিক করলাম তো, প্রথমেই যে প্রশ্নটা আমাদের মনে আসে সেটা হলো নৈতিকতা, বা ইংরেজিতে এথিক্স বলে। সেটা বলতে আমরা কি বুঝি? আইন এবং নৈতিকতার মধ্যে আমার মনে হয় পার্থক্য তো রয়েছে, কিন্তু কোথায় রয়েছে সেই বিষয়ে তুমি কি একটু বলবে?
0: দেখো, নৈতিকতা হলো এমন কিছু মূল্যবোধ, নীতি ও আদর্শ যা মানুষকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। নৈতিকতা আমাদের বিবেক, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কিত। একজন মানুষ কিভাবে অন্য মানুষের সঙ্গে আচরণ করবে, কিভাবে নিজের দায়িত্ব পালন করবে এবং সমাজের কল্যাণে কিভাবে অবদান রাখবে, সেই বিষয়গুলিকে নৈতিকতা নির্দেশ করে। অন্যদিকে দেখা যায়, আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত নিয়ম যা ভঙ্গ করলে শাস্তির বিধান থাকে, কিন্তু সব নৈতিক কাজ আইনের আওতায় পড়ে না। যেমন ধরো, একজন বৃদ্ধকে রাস্তা পার করিয়ে দেওয়া নৈতিকভাবে প্রশংসনীয়, কিন্তু এটি আইনি বাধ্যবাধকতা নয়। আবার কিছু কাজ আইনের দৃষ্টিতে বৈধ হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই আইন মানুষকে নিয়ন্ত্রণ করে আর নৈতিকতা মানুষকে পরিচালিত করে।
1: খুব সুন্দর করে বললে তুমি অনুষ্কা। আমাদের আলোচনা যতটা এগোবো, আমরা কিন্তু এমন অনেক কিছু আমাদের দৈনন্দিন দিনে আমাদের মনে এই কথাগুলো উঠে আসে, কিন্তু আমরা সেগুলোকে অ্যাড্রেস করে উঠতে পারি না। তো আজকের আলোচনার মধ্যে দিয়ে হয়তো সেই কথাগুলোই উঠে আসবে বারবার।
0: একদম। এবং তোমাকে আমি একটু আগে সমাজ নিয়ে বলছিলাম শ্রীজ্যোতি। আচ্ছা, সমাজ গঠনে নৈতিক মূল্যবোধের গুরুত্ব কতটা বলে মনে করো তুমি?
1: দেখো, সমাজের ভিত্তি যদি দাঁড়িয়ে থাকে পারস্পরিক বিশ্বাস, একে অপরের সাথে সহযোগিতা এবং দায়বদ্ধতা যে বোধ, সেটার উপরে দাঁড়িয়ে থাকে, মানে সমাজের যে গঠনই এর ভিত্তিতেই হয়। নৈতিক মূল্যবোধ ছাড়া এই ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সততা, সহানুভূতি, ন্যায় বিচার এবং সম্মানের মতো মূল্যবোধ সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে। যখন মানুষ নৈতিকভাবে সচেতন হয়, তখন কি হয়, দুর্নীতি কমে যায়, খারাপ কাজ অনেকটা কমে আসে। কারণ কেউ কোনো খারাপ কাজ করার আগেই তার মনের ভেতরে প্রশ্ন জাগবে যে সে কি সেটা করতে পারে নাকি সে পারে না। পারিবারিক সম্পর্ক দৃঢ় হয় এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। নৈতিকতা শুধু ব্যক্তিগত চরিত্র গঠনের জন্য যে সীমাবদ্ধ থাকে সেটা নয়, বরং আমরা এভাবে বলতে পারি যে একটা সুস্থ এবং মানবিক সমাজ নির্মাণের জন্যও নৈতিকতা সত্যি কিন্তু অপরিহার্য।
0: একদম। এবং নৈতিকতা নিয়েই মনে হয় আমাদের জীবন, তাই না?
1: সত্যি তো, যদি আমাদের প্রত্যেকের মনে, আমাদের চরিত্রে বা আমাদের বেড়ে ওঠার মধ্যে যদি কোনো নীতি না থাকে, তাহলে তো আমরা নিজেদেরকে মানুষ বলে চিহ্নিত করতে পারি না।
0: একেবারেই।
1: আচ্ছা দেখো অনুষ্কা, একজন মানুষের নৈতিক চেতনা গড়ে ওঠার ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতখানি, এ বিষয়ে তুমি কি বলবে?
0: দেখো, নৈতিক শিক্ষার প্রথম পাঠশালাই হচ্ছে পরিবার।
1: একেবারেই।
0: প্রত্যেকটা শিশু যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে কিশোর থেকে যুবকে পরিণত হচ্ছে এবং তারপর বৃদ্ধ, সবার প্রথমে তারা পরিবারকে পায়, তাই না?
1: সত্যি তাই।
0: তো শিশু তার বাবা মা ও পরিবারের সদস্যদের আচরণ দেখে সততা, শ্রদ্ধা, সহমর্মিতা ও দায়িত্ববোধ শেখে।
1: মানে আমরা যা দেখি আমরা তাই তো শিখি।
0: একেবারে। মানে ওই একটা কথা বলে না যে একটা মাটির ঢেলা, সেটাকে তুমি যেই আকার দেবে সে সেই আকারেই নেবে। তো শিশুরাও হয়তো সেটাই, মাটির ঢেলাই একটা।
1: সত্যি তো তাই।
0: বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষাকে আরো বিস্তৃত করে। শিক্ষকরা শুধু বইয়ের জ্ঞান দেন না, বরং চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলগত কাজ, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ এসব শিক্ষার মাধ্যমেই গড়ে ওঠে। এছাড়া সমাজও এমন একজন মানুষের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক পরিবেশ, সংস্কৃতি, গণমাধ্যম এবং বন্ধুদের প্রভাব একজন মানুষের মূল্যবোধকে গঠন বা পরিবর্তন করতে পারে, তাই না?
1: সত্যি তো তাই।
0: আরেকটা প্রশ্ন তোমার কাছে, যে দেখো বর্তমান সময়ে নৈতিকতার অবনতি ঘটছে নাকি নৈতিকতার সঙ্গেই সংজ্ঞাটা পরিবর্তিত হচ্ছে?
1: দেখো এই প্রশ্নের কোনো এক শব্দের উত্তর হয় না, মানে আমি হ্যাঁ বলবো বা না বলবো এভাবে সব প্রশ্নের উত্তর কিন্তু হয় না। অনেকেই অনেকের মতামত অনেকভাবে দিতে পারে। যেমন অনেকে মনে করেন যে বর্তমান সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটেছে, সেক্ষেত্রে যদি আমরা কারণ হিসেবে দেখি তাহলে দুর্নীতি হতে পারে, সেখানে ভুয়ো খবর, তথ্য প্রচার বা অসহিষ্ণুতা এবং ব্যক্তিকেন্দ্রিকতা, এগুলোর কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তবে অন্য যদি আরেকটি আমরা দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরি, সেই পার্সপেক্টিভটা হলো সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নৈতিকতার কিছু ধারণাও পরিবর্তিত হয়েছে। যে বিষয়গুলো একসময় সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল সেগুলো যদি আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিচার করি, সেগুলোকে আমরা অনৈতিক বলে মনে করতেই পারি। যেমন ধরো লিঙ্গ বৈষম্য বা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বর্তমান সমাজ কিন্তু অনেক বেশি সচেতন, এবং এর জন্য কিন্তু আমরা আইনকে একটা বিশাল বড় মাত্রায় আমরা দেখেছি, তাই না? আইনের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে। তাই এগুলো কথা তুলে ধরলে বলা যেতেই পারে যে কিছু ক্ষেত্রে নৈতিকতার চর্চা যদি দুর্বল হয়েও থাকে, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নৈতিক সচেতনতা বেড়েছে, কমেনি। মূল বিষয় হলো মানবিকতা, ন্যায়বোধ এবং সম্মানবোধ যেন মানুষের মানুষের প্রতি একটা সুস্থ সমাজ গঠনে যেন বজায় থাকে, যেন অটুট থাকে।
0: একেবারেই। এবং দেখো মানুষই তো মানুষের বন্ধু দিনের শেষে।
1: সেটাই তো।
0: তো মানুষই যদি মানুষের পাশে না থাকে তবে আর কে থাকবে?
1: একদমই তাই। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের নৈতিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে কি ফেলেনি, অনুষ্কা, এই প্রশ্নটা কিন্তু আমার মাথায় মাঝে মধ্যেই এসেছে। হয়তো আমি সে প্রশ্ন করার কোনো তেমন সুযোগ পাইনি বা কাকে করব, তাই আজ মনে হচ্ছে যে খুবই প্রাসঙ্গিক। তুমি কি এই বিষয়ে কিছু বলতে চাও?
0: প্রিয়তি, দেখো সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে দিনের পর দিন এবং এখনো হচ্ছে। এটি তথ্য আদান প্রদানকে সহজ করেছে যেমন, সেরকম মানুষের মত প্রকাশের সুযোগও কিন্তু বৃদ্ধি করেছে। তবে এর কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে, যেমন অনেক সময় মানুষ তথ্য যাচাই না করেই শেয়ার করে ফেলে সেই সব তথ্য, যার ফলে ভুয়ো খবর ছড়ায় দ্রুত বেগে। অনলাইন ট্রোলিং, সাইবার বুলিং এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনাও বাড়ছে দিন দিন। তাই ডিজিটাল যুগে নৈতিকতার নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, সত্যতা যাচাই এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
1: এই যে দেখো অনুষ্কা, তুমি কথাটা বললে না যে ভুয়ো খবর আমরা না যাচাই করে আমরা কিন্তু ছড়িয়ে দেই বিভিন্ন মাধ্যমে। দেখো আমি একটা কথা মনে করি, একটা খবর যেটা সত্যি হয় সেই খবর ছড়াতে যতটা সময় লাগে, একটা ভুয়ো খবর কিন্তু তার দ্বিগুণ গতিতে সকলের মাঝে ছড়িয়ে যায়।
0: এবং এটাই মনে হয় বিশ্বের নিয়ম, যে সত্যিটা যত তাড়াতাড়ি ছড়াবে তার থেকে দ্রুত বেগে ছড়ায় মিথ্যে বা ভুয়ো খবরগুলো।
1: সত্যি তো তাই, যেমন প্রতিটি বিষয়েরই

0: প্রত্যেকটা ফিল্ডেই সমানভাবে কম্প্যারিজনটা আসছে, তাই তো? এবার কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ার ফলে নৈতিকতার সঙ্গে আপোষ করার প্রবণতা বাড়ছে, কি মনে করো তুমি?
1: বর্তমান সময় যদি আমরা শুধুমাত্র কর্মক্ষেত্রের প্রতিযোগিতার কথা তুলে ধরি, তাহলে আমরা বলবো যে এটি ভীষণভাবে তীব্র, সকলেই কোনো না কোনো একটা ছুটছে কোথায়।
2: শুনলেন গ্রামেগঞ্জে আকাশবাণী শিলিগুড়ি, আর একটু পরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা পিএম কিষাণ প্রকল্পে 23তম কিস্তির অর্থ প্রদান অনুষ্ঠান।

বাজার পত্রিকার প্রায় 6 লক্ষ পাঠকের মধ্যে একটি জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল যে 98.6% মানুষ পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে। এলো 1947 20 জুন, কলকাতার আইনসভা ভবন। এই অধিবেশনে তৈরি হলো একটা অদ্ভুত উৎকণ্ঠা আর উত্তেজনা। সেদিন যে শুধু ভোটাভুটি হয়েছে তা নয়, সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল বাংলার ভবিষ্যতের। প্রশ্ন ছিল একটাই, অখণ্ড বাংলা কি ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের অংশ হবে? যদি বাংলা অখণ্ড থাকত, তাহলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরে তা পাকিস্তানের অংশ হয়ে যেত। ভোট গ্রহণ শুরু হলো, সদস্যরা তাদের মত জানালেন। বাংলা ভাগের পক্ষে ভোট পড়ল 58টি, বিপক্ষে 21টি। 1947 20 জুনের সেই মুহূর্তেই ইতিহাসের নতুন অধ্যায় লেখা হয়ে গেল। সেদিনই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গের জন্ম।

উন্নতি করার জন্য এই অনুষ্ঠানে আজ আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই আমরা তাকে পাব আমাদের পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে। কিছু সময়ের মাত্র অপেক্ষা।

আজ যেসব অনুষ্ঠান সূচি আমরা জানতে পেরেছি, যেমন ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার কথা, নতুন ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল পশ্চিমবঙ্গের হাওড়ায় এবং পশ্চিমবঙ্গের হাওড় এবং রাধামোহনপুরের মধ্যে রোড ওভার ব্রিজ পূর্ব মেদিনীপুরে, এই দুটি ক্ষেত্রে ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার কথা। উদ্বোধন হবে কয়েকটি প্রকল্পের, যেমন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 315 কিলোমিটারেরও কিছু বেশি গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে, যার অনুমোদিত ব্যয় 213 কোটি টাকার কিছু বেশি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিণঘাটায় ছাগলের বীর্য উৎপাদন গবেষণাগার এবং বীর্য ব্যাংক এর উদ্বোধন হবে। আধুনিক এবং বর্ধিত ক্ষমতাসম্পন্ন মৎস্যবন্দর ফ্রেজারগঞ্জে, এর উদ্বোধন আজ। এবং পশ্চিমবঙ্গের বীরভূমের সাঁইথিয়ায় আধুনিক মাছের বাজারের উদ্বোধনের কথাও ঘোষণা হয়েছে।

কিছু প্রকল্পের সূচনা হওয়ার কথা। পশ্চিমবঙ্গে ডিজিটাল কৃষি মিশন, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক শস্য বীমা প্রকল্প, পশ্চিমবঙ্গে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা হবে।

পশ্চিমবঙ্গের হাওড়ায় সাঁকরাইল এবং সাঁতরাগাছির মধ্যে রেল লিংক লাইনের কথাও উল্লেখ হয়েছে পূর্ব ঘোষণায়। পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি হিসেবে 9 কোটি, প্রায় 9.5 কোটি কৃষকের জন্য 18 কোটিরও কিছু বেশি টাকা অর্থ প্রদান করা হবে।

রেল পরিকাঠামো এবং যোগাযোগের উন্নতির জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, যেমন 591 কোটি টাকার রেল পরিকাঠামো প্রকল্প নেওয়া হয়েছে। হাওড়ায় 300টিরও বেশি শয্যা বিশিষ্ট নতুন আধুনিক হাসপাতাল, সাঁকরাইল সাঁতরাগাছি রেল লিঙ্ক লাইনের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থার চেষ্টা এবং হাওড়া রাধামোহনপুর রোড ওভারব্রিজের মাধ্যমে উন্নত নিরাপত্তা এবং নির্বিঘ্ন চলাচল নির্বিঘ্ন করার পরিকল্পনা।

কৃষি কল্যাণ এবং কৃষি উন্নয়নেও কিছু ভাবনা রয়েছে। এই ভাবনায় কোটি কোটি কৃষক উপকৃত হবেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে ফসলের সুরক্ষা হবে। এগ্রিস্ট্যাকের মাধ্যমে ডিজিটাল কৃষির প্রসার হবে। পিএম ধনধান্য প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় বাড়বে।

মৎস্য চাষ এবং জীবিকা উন্নয়নের কথাও আজকের এই ভাবনায় রয়েছে। ফ্রেজারগঞ্জে মৎস্য বন্দরের আধুনিকীকরণ করা হবে, এই উদ্দেশ্যে সাঁইথিয়ায় নতুন আধুনিক মাছের বাজার হবে এবং জেলেদের জন্য উন্নত আয় এবং জীবিকার সুযোগ যাতে আরও বাড়ে, সেই ভাবনাও আজকের দিনের জন্য।

গ্রামীণ উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, যেমন PMGSV3 এর অধীনে 49টি সড়ক প্রকল্পের সূচনা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অত্যাবশ্যকীয় পরিষেবাসমূহের যেন পাওয়া যায় সেই ব্যবস্থা, শক্তিশালী পরিবহন ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ উন্নয়নে গতি সঞ্চারের ভাবনাও রয়েছে।

আমাদের রাজ্যের অনেক সংখ্যক, বেশ বড় সংখ্যক মানুষ যারা পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন এবং তাদের জন্য পশুপালন এবং দুগ্ধ উন্নয়ন এই বিষয়েও কিছু পরিকল্পনা রয়েছে। যেমন পূর্ব ভারতের প্রথম ব্ল্যাক বেঙ্গল

প্রকল্পগুলির জন্য আঞ্চলিক বীর্য উৎপাদন গবেষণাগার এবং বীর্য ব্যাংক স্থাপন করা হয়েছে নদিয়ার হরিণঘাটায়। পশ্চিমবঙ্গের গর্ব ব্ল্যাক বেঙ্গল ছাগলের জার্মোপ্লাজম সংরক্ষণ এবং প্রসারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কৃষকদের স্বল্প মূল্যে জার্মোপ্লাজম তাও দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের পাশাপাশি আমাদের এই আনন্দ আমাদের ভেতরে সঞ্চারিত হচ্ছে, আমাদের প্লাবিত করছে যে এই উদযাপন এবং এই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, এর ফলে একটা সামগ্রিক প্রভাব আমাদের রাজ্যের উপরে তো অবশ্যই পড়বে, পড়বে সড়ক, রেলপথ এবং হাসপাতালের ক্ষেত্রে আমরা আরও উন্নত পরিষেবা পাব আগামীতে, উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুযোগ সুবিধা এবং জনসেবা সেটাও সম্ভব হবে। কৃষক, মৎস্যজীবী এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য তাদের যাতে আয় বাড়ে এবং তাদের জীবনমান আরও উন্নত হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। জীবিকার সুযোগ বাড়ানোর কথাও বলা হচ্ছে এবং দ্রুত আর ব্যাপক দীর্ঘমেয়াদী আর্থ সামাজিক উন্নয়ন তাও কিন্তু এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে আমরা আগামী দিনে পাবো।

আরও একবার মনে করাই এই অনুষ্ঠানে আজ যারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, কৃষি ও কৃষক কল্যাণ বিষয়ের কেন্দ্রীয় মন্ত্রী এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান, পঞ্চায়েতিরাজ, মৎস্য, পশুপালন ও দুগ্ধ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং, রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, সাংসদ শমিক ভট্টাচার্য এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের মাননীয় নেতৃবৃন্দেরা এবং উপস্থিত আছেন, ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন অগণিত জনসাধারণ।

এবং অসংখ্য অগণিত মানুষ উপস্থিত হয়েছেন আজ হুগলির তারকেশ্বরে, এমনটা প্রত্যাশিতই ছিল। এবং এই যে এত মানুষ আসছেন এলেন এবং তাদের যাওয়া এবং আশায় যেন কোনো ব্যাঘাত বিঘ্ন না ঘটে, পুরো বিষয়টা যেন সুচারুভাবে সম্পন্ন হয়, তাই রেলের তরফে এই বাড়তি ভিড় সামাল দিতে হাওড়া শেওড়াফুলি তারকেশ্বর গোঘাট শাখায় 7টি অতিরিক্ত ইয়মিউ স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছিল আগেই পূর্ব রেল, এবং পাশাপাশি একটি হাওড়া আরামবাগ ইএমইউ লোকালের যাত্রাপথ গোঘাট পর্যন্ত বাড়ানোর কথাও আমরা শুনেছিলাম রেলের পূর্ব ঘোষণায়। আশা করি এই বাড়তি ট্রেন যাত্রীদের সুবিধে হয়েছে তাতে।

বিধানসভাতেও আজ পালন হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। বনগাঁ নীল দর্পণ ভবনেও পালন হয়েছে, উদযাপন হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। সেখানে মাল্যদান করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা যোজনা, এই দুটি প্রকল্পে মোট 12,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2026-27 অর্থবছরে প্রায় 1,10,00,000 কৃষক এবং 30,00,000 হেক্টর কৃষিজমি এই বিমার আওতায় আসবে। বিমাকৃত ফসলের সম্ভাব্য মূল্য হবে 28,140 কোটি টাকা। কৃষকদের প্রিমিয়ামের বোঝা কমাতে কেন্দ্র ও রাজ্য সরকার মিলিয়ে প্রায় 777 কোটি টাকা ভর্তুকি দেবে। চলতি অর্থবর্ষে রাজ্যের 1,10,00,000 কৃষকের প্রায় 30,00,000 হেক্টর জমি বিমার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রায় 28,410 কোটি টাকা মূল্যের ফসল বিমার আওতায় আসবে এই প্রকল্পের ফলে।

আজ শনিবার পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ এই প্রকল্পের 23তম কিস্তি হিসেবে 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,880 কোটি টাকা দেবেন। এদের মধ্যে 2,18,00,000 বেশি মহিলা কৃষক আছেন এবং 2019 সালের 24শে ফেব্রুয়ারি এই প্রকল্প চালুর পর থেকে এবার মোট বিতরণ করা অর্থের পরিমাণ প্রায় 4,50,00,000 কোটি টাকার গণ্ডি অতিক্রম করে যাবে। পশ্চিমবঙ্গে এই কিস্তিতে 45,00,000-এরও বেশি কৃষক 900 কোটিরও কিছু বেশি টাকা পাবেন, যার ফলে রাজ্যে প্রকল্পটির আওতায় 15,055 কোটি টাকার বেশি বিতরণ হবে। শুধু বা কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষক উৎপাদন সংগঠন এবং গ্রাম পঞ্চায়েত স্তরে তাই আজকের দিনটি পিএম কিষাণ উৎসব দিবস হিসেবেও পালন করা হচ্ছে।

আজ থেকে কেন্দ্রের ধন ধান্য যোজনা চালু হবে। এই প্রকল্পে দার্জিলিং, পুরুলিয়া, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম জেলায় কৃষি উৎপাদন বাড়ানো, ফসলে বৈচিত্র্য আনা, হিমঘর তৈরির কাজ হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বৈচিত্র্য আনা, সেচ ব্যবস্থার উন্নতি, সংরক্ষণ পরিকাঠামো গড়ে তোলা এবং কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।

রাজ্যে কৃষি প্রযুক্তি প্ল্যাটফর্মও চালু হতে চলেছে। এর ফলে সার বিলি, কিষাণ ক্রেডিট কার্ড, নগদ বিলি, ফসলের দাম, সরকারের ফসল কেনার মতো পরিষেবার জন্য একক ডিজিটাল মঞ্চ তৈরি হবে। ডিজিটাল এগ্রিকালচার মিশনের অংশ হিসেবে এই এগ্রিস্ট্যাক চালু হলে সার বিতরণ, কিষাণ ক্রেডিট কার্ড, সরাসরি আর্থিক সহায়তা ডিবিটি এবং ন্যূনতম সহায়ক মূল্যে এমএসপি ফসল কেনার মতো পরিষেবাগুলো আরও সহজ, আরও স্বচ্ছ হবে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 1 কোটিরও বেশি কৃষক যুক্ত হবেন।

প্রধানমন্ত্রী। এ বাংলায় রাষ্ট্রীয় প্রাকৃতিক কৃষি মিশনের কাজেরও সূচনা করবেন। এই প্রকল্পে চলতি অর্থ বছরে 17,300 হেক্টর জমিতে 346টি প্রাকৃতিক কৃষি ক্লাস্টার তৈরি হবে। ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিংয়ের আওতায় এই কৃষি ক্লাস্টার 43,250 কৃষককে উপকৃত করবে।

পরিবেশ বান্ধব কৃষি চর্চা প্রসারে বায়ো ইনপুট রিসোর্স সেন্টার এবং কৃষি সখী কর্মসূচি চালু করা হবে। নিঃসন্দেহে বলা যায় এই সব প্রকল্প চালু হলে আমাদের গ্রামীণ জীবন, আমাদের কৃষিজীবী মানুষদের নিঃসন্দেহে জীবনযাত্রার মান অনেকটা উন্নত হবে।

গ্রাম সড়ক যোজনার কথা বলেছি একটু আগে, আবারও বলি, 49টি সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং খুব স্বাভাবিকভাবেই সড়ক প্রকল্প বা সড়কের উন্নতি হলে যাতায়াত ব্যবস্থা সুগম হবে, অর্থাৎ অনেক দ্রুত অনেক কম সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া যাবে, এবং তেমনটা হলে শিল্পের ক্ষেত্রে তো উন্নতি বটেই, একটা সম্ভাবনা বটেই।

এবং স্বাস্থ্যের দিকেও নজর দিয়েছেন প্রধানমন্ত্রী এবং রাজ্য। তাই হাওড়ায় নতুন রেলের হাসপাতালেরও শিলান্যাস হবে। এই মুহূর্তে এসে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে।

0: धन्यवाद। इस ऐतिहासिक अवसर पर
1: আমরা দেখলাম যে সভামঞ্চে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শুরুতেই সভামঞ্চ থেকে জাতীয় সঙ্গীত দেশবন্দনা করলেন তারা। আমরা প্রধানমন্ত্রীর একপাশে দেখলাম পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালকে, মাননীয় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, এবং আর এক পাশে দেখলাম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে। মাননীয় রাজ্যপাল উত্তরীয় পরিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নিলেন এবং সভামঞ্চে প্রধানমন্ত্রী আসা মাত্র অসংখ্য অগণিত জনতা একেবারে উচ্ছ্বাসে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। প্রধানমন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন তারকেশ্বর মন্দিরে শৈব মূর্তির একটি ছবি, এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ডোকরা শিল্পে একটি দুর্গামূর্তি।
0: আর অন্ত মে চন্দননগর কি প্রসিদ্ধ জল ভরা সন্দেশ, যানি সন্দেশ কে অন্দর রস সে ভরা হুয়া এক আনমোল মিঠাই। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে স্বাগত ভাষণ দেবার জন্য অনুরোধ জানাচ্ছি।
1: এবারে মাননীয় মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে স্বাগত ভাষণ দেবেন উপস্থিত জনতার জন্য, জাতির জন্য।
2: ভারত মাতাকে বন্দে বন্দে, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি লহ প্রণাম, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি লহ প্রণাম।

0: प्रणाम, स्वामी प्रणवानंद लह प्रणाम। सम्मानीय देशेर यशस्वी प्रधानमंत्री, गोटा पृथिवीर सबचे जनप्रिय नेता, जिनी 140 कोटी भारतवासीर हृदयेर अंतरेर आत्मीय, जिनी निजे के प्रधानमंत्री बोलें ना, प्रधान सेवक बोलें, उनाके बाबा तारकनाथेर पुण्यभूमि तारकेश्वरे पश्चिमबंग दिवसे पश्चिमबंग सरकारेर पक्ष थेके आमी प्रणाम श्रद्धा एवं स्वागत जानाच्छि। आमादेर मध्ये उपविष्ट आछेन एई राज्येर अत्यंत लोकप्रिय एकजन राष्ट्रवादी राज्यपाल, आमादेर सरकारेर प्रधान परिचालक सम्मानीय आरएन रविजी एवं जनता जनार्दन। आजकेर एई ऐतिहासिक दिने एई तारकेश्वरेर पुण्यभूमिते माननीय प्रधानमंत्री तार व्यस्ततम शिड्यूलेर मध्ये उपविष्ट हयेछेन, तार कारण आमि अल्प कथाय निवेदन करब। माननीय प्रधानमंत्री जी उड़ीसाय महामहिम राष्ट्रपति जीर संगे प्रोग्राम करे एखाने एसेछेन, ताके कलकाता फिरते हबे। तिनि आजके लोकभवने थाकबेन, आगामीकाल विश्व योगा दिवसे वंदे जोगम कर्मसूचीते तिनि लक्ष लक्ष योगा अभ्यासकारीदेर संगे थाकबेन। তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল, 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই। আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগ, যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পুণ্যভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন, আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাব, লাইব্রেরি বানাব, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।
2: মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণের পর আপনারা শুনতে পেলেন কিছুটা এবং জানতেও পারলেন যে কিভাবে জনতা উচ্ছ্বাস প্রকাশ করছে।
1: যাত্রা কো দর্শাতি হ্যাঁ 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যাঁ ইয়ে লঘু চলচ্চিত্র। পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দীর আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার, এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক গোটাগুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
3: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান, এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
4: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই 20 জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
2: উপস্থিত যারা ওখানে দর্শক শ্রোতা রয়েছেন তারা এই মুহূর্তে দেখলেন একটি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন প্রসঙ্গে একটি তথ্যচিত্র এবং আমরা তার শব্দচিত্র আপনাদের কাছে তুলে ধরলাম।
1: পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা শুনতে হ্যাঁ রবীন্দ্র সঙ্গীত।
2: এখন আপনারা শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী যখন মঞ্চে উপস্থিত, সেই সময় প্রধানমন্ত্রীর এক পাশে আমরা দেখতে পাচ্ছি মাননীয় রাজ্যপালকে, আর এক পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এবং হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরিকে।

রবীন্দ্রসঙ্গীতের পরে নৃত্য, কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী।

0: বৈরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বাঙ্গাল কাপ
1: এবারে বাউল গান শুনব আমরা, শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী। দর্শকদের উপস্থিতি, অগণিত দর্শক উপস্থিত এবং তারা হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন।

0: নৃত্যে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনী।
1: এবারে আমরা দেখব পুরুলিয়ার ছৌ নাচ, এবং সেই ছৌ নাচের মধ্যে দিয়ে মহিষাসুর মর্দিনীর নাট্যরূপ বা নৃত্যরূপ।

মঞ্চে এই মুহূর্তে 8 জন কলাকুশলী রয়েছেন, তারা ছৌ নাচের মাধ্যমে দেখাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মা দুর্গাকে, দেখতে পাচ্ছি মহিষাসুরকে, এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে মা দুর্গা উপবিষ্ট হয়েছেন সিংহের ওপরে, আর ঠিক পিছনেই মহিষাসুর এবং তার দুপাশে আরও চারজন নৃত্য পরিবেশন করছেন। মঞ্চের একেবারে সামনে চলে এসেছেন মহিষাসুর।

0: মহিষাসুর বধের মধ্য দিয়ে শেষ হলো এই নৃত্যকলা।
1: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সে বিনম্র অনুরোধ করতি হুঁ কি ওয়ে কৃপয়া বিভিন্ন মন্ত্রালয় কি কুছ বিশেষ পরিযোজনাও কা শুভারম্ভ উদ্ঘাটন তথা রাষ্ট্র কো সমর্পণ করনে কি কৃপা করে। মাননীয় প্রধানমন্ত্রী জি সে অনুরোধ হাওড়া মে নয়া ডিভিশনাল হসপিটাল ওর হাউর ওর রাধা মোহনপুর কে বীচ জো এক

0: আর এতক্ষণ যে কারণে আমরা অপেক্ষা করছিলাম সেই সময় উপস্থিত। আব মে হামারে পরম আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কো ইস গৌরবশালী সভা কো
1: জ্ঞান পরম্পরা
0: সম্বোধিত করনে কে লিয়ে বিনম্র আগ্রহ করতি হুঁ।
1: বাঙালি কা যোগদান সদৈব অগ্রণী রহা হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি
2: এবারে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত, জনতার উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে বলবেন কিছু কথা।
3: হর হর মহাদেব। মঞ্চ পর বিরাজমান রাজ্যপাল আর এন রবিজি, যহাঁ কে লোকপ্রিয় ও ঊর্জাবান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি, অন্য সবই মহানুভাব আর বঙ্গাল কে মেরে ভাই ও বহনো, বাবা তারকনাথ আর বঙ্গাল কি পুণ্য ভূমি পশ্চিম বঙ্গ দিবস কি ঐতিহাসিক তারিখ আর ইতনি বড়ি সংখ্যা মে আপ সবই কি উপস্থিতি আজ চুনাব আর শপথ গ্রহণ কে বাদ মুঝে পহলি বার আপকে বীচ আনে কা সৌভাগ্য মিলা হ্যায়। বঙ্গাল কি হওয়া মে অব এক নই তাজগি হ্যাঁ, কণ কণ সে এক নই খুশবু আ রহি হ্যায়। ऐसा लग रहा है जैसे बंगाल अब बेड़ियों से आजाद हो गया है, जैसे बंगाल का गौरव लौटने का आरंभ हो गया है। आज का ये कार्यक्रम साक्षी है, इन परियोजनाओं का शुभारंभ गवाह है कि हमारा बंगाल अपने नए भविष्य के निर्माण में जुट गया है। बंगाल के लोगों के चेहरों की चमक, गांव गांव में खुशी और विश्वास का भाव, मैं आपके इस आनंद में ভাগিদার বননে কে লিয়ে আয়া হু। আপকা এক ভোট, এক চুনাব কিতনা কুছ পরিবর্তন কর সকতা হ্যায়, ইয়ে বঙ্গাল মে সাফ সাফ নজর আ রহা হ্যায়। পরিবর্তন ভালো লাগেছে তো, মে ইস অবসর পর বঙ্গাল কে লোগো কো

0: हमारे सभा की यही समाप्ति। धन्यवाद, नमस्कार।
1: वंदे मातरम एवं जनगण मन ধ্বনির সঙ্গেই শেষ হলো আজকের এই সভা।
2: এতক্ষণ ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে হুগলি জেলার তারকেশ্বর থেকে পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তির প্রকাশ উপলক্ষে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুনছিলেন আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন আনন্দধারা। আনন্দধারায় আমরা অনেকটা সময় কিন্তু পার করে এসেছি, তবু আমরা জানিয়ে রাখছি যে কথা বলবার জন্য আপনারা টেলিফোন করুন 9434-76705 এই নম্বরে। আনন্দধারা লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস। যোগব্যায়াম ও

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন দীপ জেলে যাই ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করতে পারেন আপনাদের পছন্দের অনুষ্ঠান আনন্দ ধারায়। আর আজ কথা হোক যোগব্যায়াম শরীর ও মনের পক্ষে কতটা উপকারী। শরীরের জন্য যোগব্যায়াম তো ভীষণ ভীষণ প্রয়োজন, আর মনের ক্ষেত্রে যোগব্যায়াম একটি গভীর প্রশান্তির উৎস। বিভিন্ন আসন, প্রাণায়াম, ধ্যানের মাধ্যমে মন ধীরে ধীরে অস্থিরতা থেকে স্থিরতার দিকে অগ্রসর হতে পারে। আপনারা কথা বলুন 9434076705 এই নম্বরে। টেলিফোন লাইন অলরেডি খোলা রয়েছে। পরের গানে চলে যাচ্ছি।

0: গানটি শুনলেন সুরের আকাশ ছায়া ছবি থেকে, গেয়েছেন আশা ভোঁসলে এবং কিশোর কুমার এক বন্ধু এসেছেন। হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা,
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: কোথা থেকে? আচ্ছা সোমাদি, সোমাদি বলুন, কেমন আছেন?
1: আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আজ একটু দেরিতে শুরু হলো আনন্দধারা, আপনাদের পছন্দের এই অনুষ্ঠান। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস, তো সেটা নিয়েই একটু কথা হোক, যে শরীর চর্চা, যে যোগ ব্যায়াম বা যোগা আমরা যাই বলি না কেন, সেটা শরীরের ক্ষেত্রে মনের ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী।
1: হ্যাঁ হ্যাঁ, যোগ ব্যায়াম করলে শরীরকে সুস্থ ও সবল রাখে।

শরীরকেও কিন্তু অনেকটাই সুস্থ রাখে। এসব নিয়ে কথা হোক, বন্ধুরা টেলিফোন করুন। আজ আমাদের আনন্দধারা অনুষ্ঠানে আপনারা টেলিফোন করবেন 9434076705 এই নম্বরে। এবারে পরের গানটি আপনাদের জন্য থাক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, নতুন জীবন ছায়াছবি থেকে।

প্রাচীন ভারতীয় দর্শনে বলা হয়েছে শরীর ও মন আলাদা নয়, একটির প্রভাব অন্যটির উপর পড়ে। মন অশান্ত হলে শরীর ক্লান্ত হয়, আবার শরীর অসুস্থ হলে মনও ভারাক্রান্ত হয়ে ওঠে। তাই যোগের আসল শিক্ষা হলো বাইরের জগৎকে জয় করার আগে নিজের ভেতরের অস্থিরতাকেও চিনে নেওয়া। হ্যাঁ বন্ধুরা, খুব বেশি সময় হয়তো আমাদের হাতে নেই, তবুও কথা বলা যাবে। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। পরের গানটি গেয়েছেন আশা ভোসলে, ছায়াছবি মিলন তিথি।

0: বন্ধুরা, আপনারা রয়েছেন লাইফ অন ইন অনুষ্ঠান আনন্দধারায়। এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন?
1: সোল ভিটা থেকে আমি হরিবর দাস বলতেছি।
0: আচ্ছা, হরিহর দাস বাবু কেমন আছেন?
1: আছি, ভালোই আছি।
0: আচ্ছা, শরীর চর্চা নিয়ে কথা হচ্ছে, যোগ ব্যায়াম, আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস।
1: ধরেন আমরা আমরা কৃষক মানুষ তো, ধরেন আমরা মনে করেন ওই মাঠে ঘাটে কাজ করি আর ওই সাইকেল চালাই আর,
0: মানে সেখানে সাইক্লিং, সেটাও তো একটা যোগ ব্যায়াম, হয়তো আপনি নিজের অজান্তেই করে ফেলছেন। ভালো থাকবেন, সময় খুব একটা নেই। হ্যাঁ নমস্কার, আবারও কথা হবে, ভালো থাকবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা আনন্দধারা লাইফ ফোনিনে অনুষ্ঠানে আপনারা রয়েছেন। প্রাচীন ভারতীয় দর্শন বলে মানুষ যত বাইরে সুখ খুঁজতে যায় ততই অশান্তি বাড়ে, কিন্তু যখন সে নিজের অন্তরে ফিরে আসে তখন উপলব্ধি করে যে শান্তির উৎস তার মধ্যেই লুকিয়ে আছে নিজে। যোগ ব্যায়াম সেই অন্তর্মুখী যাত্রার সহচর। তাই যোগা কেবল শরীরকে নমনীয় করার অনুশীলন নয়, এটি আত্মাকে শোনায় এক শিল্প এবং শান্তি। আজ আমাদের হাতে একেবারেই সময় নেই, লাইফ অন ইন আনন্দধারা আজ এখানে শেষ করছি, আবারও আগামীকাল। ভালো থাকবেন সবাই, বিদায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আবহাওয়ার খবর, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার খবরে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু একটি জায়গায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হয়েছে। গতকালের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা বালুরঘাট অঞ্চলে পরিমাপ করা হয় 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং ট্যাডং পাহাড়ি অঞ্চলের তাপমাত্রা পরিমাপ করা হয় 28.6 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাপ পরিলক্ষিত হয় ভাটখাওয়া চা বাগান 18 সেন্টিমিটার, বারুবিশা 15 সেন্টিমিটার, ডিমা চা বাগান 15 সেন্টিমিটার, রায়ডাক চা বাগান 11 সেন্টিমিটার, চেপান 9 সেন্টিমিটার, ঝালং 8 সেন্টিমিটার, কুমারগ্রাম 7 সেন্টিমিটার। সংকলন সোরিং ডায়না 3 সেন্টিমিটার করে। পরবর্তী 3 দিনে আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় দু একটি জায়গায় প্রবল থেকে প্রবলতর ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। এই ঘোষণার কিছু পরেই পশ্চিমবঙ্গ দিবস, এ বিষয়ে থাকছে একটি আলোচনা পর্ব দুই। মৌসুমি রায়ের কণ্ঠে ভাওয়াইয়া সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিটে, সাতটা বেজে পাঁচ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান মুখোমুখি রাত আটটায়। সাড়ে আটটায় আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে, গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান রাত সাড়ে নটায়, রাত দশটায় সঙ্গীতের জাতীয় কার্যক্রম। এতক্ষণ আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন, এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে গানের ভেলা, বিশেষ জয়মালা সন্ধে সাতটায়, সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে জিজ্ঞাসা হাওয়া মহল রাত আটটায়, আপকে লিয়ে রাত নটায় আজকে ফানকার রাত সাড়ে নটায়, রাত দশটায় ছায়া গীত এবং ঢালতি যায় রাত রাত সাড়ে দশটায়। এখন আজকে ট্রাফিক বুলেটিন। ধীরগতির যান চলাচল এবং নির্মাণ কাজ এলাকা NH-10 সড়কের এই অংশটি মেরামত এবং উন্নয়নমূলক কাজের জন্য ধীরে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। সাউডাঙ্গে আমবাড়ি সংযোগ সেতু, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোপা শিলিগুড়ি ও আমবাড়ি সাউডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করবার জন্য অনুরোধ করা হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, ভেনাস মোড়ে পথসভা ছিল বিকেল সাড়ে চারটা থেকে, তাই এই সংশ্লিষ্ট ও সংলগ্ন সড়কগুলিতে যান চলাচল ধীর গতিতে থাকতে পারে। ফুলবাড়ি ডাইভার্সন মোড় ঘোষপুকুর সড়ক যানজট হয়েছে, যান চলাচল অত্যন্ত ধীর গতির, তাই গাড়ি চালানো ও ট্রাফিক নিয়ম মেলে চলবার জন্য অনুরোধ করা হয়েছে। সন্ধে সাতটা পর্যন্ত শালবাড়ি মিনি হাটে যান চলাচল ধীর গতির থাকতে পারে। হাঁসখোয়া বাগডোগরা অঞ্চল রাত আটটা পর্যন্ত ধীর গতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। এছাড়া সন্ধে সাতটা পর্যন্ত শাহুটাঙ্গি হাট থেকে NJP যান চলাচল ব্যাহত হতে পারে। ট্রাফিক বুলেটিন শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আজ দ্বিতীয় পর্ব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশেষ অনুষ্ঠান, বিশেষ পর্ব। এই অনুষ্ঠানের একটি পর্ব আপনারা এরই মধ্যে শুনে নিয়েছেন, তা হল পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে যে আলোচনা চলছিল, সেই আলোচনারই আজকে দ্বিতীয় পর্ব আমরা শুনে নেব।
1: পশ্চিমবঙ্গকে, বাংলার হোমল্যান্ড যেটা আপনি বললেন, এই হোমল্যান্ড গঠনের জন্য রীতিমতো যুদ্ধ। এখানে ফজলুল হকের একটা, কিন্তু সেই সময় যিনি প্রজাতান্ত্রিক এরকম একটা কোন দলের নেতা ছিলেন, উনি নাকি একটুখানি সেকুলার মনস্ক ছিলেন, তার সঙ্গেও কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি কথা বলেছিলেন যাতে বাংলার হিন্দুদেরকে আলাদা করা যায়। এই বিষয়ে একটু আলোকপাত করবেন কি, ফজলুল হকের বিষয়টা?
2: অ্যাকচুয়ালি দেখুন, যে সেই সময় যে পরিস্থিতি এরকম ছিল যে হিন্দুদের, হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য বঙ্গ বিভাজন করতেই হতো। এবং শ্যামাপ্রসাদ, আমি আগেও বলেছি যে শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু দাবি উত্থাপন করেননি, তিনি পথে প্রান্তরে হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন। তার বাগ্মিতা, তার মেধা, তার ব্যক্তিত্ব সমগ্র বাঙালি হিন্দু সমাজ সাদরে গ্রহণ করেছিলেন। সেই সময় যদি আপনি অমৃতবাজার পত্রিকার একটি জনমত সমীক্ষা হয়েছিল, তাতে আপনার 98.3% হিন্দু বাঙালি বঙ্গ বিভাজনের মত দিয়েছিলেন। শুধু কি তাই, কিন্তু বঙ্গ বিভাজনের সঙ্গে যারা তপসী সম্প্রদায়ের, যিনি পরবর্তীকালে মন্ত্রী হয়েছিলেন প্রেম হরিবর্মন, তিনি মধ্যে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। আজকে যেমন সাধারণবাবু বললেন যে উনি নেতৃত্ব দিয়েছিলেন, ওনার যে চিন্তাধারা এবং দৃঢ়দৃষ্টি আগামীতে কী হতে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি হিন্দুদের তিনি কী করেছিলেন, রক্ষা করেছিলেন। যদি তিনি যদি না থাকতেন, তাহলে আজকে চিন্তা করুন যে আমাদের ভবিষ্যৎ কোথায় যেত। আপনি আজকে বর্তমান বাংলাদেশের চিন্তা করুন, রাজনৈতিক প্রেক্ষাপট।
1: সেই জন্য ফজলুল হকের কথা বললাম, কারণ আমি এক জায়গায় দেখলাম ফজলুল হক বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর খবর পেয়ে তখন বাংলাদেশে উনি কান্নাকাটি করছেন। ফজলুল হক, একজন সাংবাদিক তার কাছে গেছে, বলছে কী ব্যাপার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আপনি কেন কাঁদছেন? ফজলুল হক বলছেন যে তুমি জানো না উনি কে ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে হিন্দু হোমল্যান্ড হয়েছে, এবং তুমি ভাবছো শুধু হিন্দু, মুসলমানদের জন্য সত্যি সত্যি যদি কেউ ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনা করে থাকে, অখণ্ড ভারতের চিন্তা যদি কেউ করে থাকে, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি, ফজলুল হক সাহেব বলছেন
2: না। এক্ষেত্রে এখানে আরেকটা উদাহরণ আছে, কাজী নজরুল ইসলামের কথা যদি জানেন,
1: ঠিক ঠিক ঠিক,
2: উনি পার্শ্ব অর্থ সাহায্য করেছিলেন।
1: এই জায়গাগুলো লাইটই পড়লো না,
2: মানে উনি কত বড় ব্যক্তিত্বের মানুষ ছিলেন, ওনাকে নিয়ে প্রচুর গবেষণা করা দরকার, নতুন নতুন যুব সমাজের কাছে ওনার ইতিহাস তুলে ধরা দরকার। নাহলে আমাদের মনে হয় দীর্ঘদিন মনে হয় আমাদের ইতিহাসটাকে জানানো হয়নি সঠিকভাবে, মানে এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু
1: অবশ্যই দুর্ভাগ্য।
2: এবং এটা হওয়া, নাহলে আমরা তো আমরা জানি, যদি ইতিহাস যদি আমরা না জানি তাহলে সেটা বিপর্যয় হয়।
1: একদম, আমি সাধারণ
2: একটা বিষয় শেষ করছি,
1: বলেন বলেন।
2: সেটি হচ্ছে যে সেই সময়ে যে আমরা সোভিয়েত বেঙ্গলের কথা বলছি, সার্বভৌম বাংলার দাবি, সেটা গভীর একটা চক্রান্ত ছিল, এবং সেই বাংলা কিন্তু পাকিস্তানে যেত। এবং সেই সময়ে যে লীগের, বাংলার যে লীগের যিনি মুসলিম লীগের যিনি সেক্রেটারি ছিলেন আব্দুল হাসেম সুরাবর্দী, এবং তারা কতটা বড় চক্রান্ত করেছিলেন, গভীর চক্রান্ত, তাহলে কী পরিস্থিতি হতো আজকে আপনি যদি কল্পনা করেন। আজকে যেখানে 1947 বাংলাদেশের যে হিন্দু জনসংখ্যা, হিন্দু বাঙালি জনসংখ্যা প্রায় 30% এসেছিল কাছাকাছি, সেখানে কমতে কমতে আসে কত পার্সেন্ট এসছে, 10% নিচে নেমে এসছে। আজকে পার্বত্য চট্টগ্রামের কথা চিন্তা করেন,
1: পাকিস্তানও তাই, অলমোস্ট
2: একই ঘটনা। আমাদের অস্তিত্ব বিপন্ন হতো না, আমরা শেষ হয়ে যেতাম। আজকে আমরা আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজন নিয়ে শান্তিমতো বসবাস করছি,
1: মানে আমাদের আলাদা কোনো আইডেন্টিটি।
2: তার থেকে বড় কথা হচ্ছে জিন্নার কিন্তু উদ্দেশ্য আরও গভীর উদ্দেশ্য ছিল, তিনি কলকাতা চেয়েছিলেন, কারণ আমাদের এখানকার যে সম্পদ, আমাদের অর্থনীতি, সেটা তার নিয়ন্ত্রণ ছিল। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কী করছিলেন, তিনি বলেছেন যে জিন্না তো পার্টিশন করেছে, আমি পাকিস্তানকে ভাগ করেছি।
1: ঠিক,
2: এবং সেই সময় যারা তপশিলী সম্প্রদায়ের নেতা ছিলেন প্রেম হরিবরণ পরবর্তীকালে, তিনি বলছেন তপশিলী সম্প্রদায়ের মানুষ দুহাত ভরে তিনি কী করেছেন স্বয়ংভরতকে সমর্থন করেছিলেন। শুধু তাই নয়, সেই সময় আমার যতদূর মনে পড়ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি সভায় জগজীবন রাম মহাশয় তিনি কিন্তু বঙ্গবিভাজনের পক্ষে রায় দিয়েছিলেন।
1: হ্যাঁ, এটাও শুনেছি।
2: এবং তার মানে কি, তার মানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত কিশোরী তিনি নেতৃত্ব দিয়েছিলেন, এবং প্রেক্ষাপট হিসাবে তার আগের যে ঐতিহাসিক প্রেক্ষাপট হিসাবে তার সুচিন্তিত চিন্তাধারার মধ্য দিয়ে তিনি সমাজকে জাগরণের কাজটা তিনি করেছিলেন। এবং শুধু দাবি উত্থাপন করেননি, তিনি আবার বলছি তিনি সামনের সারিতে থেকে এবং তার আন্দোলনে চাপে পড়ে কিন্তু বঙ্গবিভাজন
1: হয়েছে।
2: এবং এই ইতিহাসটা জানার জন্যই মনে হয় 20 জুন প্রত্যেকটা বাঙালি হিন্দু, শুধু তাই নয় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষেরই জানা দরকার যে পশ্চিমবঙ্গ দিবস কেন। কারণ আজকের ভারতবর্ষের, আমরা যদি ভারতবর্ষকে বিকশিত করতে চাই তাহলে বিকশিত পশ্চিমবঙ্গ, সমৃদ্ধশীল পশ্চিমবঙ্গ দরকার, এবং বাংলাই পারবে আগামী দিনে পথ দেখাতে। এই জায়গায় দাঁড়িয়েই মনে হয় ঐতিহাসিকভাবে আবার নতুন করে মনে হয় আলোচনা, পুনরোচনা, চর্চা সমস্ত জায়গায়, সমস্ত স্তরে, শুধু সরকারি স্তরে নয়, এটা কিন্তু খুব পালনীয় কর্তব্য নয় যে শুধু একটা দিবস হিসেবে পালন করছি তা না, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ইতিহাসকে সঠিক দিশা দেখানোর জন্য। এবং একজন সত্যি সত্যি ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তান, অন্যতম শ্রেষ্ঠ সন্তান তিনি ছিলেন, এবং তাকে মানে শ্রদ্ধা জানার জন্য তিনি কিন্তু নিজের জন্য কিছু চাননি, কিন্তু তিনি দেশ এবং দশের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
1: ঠিক, আমি এই জায়গাটায় আসছিলাম। মানে বিষয়টা এরকম যে, যেটা বলছিলাম সাধনবাবু, যে ইচ্ছা করলাম আমি রবার দিয়ে মুছে দিলাম পেন্সিলের দাগ মোছার মতো, এরকম তো হয় না। ইতিহাস কিন্তু সঠিক সময় সঠিক জিনিসটা মানুষের সামনে নিয়ে আসে, যেটা আজকের ডেটে হচ্ছে। এই যে আমরা এত বছর স্বাধীনতার পরে, এত বছর যাবত, যেটা উনি বলছিলেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান আমাদের বাংলা হিন্দু বাঙালির জন্যে, সেটা একটা কোথায় জানি কার্পেটের নিচে লুকানো ছিল। যত দিন গেছে মানুষের মধ্যে কিন্তু জাগরুকতা, কোনো অশান্তির কারণ নেই, কোনো মানে আমরা যথেষ্ট আশাবাদী যে মানুষ কিন্তু আগ্রহী হচ্ছে ধীরে ধীরে। যেমন এই যে 20 তারিখে, এবার 20 তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে, বহু মানুষ কিন্তু আগ্রহী। এই জায়গাটা আমি সাধনবাবুর কাছে আসব যে এই যে এটা নিয়ে কিন্তু কিছু একটু এদিক ওদিক কথাও শোনা যাচ্ছে। কেউ কেউ এরকমও বলছে যে এটা 20 তারিখ কেন হলো, ঠিক সেই সময় আজকের পশ্চিমবঙ্গের যে চেহারা, তখন তো সেই চেহারা ছিল না, তখন পুরুলিয়া ছিল না, কুচবিহার 2 বছরের জন্য কুচবিহার ছিল না, তাহলে ওগুলো ঢাকার আসার পরে তারপরে পশ্চিমবঙ্গ হওয়া উচিত জন্মদিন, এরকম কথাবার্তাও কিন্তু কিছু আপনি যাদেরকে তখন লক্ষ্য করে বলছিলেন, সেই ধরনের সেই ইনস্টিটিউশনের সেই শিবিরের লোকরা এই ধরনের কথাও বলছে, সেই স্কুলের লোকেরা আর কি।
3: পুরুলিয়া ছিল না, কুচবিহার ছিল না, পশ্চিমবঙ্গ ছিল, তাহলে পশ্চিমবঙ্গের জন্মদিন 56-এ হওয়া উচিত, এরকম একটা ভিডিও আমি দেখলাম।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি।
3: সিপিএম নেতা বলছেন, দেখুন ভারতবর্ষ তো, এটা ভারতবর্ষ তো, ভারতবর্ষের সেই প্রাচীন ভারতবর্ষের সীমানা কত ছিল বলুন তো, অখণ্ড ভারত কত দূর ছিল, বিশাল সীমানা ছিল, ছোটো হতে হতে আজকের এই ভারতবর্ষ দাঁড়িয়েছে। তাদের দেশের নাম পাল্টে গেছে নাকি? একটা দেশের সীমানা যুগে যুগে বদলাবে, পাল্টাবে, এটা স্বাভাবিক ব্যাপার, একটু বাড়বে কমবে, এটা তো একটা চলমান বিষয় আছে। সেই জন্য পশ্চিমবঙ্গে বিশেষ যখন সৃষ্টি হয়েছে, ওটা স্বীকার করছেন, স্বীকার করে বোকার মতন কথা বলছেন, এটা হয় নাকি? সে জুড়তেই পারে, ভবিষ্যতেও একটা জেলা হয়তো জুড়ে যাবে, আমাদের প্রশাসনিক সুবিধার জন্য তো আসাম থেকে একটা জেলা জুড়ে যাবে, বিহার থেকে একটা জেলা জুড়তে পারে, দেশের মধ্যে এটা হতে পারে, রিয়ালাইনমেন্ট হতেই পারে, এতে কোনো সমস্যা কিছু নেই। তার বলে রাজ্যের নাম পাল্টে যাবে,
1: জুড়ে যাবে বললেন,
3: অযৌক্তিক কথা,
1: খুব জরুরি।
3: এবার বলছি দেখুন, 20 জনের ঐতিহাসিকতাটা বলছি, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে আরও 2 রাজ্যের নাম

0: করছি সেটা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য, একটা হচ্ছে বিহার, একটা হচ্ছে উড়িষ্যা। তারাও কিন্তু আর ওই উড়িষ্যা বিহার দিবস আর ওরা উৎকল দিবস, উড়িষ্যা দিবস বলেন আর উৎকল দিবস, দুটো দিবস পালন করে। এটা কারণটা কি, বেঙ্গল প্রেসিডেন্সির সাথে বিহার এবং উড়িষ্যা ছিল
1: ছিল একসময়।
0: এই বেঙ্গল প্রেসিডেন্সি 22 মার্চ 1912 সালে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে উড়িষ্যা আর বিহার দুটো আলাদা হয়ে যায়।
1: ঠিক,
0: এবার আলাদা হওয়ার পর এই যে 22 মার্চ দেখবেন বিহার দিবস, কিন্তু 22 মার্চ দেখবেন ওরা 22 মার্চ পালন করে, অর্থাৎ সেই স্বাধীনতা পূর্ব সময়ের ব্রিটিশের যে ডিভিশন সেটাকে ওরা মান্যতা দিচ্ছে যে সেই সময় বিহারে জন্ম হয়েছে, বিহার দিবস পালন করছে। এটা ঐতিহাসিকতা, ঐতিহাসিক সত্য।
1: ঠিক,
0: এরপর দেখুন 1 এপ্রিল 1936 তখন এই যে বিহার আর উড়িষ্যা মিলে যে যুক্ত প্রদেশ ছিল তার থেকে উড়িষ্যা বেরিয়ে গেল, ভাষাভিত্তিক রাজ্য, ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক রাজ্য। এই উড়িষ্যা কিন্তু উৎকল দিবস পালন করছে 1 এপ্রিল, দুটোই কিন্তু বিফোর ইন্ডিপেন্ডেন্স যে ইতিহাস সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই 22 মার্চ 1 এপ্রিল দুটোই কিন্তু 1947 আগে, মানে একটা 1912 আর একটা 1936,
1: স্বাধীনতার বহু আগে
0: ওরা কিন্তু পালন করছে। যে দেখুন তাদের জন্মটা তারা মান্যতা দিচ্ছে, তারা পালন হচ্ছে, তো 20 জুনটা কেন পালন হবে না, এটাও তো একটা ঐতিহাসিক ঘটনা, কে অস্বীকার করছে না। আইনসভায় পশ্চিমবঙ্গের জন্মের পক্ষে রায় দেওয়া হয়েছিল, তো এর চাইতে ভালো দেন আর কি হতে পারে।
1: একদম,
0: সুতরাং এইটা যে বিতর্ক তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গ ছিল না, হতেই পারে তো, কুচবিহার জুড়েছে, সিকিম তো ছিল না আমাদের মধ্যে, তার মধ্যে কি ভারতবর্ষের নামটা পাল্টে যাবে নাকি?
1: একদম,
0: সিকিম তো অনেক পরে আমাদের সাথে যুক্ত হয়েছে, তাহলে ভারতবর্ষের নাম পাল্টে গেল? তো এইসব কথার কোনো যুক্তি নেই, এইসব কথা চলে না আজকাল। এইসব যারা বলছে তারা নিজেরা জানে না তাদের অতীত ইতিহাসটা কী আছে।
1: এই জায়গাটা তো আমরা সহমত হতেই পারি, এটা নিয়ে কোনো প্রশ্নের জায়গাই নেই।
0: এবার দেখুন আরেকটা কথা বলি, আপনি ফজলুল হকের কথা বলছিলেন, আমি শুনছিলাম, ফজলুল হকের বিষয়টা বলি। 1937 যে এখানটায় প্রাদেশিক নির্বাচনটা হয়েছিল বাংলায়, সেই নির্বাচনে কিন্তু মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ওখানটায় একটা হ্যাং অ্যাসেম্বলির মতন হয়েছিল আর কি।
1: আচ্ছা,
0: অর্থাৎ কারোই কারোরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল,
1: প্রাদেশিক সভায়
0: সরকার গড়ার মতন পরিস্থিতি কেউ ছিল না। যাই হোক, মুসলিম লীগ সরকার চালাচ্ছিল টালমাটাল করে, শ্যামাপ্রসাদের উদ্দেশ্য ছিল মুসলিম লীগের সাম্প্রদায়িক সরকারকে সরিয়ে রাখা যেমন করেই হোক। তখন আসরে ছিলেন ফজলুল হক, একজন উদার মনের মানুষ, তার একটা দল ছিল, তার নাম ছিল কৃষক প্রজা পার্টি,
1: কৃষক প্রজা পার্টি,
0: তার একটা প্রতিনিধিত্ব ছিল তখন সেই প্রাদেশিক আইনসভায়। তখন শ্যামাপ্রসাদের সাথে এই ফজলুল হকের ভালো সম্পর্ক ছিল। এইবার যখন মুসলিম লীগের সরকারের পতন হলো, তখন শ্যামাপ্রসাদ ভাবলেন যে এই ফজলুল হককে আবার মুসলিম লীগ ক্যাপচার করতে পারে, কায়দা করতে পারে, ওদের সাথে নিতে পারে, সেই জন্য মুসলিম লীগকে ক্ষমতায় ফিরতে দেওয়া হবে না। তার জন্য তখন ফজলুল হকের সাথে উনি কথা বলে কংগ্রেসের সাহায্য নিয়ে শ্যামা হক মন্ত্রিসভা করলেন, সেটা 1941।
1: হ্যাঁ, এই জায়গাটায় আসছে,
0: এর কারণটা ছিল, এই কারণটা ছিল মুসলিম লীগকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখা।
1: ঠিক,
0: আজকে বামপন্থীরা প্রচার করছে যে মুসলিম লীগের সাথে শ্যামাপ্রসাদ অ্যালায়েন্স করেছিল, অ্যালায়েন্স করে সরকার করেছে, এই কথাটা কিন্তু কোথাও নেই।
1: ফজলুল হকের সাথে করেছে,
0: হ্যাঁ ফজলুল হকের সাথে করেছিল,
1: কৃষক প্রজা পার্টি,
0: হ্যাঁ ফজলুল হক ছিলেন কৃষক প্রজা পার্টির নেতা
1: এবং তিনি অনেকটাই অসাম্প্রদায়িক,
0: একদম অসাম্প্রদায়িক, মানে অসাম্প্রদায়িকই ছিলেন, ওনার কাছে হিন্দু মুসলমান বিধাভেদ ছিল না, আমরা প্রকৃতপক্ষে ভারতীয় মুসলমান আমরা যাকে বলি, উনি ভারতীয় মুসলমান ছিলেন,
1: নালে উনি কান্নাকাটি করেন।
0: এটা হচ্ছে ইতিহাস। আচ্ছা, তো এবার দেখুন যুক্তবঙ্গেরও একটা গল্প আছে, এখানটায় যুক্তবঙ্গের একটা ইতিহাস আছে, যে দেখুন বিশ্বাসঘাতক সব যুগে যুগে থাকে, তখনও কিন্তু ছিল। যখন মুসলিম লীগ দেখলো যে না বঙ্গবিভাগ ঠেকানো যাচ্ছে না, তখন তো আমি একটু আগে যে শুরু করেছিলাম, আগে যখন আমি বলছিলাম শুরু করেছিলাম, তখন ওরা বাংলার সেন্টিমেন্ট নিয়ে তখন একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করলো, তার সাথে যুক্ত ছিল আমাদের শরৎচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা,
1: ফরওয়ার্ড ব্লকের নেতা,
0: কিরণ শঙ্কর রায় আরেক কংগ্রেস নেতা,
1: ঠিক
0: ছিল যোগেন্দ্রনাথ মণ্ডল, এই তিনজন হিন্দু, কিন্তু হিন্দু নেতৃত্ব তখন মুসলিম লীগের সাথে ছিল। কেন ছিল? যোগেন্দ্রনাথ মণ্ডলের ছিল রাজনৈতিক সুবিধা নেওয়ার ব্যাপার, ওনাকে মুসলিম লীগ কথা দিয়েছিল পাকিস্তান তৈরি হলে আপনাকে মন্ত্রী বানানো হবে,
1: আপনার উচ্চাকাঙ্ক্ষা ছিল,
0: উচ্চাকাঙ্ক্ষা ছিল, একদম মন্ত্রী হব, সুতরাং মন্ত্রী হওয়ার জন্য আমি যা খুশি তাই করতে পারি, এটা ছিল যোগেন্দ্রনাথ মণ্ডল। সেই জন্য নিজের চোখের সামনে নিজের স্বজাতিকে বধ হতে থেকে তাদের রক্ত দেখেও কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডলের ভিতরে চৈতন্য কিন্তু আসে,
1: কয়েক লক্ষ লোক নিয়ে পাকিস্তানেও গেছিলেন শুনেছি।
0: আচ্ছা, এইবার আসি কিরণ শঙ্কর রায়ের কথা। কিরণ শঙ্কর রায় জমিদার বঙ্গবংশের লোক, কংগ্রেস নেতা ছিলেন, রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক ছিলেন, ওনার প্রচুর জমি জায়গা কিন্তু পূর্ববঙ্গে ছিল। উনি জানে এটা যদি পাকিস্তানে চলে যায় তাহলে পরে আমার জমি জায়গাগুলো আর চলে যাবে, বেহাত হয়ে যাবে, সেই জন্য নিজের সম্পত্তি রক্ষার জন্য আমার যুক্তবঙ্গটা হলে ভালো হয়, এটা ছিল কারণ,
1: মানে জমিদারিটা থেকে যাবে,
0: জমিদারিটা থেকে যাবে, এটা রাজনৈতিক পথ পেয়ে যাব। এবার আরেকজন আছে শরৎচন্দ্র বসু, সেও রাজনৈতিকভাবে ব্রাত্য ছিল, তারও ইচ্ছা ছিল যদি এখানে একটা যুক্তবঙ্গ হয় তাহলে আমিও একটা পদ টদ পাবো, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হব, সবার একটা পলিটিক্যাল ইন্টারেস্ট।

0: তাহলে আজকের দিনে আমরা যেমন দেখতে পাচ্ছি, সেই জন্য তখন এই যুক্তবঙ্গের পক্ষে এরা কিন্তু ছিল। তখন সুরাবর্তী কিন্তু গান্ধীজি পর্যন্ত গিয়েছিলেন, গান্ধীজিকে তখন বলেছিলেন যে আপনি বিষয়টা দেখুন, আপনি হস্তক্ষেপ করলে একমাত্র এই বঙ্গবিভাজনটা ঠেকানো যাবে। তখন গান্ধীজি তখন প্রশ্ন করেছিলেন যে তোমরা যে যুক্তবঙ্গের কথা বলছো, তুমি কি কথা দিতে পারো যে আজকে যদি স্বাধীন বঙ্গভূমি তৈরি হয়, ভবিষ্যতে এটা পাকিস্তানের খাতায় যাবে না, পাকিস্তানের কোলে গিয়ে আশ্রয় নেবে না, তুমি কথা দিতে পারো? সেদিন যখন সুরাবর্তী চুপ করে বসেছিলেন, এই কথার উত্তর দিতে পারেননি। সেই জন্য সুরাবর্তীর উদ্দেশ্য সম্পর্কে সবাই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল, যারা নানান ছলচাতলি করছে আসলে গোটা বাংলাটা ছিনিয়ে নেওয়ার জন্য। কলকাতার প্রসঙ্গ বললেন, কলকাতার চটকল বলে আমরা আছে হুগলি নদীতে, এবার চটকলের মেইন কাঁচামালটা আসতো পূর্ববঙ্গ থেকে। তখন যুক্তি দেওয়া হয়েছিল যে পাকিস্তান হোক, যত যখন দেখা যাচ্ছে বাংলা ভাগ হচ্ছে, তখন বলছে কলকাতা তার জয়েন্ট সিটি হবে, এখান থেকে পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশন চালিত, পূর্ববঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন পরিচালিত হবে, পশ্চিমবঙ্গেরও হবে। কেন কি? কারণ এটা হলে পরে সেই কাঁচামালগুলো এখানটা এসে চটকলগুলো চলবে, প্রচুর মানুষের রুজিরুটি হবে, সুতরাং কলকাতা হবে যুক্ত বন্দর, এরকম একটা প্রস্তাব। মানে অনেক রকম চক্রান্ত হয়েছিল,
1: যেভাবে হোক কলকাতা,
0: যেভাবে হোক কলকাতাটা চাই, মানে কলকাতাটা নিয়ে নিতে পারলে তারপরে কোনো, মানে ওদের কোনো চিন্তা ছিল।
1: এটা আমার প্রাসঙ্গিকভাবে মনে পড়লো, আপনি কলকাতা যেভাবে হোক চাই। সাম্প্রতিককালে একটা অশান্তির পরে আমরা বাংলাদেশের কিছু দেখলাম, সেখানকার মানে কিছু পুরনো আপনার সেনাবাহিনীর কর্মকর্তারা যারা অবসর নিয়েছে, তারা বলতেছে যে তিন দিনে কলকাতা দখল করব, তিন দিনে পশ্চিমবাংলা দখল করব বলছে না, কিন্তু কলকাতা, মানে কলকাতা নিয়ে যে সেই যে রাত্রের ঘুম ওদের বন্ধ, আজও কিন্তু ওটা নিয়ে ভাবনা চিন্তা করে। আমি ওনার কাছে আসব। বাপ্পাবাবু, একটু আগে উনি কিন্তু একটা একজন লোকের কথা বললেন, যোগেন মণ্ডল। যোগেন মণ্ডলের বিষয়টা একটুখানি লাইট পড়ার দরকার আছে। উনি ভাবছিলেন বিশাল উচ্চাকাঙ্ক্ষা নিয়ে পাকিস্তানে গেলেন, মন্ত্রীও হলেন, তার সঙ্গে কয়েক লক্ষ তপশিলী মানুষ তার সঙ্গে তাকে বিশ্বাস করে সেখানে গিয়েছিল। আমি শুনেছি যে তিনি নাকি 1952 সালে কলকাতা, এই পাকিস্তান থেকে পালিয়ে এসে কলকাতার বনগায় চলে এসেছিলেন। সেই 2.5-3 লাখ হিন্দু যারা ওখানে তার কথা শুনে গিয়েছিল, তাদের যে কি করুণ পরিস্থিতি আজও নাকি তাই আছে, এটা আপনি একটুখানি লাইট যদি ফেলেন।
2: যোগেন মণ্ডল তপশিলী নেতা ছিলেন, তিনি লীগের সঙ্গে থেকে পাকিস্তানের মন্ত্রী হয়েছিলেন, কিন্তু মানে কি ইতিহাসের কি বিচার, উনি কিন্তু থাকতে পারলেন না, পালিয়ে আসতে বাধ্য হলেন। এবং তিনি কি কি ভুল করেছেন এবং তার যে পদত্যাগ পদ, যেটা রেজিগনেশন লেটার, সেটা হিস্টোরিক্যালি ডকুমেন্টেড, এবং সেটা আপনি অনেক তৎকালীন যে সংবাদপত্রে বেরিয়েছিল, এবং তিনি
1: পাকিস্তান সরকারকে উনি যেটা দিলেন
2: পদত্যাগ পদ দিয়েছেন, এবং সেটা বাংলা ভাষায় বাংলা পত্রিকায় আছে এবং আমার কাছেও আছে, আপনি পেলে
1: ইন্টারনেটে পাওয়া যাবে,
2: হ্যাঁ ওটা আছে। এবং সেখানে বলছেন যে আমি কি কি ভুল করেছি, আমরা ভাগ্যবান যে আমরা সঠিক নেতৃত্ব সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়েছিলেন, যদি না তিনি না থাকতেন আজকে পশ্চিমবঙ্গে হিন্দু
1: বাংলা থাকতো না।
2: এবং ওদের পরিকল্পনা দেখুন, সাধনবাবু বলছিলেন কিছুক্ষণ আগেই যে সুরাবর্দী, আব্দুল হাসেম, যে সুবর্জিয়ান বেঙ্গল বা স্বাধীন বাংলার যে চক্রান্ত, আলটিমেটলি যদি তাই হতো না, সেটা কিন্তু পাকিস্তানি ওরা মার্চ করে যেত। একটা তথ্য পাচ্ছি আমি, খালেদা জিয়ার নাম জানবেন, সেই প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তার সময় পর্যন্ত যদি 1946 থেকে আমি যদি ধরি, প্রায় 500,000 হিন্দু খুন হয়েছেন বাংলাদেশে, এটা ঐতিহাসিক দিক থেকে স্বীকৃত, আমার কাছে ডকুমেন্টস আছে, চাইলে আপনাকে আমি প্রডিউস করতে পারি। এবং ওদের উচ্চাকাঙ্ক্ষাটা দেখুন, এখনও সেই খালেদা জিয়ার যে প্রথম যিনি সরকারের মন্ত্রী ছিলেন, নাম উল্লেখ করছি না, তাদেরও আকাঙ্ক্ষা কিন্তু সেই যে সেই সময়কার যে আকাঙ্ক্ষা, এক্সটেনশন, টেরিটোরিয়াল এক্সটেনশন করতে হবে, জায়গা দখল করতে হবে,
1: সুরাবর্দীর যে,
2: হ্যাঁ
1: মানে সুরাবর্দীর ওই প্রেতাত্মা এখনও রয়ে গেছে,
2: এই গ্রেটার বেঙ্গলের যে স্বপ্ন ওরা এখনও দেখেন। আজকে যদি জিওপলিটিক্স যদি আপনি দেখেন, আমাদের যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে, কিছুদিন আগে বাংলাদেশের যে অস্থির রাজনৈতিক পরিস্থিতি কী কারণে হয়েছে, পরবর্তীকালে কী হয়েছে সকলে জানি। আজকে যদি আপনি ডেমোগ্রাফিক সিনারিওগুলো যদি দেখেন, সেখানে কারা কাদের হাতে কাদেরকে নির্বাচিত করেছে, এটা ভাবনার বিষয়
1: না। এখানে একটা বিষয় আছে, এইটা যত হচ্ছে, এই এই অন্যায়, অত্যাচার এবং এই ধরনের একটা নোংরা মানসিকতা, নেগেটিভ মানসিকতা যত হচ্ছে, তত ওই ব্যাপারটা কিন্তু প্রাসঙ্গিক হচ্ছে মানুষের কাছে। ভাগ্যিস দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন আমাদের শ্যামাপ্রসাদ। ভাগ্যিস তিনি আমাদের হিন্দু বাঙালিদের জন্য একটা হোমল্যান্ড আলাদা করতে পেরেছিলেন। এই জিনিসটা এখানে যত হচ্ছে সেটা আরও বেশি প্রমাণ হচ্ছে উনি সেই সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে যুক্ত বাংলা নয়, হিন্দুদের জন্য আলাদা হোমল্যান্ড। আমি কি ঠিক বললাম তো?
2: একদমই তাই। যে বাঙালি হিসাবে, বাঙালি হিন্দু হিসাবে আজকে আমরা এখানে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছি।
1: এইগুলো শুনে তো মনে হচ্ছে আরও উৎসাহ বাড়ে করা উচিত, আরও আনন্দ হওয়া উচিত।
2: এই ইতিহাসটা এর আগে বলেছি আমি যে আরও বেশি করে সমাজের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, যুব সমাজের মধ্যে, একাডেমিক স্তরে আরও বেশি চর্চা হোক এবং ইতিহাসকে কখনো চাপা দিয়ে রাখা যায় না, ইতিহাসকে কথা বলাতে হবে। ইতিহাস তো আছে। আপনি যদি মনে করেন যে আমি এই ইতিহাসটা আমার রাজনৈতিক স্বার্থের কারণে এটাকে আমি একটু সাইডে করে রাখছি, দেবে কালের নিয়মে সেই ইতিহাস চলে আসবে সমাজে, এটা আসতে বাধ্য। এবং কখনোই ইতিহাসকে চাপা দিয়ে যেমন রাখা যায় না, এবং ইতিহাস সবসময় সত্যপথেই একজন ঐতিহাসিকের কাজ যে সত্যপথে সেটাকে উপস্থাপিত করা, এবং আগামী দিনে আরও বেশি চর্চা হোক এবং ভারত কেশরী, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিত্ব যারা দেশের জন্য, দশের জন্য যে ব্যাপক কাজ করে দিয়ে গেছেন, অসামান্য অবদান রেখে গেছেন, তাদের স্মরণ করা, তাদের যথাযথ শ্রদ্ধা জানানো, তাদের কাজগুলোকে সমাজের কাছে তুলে ধরা, এটা মানে আমাদের সমাজেরই কাজ হওয়া উচিত আগামী দিনে।
1: একদম, ইতিহাস ইতিহাসকে জোর করে চাপিয়ে রাখা যাবে না। আমি এই প্রসঙ্গে আরেকবার সাধনবাবুর কাছে আসবো। স্যার, এইটা যিনি যেটা উনি বললেন এটা তো সত্যি কথা, ইতিহাসকে কখনো চেপে রাখা যায় না। আজকের দিনে দেখুন 20 জুন আমরা সকলে অত্যন্ত উৎসাহের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চলেছি এবং এটা নিয়ে আর কোনো জায়গায় কোনো প্রশ্ন নেই। বরং আমার মনে হচ্ছে আরও যত উৎসাহ যত বাড়ছে বিষয়টা নিয়ে, মানুষের জানার ইচ্ছাও তত হচ্ছে যে কেন এটা এই জায়গাটা। আপনি, আপনার কাছে আমি শুধু এইটুকু একটু জনগণের জ্ঞাতার্থেই আপনি এই জায়গাটা একটুখানি বলুন। অনেকের না এরকম মনে হয় বাংলা ভাগ চাচ্ছিলেন কেন, বাংলা ভাগ চাচ্ছিলেন কেন, এই ওই জায়গাটাই ওরা বাংলা ভাগ 1905 সালে বঙ্গভঙ্গ একটা হয়েছিল, রবীন্দ্রনাথ নিজে রাস্তায় নেমেছিলেন, ওইটার সঙ্গে গুলিয়ে ফেলে, মানে বাংলা ভাগ করাটাই যেন ভুল, এরকম ধরনের একটা ভাবনা, এরকম একটা প্রচার কিন্তু বাজারের মধ্যে আছে। ওই জায়গাটা একটুখানি লাইট ফেললে ভালো হবে।
0: 1905 সালের যে আন্দোলন হয়েছিল, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে মুসলিমদের একটা ছোট গোষ্ঠী ছাড়া বাকি সবাই একসাথেই ছিলেন। এই কলকাতাতেও মুসলমানরা সভা সমিতি করেছে, তারা বলেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আমাদের সবার আন্দোলন, মুসলমানদেরও আন্দোলন। তারা তখন বন্দে মাতরম গাইতে তাদের কোনো সমস্যা হয়নি, বন্দে মাতরম প্রাণ খুলে গলা উঁচু করে বন্দে মাতরম মুসলমানরাও গাইত। 1905-এর কথা বলছি, একটা মুসলমানদের ছোট গোষ্ঠী বাদে, ঢাকা ওইসব সলিমুল্লাহ টলিমুল্লাহ ওইসব কিছু আছে যারা লর্ড কার্জন যাদের সাথে মিশে সজনটা করেছিল, সাধারণ মুসলমান কিন্তু তখন সবার সাথে ছিল। এখানকার সংস্কৃতি, এখানকার ধর্ম, হিন্দুদের সাথে বন্ধুত্ব সব ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম ছিল না, কোথাও আমরা কিছু দেখিনি। এবার তারপর থেকে কিন্তু সমস্যাটা তৈরি হতে শুরু করলো। এইবার দেখুন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ধারাটা পাল্টে গেল 1911-র পর থেকে, পাল্টাতে শুরু করলো। 1896 রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইলেন কংগ্রেসের অধিবেশনে, কলকাতা অধিবেশনে। 1896 থেকে 1922 পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি, কেউ কোনো আপত্তি তোলেনি, বন্দে মাতরম পূর্ণ গম বন্দে মাতরম কিন্তু গাওয়া হতো। 1922-এর কাকিনাড়া যে অধিবেশন, সেখানটায় মোহাম্মদ আলী খুব সম্ভবত উনি তখন কিন্তু বললেন যে না, বন্দে মাতরম এটা সাম্প্রদায়িক গান, এটা কিন্তু গাওয়া যাবে না। উনি কিন্তু প্রথম এরকম প্রতিবাদ করলেন। হ্যাঁ, মৌলানা মোহাম্মদ আলী তখন সেই অধিবেশনের সভাপতি ছিল, কাকিনাড়া অধিবেশন ছিল 1922-এর। এই যে শুরু হলো কিন্তু সাম্প্রদায়িক বিভাজন, কংগ্রেস নেতাদের মাথায় ঢুকে গেল, এটা মুসলিমদের অনুভূতিতে আঘাত হানছে, আলোচনা শুরু হলো। আলোচনা করতে করতে 1937 সালে কিন্তু বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করা হলো। বলা হলো যারা বঙ্গে বাতরণের বাকি অংশ, তং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী, ওটা গাওয়া যাবে না, এটা ওদের অনুভূতিতে আঘাত হানছে, অর্থাৎ প্রথম দুটো স্তবকে গাইতে হবে, এটা সিদ্ধান্ত হলো। দেখুন, তার 10 বছর পরেই কিন্তু দেশভাগ হয়ে গেল, অর্থাৎ 1947 প্রথম বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ, তারপর কিন্তু
1: দেশের অঙ্গচ্ছেদ
0: হলো, এটা কিন্তু হলো। তো সেই জন্য এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে,
1: রুট কজটা একই, মূল
0: কারণটা কিন্তু একই। এইবার যুক্তবঙ্গের যে কথা বলছেন, যুক্তবঙ্গের যে ভূতের কথা বলছেন, সেই ভূত এখনো আছে। কেন আছে? দেখুন, আজকে পশ্চিমবঙ্গ তৈরি হিন্দুদের রক্ষা করার জন্য,
1: একদম
0: সেই মুসলিম লেগে মুসলিম নেকড়ে অর্থাৎ সেই নেকড়ের হাত থেকে হায়নার হাত থেকে হিন্দুদের বাঁচানোর জন্য আলাদা প্রশাসন আলাদা একটা প্রদেশ, এটা পরিষ্কার আমরা দেখতে পেয়েছি, ইতিহাস তাই বলছে। কিন্তু একটা শ্রেণী আছে, একটা শ্রেণী আছে, তারা কারা টাকা পয়সা দিচ্ছে তাদের কি দিচ্ছে আমি জানি না, মানে তারা যেটা প্রচার করছে
1: ফান্ডিংও আছে,
0: একটা ফান্ডিং আছে ন্যারেটিভ, তারা যেটা চেষ্টা করছে যে না হিন্দু মুসলমান বিষয় ছিল না, এটা আসলে সম্পত্তি নিয়ে ঝগড়া। কীরকম উদাহরণ, অমর্ত্য সেনের কথা বলছি আমি, অমর্ত্য সেন একবার পরিষ্কার করে বলেছেন, ক্যাটাগরিক্যালি বলেছেন যে না বাংলাদেশে যা হয়েছে, একাত্তরে যা হয়েছে, ছেচল্লিশে যা হয়েছে, সেইগুলো হিন্দু মুসলমান বিষয় নয়, হিন্দুদের কাছে সম্পত্তি বেশিরভাগ সম্পত্তি হিন্দুরা কুক্ষিগত রেখেছিল করে রেখেছিল, হিন্দুদের সম্পত্তি মুসলমানরা বঞ্চিত ছিল, সুতরাং এটা সম্পত্তির মালিক আর কুক্ষিগত যারা বঞ্চিত তাদের মধ্যে লড়াই, অর্থাৎ হিন্দু মুসলমান করতে উনি রাজি নয়, এইটা অমর্ত্য সেন বলেছিল। দেখুন কত বড় ভ্রান্ত কথা, অমর্ত্য সেনের মতন মানুষ তারাও ইতিহাস বিকৃত করার কাজে লাগছে, এই ধরনের বহু মানুষ আজকে আছে। আজকে বাংলাদেশের স্লোগান পশ্চিমবঙ্গে চলছে, কেউ কল্পনা করতে পারতো 15 বছর ধরে আমরা চলেছে জয় বাংলা কোথাকার স্লোগান, বাংলাদেশের স্লোগান, মা মাটি মানুষ কোথাকার বাংলাদেশের কথা, খেলা হবে কোথাকার স্লোগান বাংলাদেশের স্লোগান, একটা ভয়ঙ্কর পরিস্থিতি।
1: মানে আপনি এটার সঙ্গে যুক্তবঙ্গের একটা,
0: একদম দেখুন যুক্তবঙ্গের ব্লু প্রিন্ট এখানটায় অবশ্যই আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। দেখুন অমর্ত্য সেনের, অমর্ত্য সেন যে মিথ্যে কথা বলছে সেটা প্রমাণ করার জন্য অনেক ম্যাটেরিয়াল আছে, ঘুরে বেড়াচ্ছে। আমি তার মধ্যে একটা উদাহরণ দিই, ব্লাড টেলিগ্রাম বলে একটা বই আছে, ব্লাড টেলিগ্রাম, নিক্সন কিসিঙ্গার, এ ফরগটন জেনোসাইট একটা বই লিখেছেন একজন আমেরিকান লিখেছেন বইটা। তো এটা দেখুন, ওই বইটা লেখা হয়েছিল 71 সালে, তখন আর্চার ব্লাড ছিল আপনার ওই মার্কিন কনসাল জেনারেল বাংলাদেশে, তখন এই মার্কিনিরা কিন্তু ইয়াহিয়া খানকে সমর্থন করত, মানে পাকিস্তানির যে প্রধান ছিল তাকে সমর্থন করত, এবং এই মার্কিনি সমর্থন পেয়ে কিন্তু এই নারকীয় হত্যাকাণ্ড ঘটালো। সেই টেলিগ্রামে সে আর্চার ব্লাড লিখেছিলেন যে এখানে লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে এই বাংলার মাটিতে, আর কোটি কোটি মানুষ শরণার্থী হয়েছে, এটা ছিল টেলিগ্রামের মূল বিষয়বস্তু। যে ভদ্রলোক এই বইটা লিখেছেন উনি ওই বইতে প্রমাণ করেছেন বাংলাদেশে কীরকম একটা জেনোসাইড হয়েছে, সবাই ভুলে গেছে,
1: পূর্ব পাকিস্তানে
0: একদম সবাই ভুলে গেছে। আজকে দেখুন কাশ্মীরের হিন্দু শূন্য, এটা কেউ স্বীকার করছে না, অনেক বুদ্ধিজীবী অমর্ত্য সেনের মতন বুদ্ধিজীবীরা স্বীকার করছে না যে কাশ্মীরে হিন্দু হত্যা হয়েছে, এই সময় বিদারণ হয়েছে, কেউ শুনবে, আপনি দেখবেন ন্যারেটিভটা কিরকম তৈরি করা আছে, অত কিছুই যেন হয়নি
1: না ন্যারেটিভ যাই তৈরি।
0: আজকে দেখুন হিন্দু বাঙালিদের, বিশেষ করে হিন্দুদের হয়ে কথা বলার মতো আন্তর্জাতিক স্তরে কেউ নেই, কিন্তু অন্য কোথাও কিছু একটা ঘটনা ঘটলে কীরকম সারা বিশ্বজুড়ে আলোড়ন হয়। আমি জাস্ট আরেকটা উদাহরণ দিব, আজকে ইনটলারেন্স মনে আছে, অসহিষ্ণুতা বলে একটা আন্দোলন হয়েছিল 2015 সালে, কেন হয়েছিল বলুন তো, একজন মুসলিম দুর্ভাগ্যজনকভাবে, আমি কোনো মৃত্যুকেই সমর্থন করি না, কোনো রকম মব লিঞ্চিংকে আমি সমর্থন করি না, দুর্ভাগ্যজনকভাবে স্থানীয় কিছু সমস্যা ভুল বুঝাবুঝির জন্য হয়তো ঘটনা ঘটেছিল।
1: আপনি কি 1 লাখের কথা না?
0: হ্যাঁ 1 লাখের কথা বলছি, দাদরি গৌতম বুদ্ধ নগর জেলার উত্তরপ্রদেশের সেই বিসাহরা গ্রামে 28 সেপ্টেম্বর মোহাম্মদ 1 লাখ, তার ফ্রিজে নাকি কী গোমাংস পাওয়া গেছিলো, তার জন্য তার একটা দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছিল, তার জন্য কতগুলো পুরস্কার ছেড়েছিল বলুন তো, জাতীয় আন্তর্জাতিক স্তরে, সারা পৃথিবী জুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। এরকম কত ঘটনা ঘটছে, হরগোবিন্দ দাস চন্দন দাস কিছুদিন আগে মারা গেল মুর্শিদাবাদে, আপনি দেখেছেন, কেউ পুরস্কার ছাড়া তো দূরের কথা, একটা বিবৃতি দিয়েছে কেউ, সবাই যেন মুখে, মানে ওই দহি হিন্দিতে বলে না যে মুহ মে দহি, ওই রকম সবাই যেন মুখ বন্ধ হয়ে বসে, কিছুই যেন বোবা কালা হয়ে গেছে, কেউ যেন কিছু দেখতে পায়নি। সেই জন্য হিন্দু বাঙালিদের হয়ে কথা বলার মতন কেউ নেই, আপনি কাউকে পাবেন না। সেই জন্য আজকে 20 জন, সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বলতে হবে, ভালো করে বলতে হবে, সবার মাথায় ঢোকাতে হবে যে এটা কিন্তু একটা অস্তিত্ব রক্ষার সংগ্রাম। অস্তিত্ব রক্ষা মানে অন্যকে আঘাত করা নয়, মুসলমানদের আঘাত করা নয়, হিন্দু বাঙালি আজকে না বাঁচলে এখানকার যে ধর্মনিরপেক্ষ, যে সর্বধর্ম সহানবস্থান, এটা কিন্তু বাঁচবে না। আজকে বাংলাদেশে কিন্তু সর্বধর্ম সহাবস্থান নেই, দীপচন্দ্র দাস তাকে পুড়ে মরতে হতো না, একটা কারণেই সাথে তাকে পুড়ে মরতে হয়েছে, কারণ সে ছিল হিন্দু, আর কোনো কারণ নেই, নিরপরাধ নির্দোষ একটা যুবককে তাকে পুড়ে মরতে হয়েছে। সেই জন্য সমস্ত সহাবস্থান, সবার সহাবস্থান, সর্বধর্মের সমভাব, এটা বজায় রাখার জন্য কিন্তু হিন্দু বাঙালিদের কিন্তু আজকে এখানটায় রক্ষা করার প্রয়োজন আছে, বেঁচে থাকার প্রয়োজন আছে। হিন্দু বাঙালি তখনই বাঁচবে যখন কিনা সেই 20 জনের সেই ইতিহাস তারা স্মরণে রাখবে, যাতে এটা আর ভবিষ্যতে রিপিট না হয়, এটা হচ্ছে মূল তাৎপর্য। সেই জন্য এটা সবাইকে শোনাতে হবে, বোঝাতে হবে, প্রত্যেকটা ইতিহাস বিশ্লেষণ করতে হবে, মাথায় রাখতে হবে, আমরা এই ঘটনা পুনরাবৃত্তি আর বাংলাদেশ চাই না, আমরা হতে দেব না।
1: একদম, আমি আরও একবার বাপ্পাবাবুর কাছে যাব। বাপ্পাবাবু উনি যেখানে শেষ করলেন, আমি খুব শর্টে আপনার কাছ থেকে শুনে নেব, ছোট্ট করে আপনি বলুন এই বিশে জুন নতুন কোনো তাৎপর্য অচ্ছুত করে বলুন।
2: বিশে জুন আরও নতুন করে মানুষ জানুক, শিক্ষা প্রতিষ্ঠান শুধু নয়, সমস্ত স্তরে তার ঐতিহাসিক প্রেক্ষাপট, সর্বোপরি যে মানুষটির জন্য হিন্দু বাঙালি আজকে যে হোমল্যান্ড পেয়েছি আমরা, তাকে যথাযথ সম্মান তখনই জানানো হবে যখন অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে পুনরায় এই হিন্দু বাঙালি নতুন করে চর্চা আলোচনা এবং পুরো সমাজ তাকে নিয়ে আলোচনার বৃত্তে মর্যাদা দেবে যথাযথভাবে এবং ইতিহাসের পাতায় তার যে অনবদ্য কাজ দৃঢ়দৃষ্টি তিনি দেখিয়েছিলেন তার দেখানো পথেই আগামীর দিনগুলো আমাদের পথ চলা হোক, এটুকুই বলার ছিল।
1: একদম একদম, মানে এই 20 জুন পশ্চিমবঙ্গ দিবসে সবাইকে সবাই মিলে আমরা পালন করব এবং ইতিহাসের সেই পুনরাবৃত্তি যেন না হয়, নতুন আলোকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হোক, ঘরে ঘরে পালিত হোক, এই বাসনা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব।
3: ভূগোল থেকে শুরু করে ঐতিহাসিক অনেক রকম ব্যাখ্যাই পেলাম। শেষে এইটুকুই বলতে হয় যে পশ্চিমবঙ্গ দিবস যেই মাটিকে আঁকড়ে ধরে আমরা বাঁচি তা ঘরে ঘরে উদযাপিত হোক ভীষণ রকমভাবে আনন্দ সহকারে। আজ এ পর্যন্তই, নিশ্চয়ই আবারও আপনাদের সাথে আলোচনায় আমরা জুড়ে যাব নতুন কোনো পর্ব এবং নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।
4: এতক্ষণ পশ্চিমবঙ্গ দিবস এ বিষয়ের উপর একটি আলোচনা শুনলেন। আলোচনায় ছিলেন সাধন কুমার পাল এবং ডক্টর বাপ্পা মহন্ত। অনুষ্ঠানটি সঞ্চালনায় সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
5: দিদি দেখ দেখ,
6: হারি মধ্যে ভাই
5: দেখা, ওয়াও এটা আমার প্রিয় রং,
6: সারাক্ষণ শপিং।
5: আমি জানি মা, এটাই তো খরচা করার বয়স, তাই না?
7: সেভিং করারও এটাই বয়স।
8: ও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো।
5: আমি জানি তো।
8: আরবিআই এ কথা বলে,
9: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি থেকে। এখন শুনবেন ভাওয়াইয়া গেয়েছেন মৌসুমী রায়।

গানটি শুনলেন মার্ডার টু চলচ্চিত্র থেকে। পরের গানটি গেয়েছেন আরমান মল্লিক, ছায়াছবি হেড স্টোরি থ্রি।

শ্রোতা বন্ধুরা, হিন্দি ছায়াছবির গান শুনছেন। পরের গানটি গেয়েছেন দ্বৈতকণ্ঠে জোজো এবং নাজাম শেহরাজ। চলচ্চিত্রের নাম হন্টেড।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি গিয়েছেন হিমেশ রেশমাইয়া, রাহাত ফতে আলী খাঁ এবং শ্রেয়া ঘোষাল। চলচ্চিত্রের নাম ডেঞ্জারাস ইশক।

বিভিন্ন শিল্পী কণ্ঠে গাওয়া হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজ এখানে শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই প্রথমে নেপালি সংবাদ এবং তারপর খবর।

0: বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল উদযাপিত হবে। কলকাতায় মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, যার ফলে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বরের সম্মেলনে আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, একটা সময়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা করার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলি এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, বাংলার উন্নয়নের লক্ষ্যে বিজেপি সরকার অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে।
1: साथियों, आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया था, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। यह ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है।
0: এই মঞ্চ থেকেই তিনি পিএম কিষাণ প্রকল্পের আওতায় 18,880 কোটি টাকার 23তম কিস্তি প্রকাশ করেন। এর ফলে সারা দেশে 9.44 কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। পাশাপাশি রেলওয়ে, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্য ও পশুপালন খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
1: আজ पीएम किसान सम्मान निधि की 23वीं किस्त भी जारी की गई है। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं।
0: প্রধানমন্ত্রী এদিন ওড়িশা থেকে সরাসরি রাজ্যে আসেন। সেনাবাহিনীর চপারে তারকেশ্বরে অবতরণের পর তাঁকে স্বাগত জানান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় রাজ্য দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রায়রাঙ্গপুর জনসভা থেকে ওড়িশার উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে 2 বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং পূর্ব ভারতের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতির জন্মভূমি পাহাড়পুর গ্রামে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন বলেন প্রধানমন্ত্রী। তিনি পাহাড়পুরকে সূর্যগ্রাম বা সৌরশক্তি নির্ভর আধুনিক গ্রামে রূপান্তরিত করা হবে বলে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী আজ প্রায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, কেন্দ্রের পূর্বোদয় ভাবনা পূর্ব ভারতের দ্রুত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
1: কেন্দ্র সরকার কা ভিজন হ্যায় পূর্বী ভারত কে বিকাশ সে ভারত কা বিকাশ, ইসলিয়ে হাম পূর্বোদয় কি নীতি পর কাম কর রহে হ্যায়। জিস পূর্বী ভারত কো কংগ্রেস কে দৌর মে পিছড়েপন কা পর্যায় বনা দিয়া গয়া থা, আজ বো প্রগতি কা প্রবেশ দ্বার বন রহা হ্যায়।
0: এর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রাঙ্গপুরে এক বিশাল জনসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী শাসন ও বিশ্ব নেতাদের সঙ্গে গঠনমূলক যোগাযোগের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অনিশ্চয়তা বিদ্যমান, তখন ভারত শান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে ধারাবাহিকভাবে দৃঢ় মত পোষণ করছে। কোভিড মহামারীর সময় ভারত বহু দেশকে ভ্যাকসিন, অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে মানবিক সহায়তা প্রদান করেছে, যা আন্তর্জাতিক সংহতি ও মানব কল্যাণে ভারতের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং

0: আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। আগামীকাল বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম। সুস্থ, কর্মক্ষম এবং মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুযায়ী যোগব্যায়াম অনুশীলনে জাতিকে নেতৃত্ব দেবেন। রেড রোডে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানটি ভোর 5টায় শুরু হবে। অনুষ্ঠান স্থলে হাজার হাজার যোগ অনুরাগী সশরীরে অংশগ্রহণ করবেন এবং ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ নাগরিক ভার্চুয়ালি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি স্বাস্থ্য, সম্প্রীতি ও সামগ্রিক কল্যাণ সাধনে একটি আন্তর্জাতিক আন্দোলন হিসেবে যোগব্যায়ামের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও সুদৃঢ় করবে। এছাড়াও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে দেশের 100টি গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্রে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলে ইরান হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তির পর এই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু হয়েছিল। ঠিক তার পরপরই এই পদক্ষেপটি নেওয়া হল। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধি দলের প্রধানেরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তার চ্যালেঞ্জ বিষয়ে মত বিনিময় করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তার চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করছে। সকাল 9টায় শুরু হওয়া এই মক ড্রিল বিকেলে শেষ হবে। আড়াই লক্ষেরও বেশি নিরাপত্তাকর্মী সারা দেশের বিভিন্ন স্থানে এই মক ড্রিলে অংশ নেন। মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়ারি গ্রামে একটি হনুমান মন্দিরের নির্মীয়মান দেওয়াল ভেঙে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত বহু। জানা গিয়েছে ওই মন্দির সংলগ্ন একটি সভামণ্ডপ নতুন করে তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের কৈলাস মানসরোবর যাত্রার প্রথম দল আজ নাথুলা পাস হয়ে চীনে প্রবেশ করেছে। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মথুর পর্যটনমন্ত্রী ছেড়িং থেন্ডুপ ভুটিয়ার উপস্থিতিতে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করান। মোট 47 জন সদস্যের দলে 41 জন যাত্রী, 2 জন লিয়াজো অফিসার, 1 জন চিকিৎসক এবং 4 জন সহায়ক আছেন। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরিকোস্টের মুখোমুখি হবে। আজ ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথুস কুনহা 2টি এবং ভিনিসিয়াস জুনিয়র 1টি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। আজ রাত 8টায় মুখোমুখি এই অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট ব্যক্তিত্ব জয়দীপ রায়ের সাক্ষাৎকার।

বিভিন্ন শিল্পী কণ্ঠে গাওয়া আধুনিক গান প্রচারিত হবে রাত 8:30। রাত 9:15 গজল, গানে গানে লাইভ ফোন ইন এবং আউট অনুষ্ঠান প্রচারিত হবে রাত 9:30। রাত 10:00 সঙ্গীতের অখিল ভারতীয় কার্যক্রম। এতক্ষণ আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গের আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, আপকে লিয়ে রাত 9:00, রাত 9:30 আজকে ফানকার ছায়া গীত অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত 10:00, রাত 10:30 ঢালতি যায় রাত। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গের আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ এখন বিকাশের পথে এগিয়ে চলেছে। আজ হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা দেখেছিলেন, সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদান করেছেন। বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধনও শিলান্যাস করেছেন তিনি। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, বিকশিত ভারতের রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামীকাল কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। এই প্রথম

0: মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ রাজ্যের। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর মহাসম্মেলনে বঙ্গদেশের পশ্চিমাংশে হিন্দু বাঙালির জন্য চিহ্নিত করার দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে ফিরেছে, পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলিকে এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে।
1: साथियों आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया था, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। ये ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है।
0: প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাকে যখন পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা তাঁদের নিজস্ব জমি পেয়েছেন। স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না।
1: विभाजन के समय जो कांग्रेस बंगाल को लावारिस छोड़ना चाहती थी, विभाजन के बाद उसने बचे हुए पश्चिम बंगाल में भी तुष्टीकरण के खेल खेलने शुरू कर पश्चिम बंगाल के इस इतिहास को दबाया गया। श्यामा प्रसाद मुखर्जी जनसंघ के संस्थापक बने, इसलिए उनके योगदान को नकारा गया। जिस भावना को लेकर उन्होंने बंगाल के लिए लड़ाई लड़ी थी, उस विचार को भी खत्म करने की कोशिशें होती रही।
0: তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে মিশন পূর্বোদয় নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার সুরক্ষিত করা এবং রাজ্যের সার্বিক উন্নয়নে এখন কেন্দ্রীয় সরকারের মূল ফোকাস বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তির জন্য শ্যামাপ্রসাদের নেতৃত্বে 1947-এর 4-7 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন হয়েছিল। আইনসভায় পশ্চিমবঙ্গের ভারত ভুক্তির প্রস্তাব পাশ হয়। আগের কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
2: 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি।
0: তিনি জানান, রাজ্য সরকার হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি অধিগ্রহণ করে সংরক্ষণ করবে। কলকাতায় শ্যামাপ্রসাদের 125 ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করা হবে। 6ই জুলাই তাঁর 125তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে রাজ্য সরকার। এদিকে রাজ্য বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। তিনি বলেন, এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গ গড়ে তোলার প্রস্তাবনা গৃহীত হয়েছিল। পশ্চিমবঙ্গ গড়ে তোলার এই ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অধ্যক্ষ সবার কাছে আবেদন জানান। বিশিষ্ট শিক্ষাবিদ মোহিত রায় বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী রায় জানালেন,
3: পশ্চিমবঙ্গ দিবসের এই চিন্তা এবং এই সংক্রান্ত অনুষ্ঠান, এটা কিন্তু প্রায় 8-10-12 বছর আগেই শুরু হয়েছে। এটি তারই একটা ধারাবাহিকতা। 1947 সালের 20শে জুন আমাদের ভারতবর্ষের যখন পার্টিশন, তখন এখানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ হিন্দু যেখানে জনসংখ্যা বেশি সেই জেলাগুলোকে নিয়ে হলো পশ্চিমবঙ্গ, আর অন্যটা হলো পূর্ববঙ্গ। এবার এই পশ্চিমবঙ্গের যারা নির্বাচিত বিধায়ক ছিলেন তারা মিলিত হলেন এবং তারা সেখানে ভোটাভুটি দিয়ে ঠিক করলেন, আলাদা করে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের বিধায়করা মিলিত হলেন এবং পশ্চিমবঙ্গের

0: 58 জন বিধায়ক পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্তি হওয়ার জন্য ভোট দিলেন।
1: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রান্তের যৌথ উদ্যোগে আজ বিধাননগরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী, ইজেডসিসির অধিকর্তা আশিস গিরি, সংস্কার ভারতী দক্ষিণবঙ্গের সভাপতি ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এদিন বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করেন। সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাচ্ছেন। শ্রী মোদী এই উপলক্ষে পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করেছেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। একটি প্রতিবেদন।
2: সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই বার্তাকে সামনে রেখে বিশ্বজুড়ে আগামীকাল উদযাপিত হতে চলেছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এবারের জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে। সেখানে প্রায় 35,000 বেশি মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও সরকারি ও বেসরকারি নানান উদ্যোগে আয়োজন করা হচ্ছে যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচির। প্রস্তুতি এখন প্রায় সম্পূর্ণ। 2014 সালে স্বীকৃতি পাওয়ার পর 2015 থেকে প্রতি বছর 21 জুন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষা ফের আগামীকাল নেওয়া হবে। এই উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া ডিভিশন বিশেষ এমু ও মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মুখোপাধ্যায়ের জীবন অবসান হয়েছে। বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘ রোগভোগের কারণে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বরিষ্ঠ আধিকারিক হিসেবে তিনি আকাশবাণী, দূরদর্শন এবং পিআইবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আকাশবাণীর দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে সক্রিয় মৌসুমি বায়ু এবং বঙ্গোপসাগর থেকে অত্যধিক জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ এখন বিকাশের পথে এগিয়ে চলেছে। আজ হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা দেখেছিলেন সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। খবর শেষ হল। এর পরের খবর রাত 10টায়।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন মুখোমুখি।
4: নমস্কার, আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতাবন্ধুদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজ আমরা আমাদের স্টুডিওতে এমন একজন ব্যক্তিকে পেয়েছি যার কথা শুনব, যার সঙ্গে অনেক আলোচনা করব। আপনাদের আশা করি সকলের খুব খুব ভালো লাগবে। আমাদের মাঝে উপস্থিত জয়দীপ রায়, নমস্কার আপনাকে।
5: নমস্কার
4: এবং স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। জয়দীপ রায় সম্পর্কে একটু প্রথমেই বলে নেওয়া ভালো। জয়দীপ রায় হচ্ছে এ গ্রেট একজন কম্পোজার এবং আমাদের খুব ভালো একজন গানের শিক্ষক এবং শিল্পী। স্বাভাবিকভাবেই এমন ব্যক্তিকে বা এমন ব্যক্তির সঙ্গে আলোচনা এবং তার কথা শোনা, তার গান শোনা নিশ্চয়ই আমাদের কাছে একটা উপরি পাওয়া বা বাড়তি পাওয়া বটে। এই প্রথম পর্বের অনুষ্ঠান জয়দীপ রায়ের কথা শুনেছিলাম, আজ আমরা

0: কলকাতায় কাজের অভিজ্ঞতা একটু আমাদের সাথে শেয়ার করুন।
1: আকাশবাণী কলকাতার কাজের অভিজ্ঞতা ভীষণই ভালো, কারণ আমার ওপর ওনারা ভীষণভাবে আস্থা রেখেছেন বরাবরই, যার ফলস্বরূপ 2024 আমাদের শ্রীমতী হৈমন্তী শুক্লা আমার সুরে এ মাসের গান গাইলেন।
0: একটু গানটা শুনবো আমরা আপনার কাছ থেকে।
1: হ্যাঁ,
0: কি গানটা ছিল?
1: আচ্ছা, এইটা একটুখানি আমি শোনাই।
0: হ্যাঁ, একটু শুনিয়ে দিন আমাদের শ্রোতা বন্ধুদের, যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, হৈমন্তী দি যে গানটি করেছিল আপনার সুরে, সেটা আমরা
1: সেইটা একটু শুনে শোনাই। এই গানটা একটা ছিল সঙ্গীতাঞ্জলি, মানে সকালের যে অনুষ্ঠানটা হয় ভক্তি। আচ্ছা, তার আগে আমি এ মাসের গানটা শোনাই।
0: আচ্ছা, এটা কে গেয়েছে?
1: হৈমন্তী দি।
0: আচ্ছা, ঠিক আছে।
1: কথা লিখেছেন তরুণ সিংহ।
0: আচ্ছা,
1: ওনার লেখা
0: শুনে নেবার চেষ্টা করবো অবশ্যই।

0: তোর প্রিয়,
1: এটা ছিল এখানে
2: সুরের একটু বোধ হয় পরিবর্তন হয়েছে কোথায় নাকি?
1: না না পরিবর্তন না, এটাই ছিল সুর,
2: এটাই এটাই এটাই সুর ছিল না। আমি ওই সেন্সে বলছি মানে বোধ হয় কোমল থেকে ইয়েতে,
1: হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ এই একটা আমার মনে হলো আর কি।
1: সেইগুলো তো হয়েছে,
2: সেটা হয়ে
1: ন্যাচারালি। এখন দেখুন আমাকে সব থেকে ওই যে বললাম আর্টিস্টের কথাটা মাথায় রয়েছে, কে গাইবেন
2: ঠিক,
1: এবং সেখানে বিদুষী হৈমন্তী শুক্লা
2: গাইছেন,
1: তার কথাটা মাথায় রেখেই আমাকে সেরকম সুর করতে হয়েছে। এবং ওনার ভীষণ পছন্দ হয়েছিলেন এবং উনিও আমার বাবার সুরে একটা ছবিতে গান করেছিলেন, তো উনি এত খুশি হয়েছিলেন।
2: কোন গানটা?
1: ওটা একটা ছবির গান ছিল, সেটা একটা গজল
2: গজল
1: গান ছিল, সেটা উনি গেয়েছিলেন, কিতনা জামানা বিত গয়া ইন্তজার মে, একটা সিচুয়েশন ছিল সেইখানে উনি গিয়েছিলেন।
2: আচ্ছা, এবারে অ্যাজ এ সিঙ্গার হিসেবে একটা প্রশ্ন করি, যেহেতু কলকাতা সহ উত্তরবঙ্গে তো একটা বিশাল সাংস্কৃতিক মণ্ডল গড়ে উঠেছে বা চর্চাটা রয়েছে, কোথাও বেশি কোথাও কম এটা তো রয়েছে, স্বাভাবিকভাবে কলকাতা তো থাকবেই, এটা তো আমরা সবাই ধরেই নিচ্ছি, তো এবার স্টেজ পারফর্মসটা কীরকম আপনি করে থাকেন?
1: আমি বিভিন্ন ধরনের স্টেজ পারফরমেন্স করি, পুরনো দিনের বাংলা গান সেটার যেরকম হয়, আবার অনেক জায়গায় এই একটু আজকালকার যে গান হচ্ছে বা একটু হিন্দি গান সেগুলোও হয়, আবার কিছু অনুষ্ঠান আমাকে ভক্তিগীতির জন্যও আমাকে ডাকা হয়, সেখানেও গাই আমি, ভক্তিগীতিও গাই।
2: আচ্ছা, ওই কথা প্রসঙ্গে আপনি বলছিলেন যে আপনি রাজ্য সঙ্গীত একাডেমির ছাত্র ছিলেন,
1: লোকসঙ্গীত,
2: লোকসঙ্গীতে, হ্যাঁ, এবং যেহেতু শ্রদ্ধেয় অমরপাল পেয়েছেন, ওনাকে কাছে পেয়েছেন, লোকসঙ্গীত এই সঙ্গীত আপনার কেমন লাগে?
1: লোকসঙ্গীতের এত ভ্যারাইটি রয়েছে, সেটা আমাকে ভীষণভাবে টানে। যেমন এই মুহূর্তে বসে রয়েছে উত্তর বাংলাতে,
2: একদম ঠিক,
1: উত্তর বাংলায় আমাদের দারুণ একটা সাবজেক্ট সেটা হচ্ছে ভাওয়াইয়া,
2: একদম ঠিক,
1: এবং ভাওয়াইয়া গাইতে গেলে ভাওয়াইয়া গানের যে বিশেষত্ব সেইটা কিন্তু মেনটেন করে গাইতে হবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই এই গানটার ক্ষেত্রে, আরে ও ভাবের দোতরা নহবিন বয়সে মুইকে, এই যে ভাঙাটা,
2: এই যে ভাঙাটা, এই যে গলা
1: করলি রে বাহু দিয়ে,
2: এটা ভাওয়াইয়েরই একটা অঙ্গ,
1: একদম একটা অঙ্গ,
2: অঙ্গ, এটা ভাওয়াইয়েরই অঙ্গ, এবং এই এই বিষয়টা না করলে ভাওয়াইয়া গানটা সম্পূর্ণ হবে না,
1: একদমই তাই,
2: এটা কিন্তু এটার বিশেষত্ব।
1: আবার যেমন ধরুন চটকা, চটকাতে কিন্তু গলা ভাঙা নেই, কিন্তু সেই অর্থে আবার অনেকে ভেঙেও থাকে,
2: ভেঙেও থাকে,
1: যেমন প্রেম জানে না রসিক

0: হোমর জুইরা থাকে, এই যে
1: হোমর,
0: এই গানটা হয়তো একটু ভেঙে গেল, তাতে কোনো অসুবিধা নেই।
1: আবার দরিয়াতে আবার একদম
0: অন্যরকম, আবার ভাটিয়ালি গান একদম অন্যরকম।
1: ওখানে কি ভাঙার খেলাটা আছে?
0: না, ওখানে কিন্তু ভাঙার খেলাটা নেই। ভাঙার খেলাটা যেটা হয় সেটা মূলত ভাওয়াইয়াতে শোনা যায়। ওখানে যেটা হয়, যেমন ধরো বলছি, ভাটিয়ালি গানের বিষয়ত হচ্ছে বিশেষত মাঝি মালদাদের গান,
1: একদম।
0: এবার আপনাকে ভাবতে হবে তারা কি কারণে গানটা কিভাবে তারা গায়, তারা যে দাঁড় বয় সেটা কিন্তু একটা কায়িক পরিশ্রম,
1: একদম ঠিক।
0: এবং গাইতে গাইতে তাদের যে ওই শ্রমটা সেটা কিন্তু ওই গানের মধ্যে দিয়ে বেরোয়।
1: একটু আমি উদাহরণ
0: কিরকম ভাবে, যেমন হয়েছে
1: একটু বলুন,
0: তোরি বাইও এই যে ও এই যে ওহ যেটা বেরোলো, এটা কিন্তু এই শ্বাসটা তাদের বেরোয় ওই বাইচের মাধ্যমে,
1: একদম ঠিক।
0: সুজন নাইয়া,
1: এই যে বিষয়টা, এই যে ভাওয়াইয়া সঙ্গীতে যে বিভিন্ন প্রকার, ভাটিয়ালি গানে যে বিভিন্ন প্রকার, বা এই যে ভাওয়াইয়া সঙ্গীত চর্চাটা, এটাও কিন্তু উত্তরবঙ্গে যেমন ভাবে রয়েছে, তেমনি গানগুলো ক্ষেত্রেও কিন্তু বিভিন্নভাবে গলা যে ভাঙা, এটাও কিন্তু এর একটা বিশেষত্ব,
0: একদম। আবার বাউল একদম
1: একদম অন্যরকম। তা আপনি শ্রদ্ধেয় এবং মহান ব্যক্তি, আমি বলবো গানের ক্ষেত্রে অমর পাল, তার কাছে যেহেতু আপনি একটা ছিলেন দীর্ঘদিন, সেক্ষেত্রে আপনার কোন টাইপের গানটা বেশি ওনার কাছ থেকে পেয়েছেন?
0: ওনার কাছে তো মূলত আমরা সব রকমের অনেক ধরনের গানই শিখেছি, কিন্তু বেশি আমাকে যেটা মানে টেনেছে ওনার প্রভাতী গান।
1: প্রভাতী গান একটু আমাদের যদি গেয়ে শোনান,
0: যেমন
1: কিরকম কিরকম যদি হয় গানটা, হ্যাঁ একটু আমাদের টাইপটা বলুন।

0: এই জাগো, এটা সুতরাং এই যে এই বিভিন্ন সাবজেক্টগুলো নিয়ে আমরা ওইখানে ওনার কাছে এই যে শিখেছি আর কি।
1: একদম ঠিক। আসলে দেখুন, একজন সিঙ্গারের সম্পূর্ণতা তখনই আসে যখন সে তার শিক্ষকের কাছ থেকে পুরোটা নিতে পারে। এবং অমরপাল যেহেতু একজন ভাওয়াইয়া সঙ্গীতের একজন দিকপাল ব্যক্তি বলাই যেতে পারে, তার কাছ থেকে যে আপনি তার সান্নিধ্য পেয়েছেন, তার কাছ থেকে গান শিখেছেন, এটা কিন্তু আপনার কাছে একটা বিশাল বড় পাওনা। শ্রোতা বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট সিঙ্গার এবং এ গ্রেট কম্পোজার জয়দীপ রায়, যিনি আকাশবাণী কলকাতার সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন, আমাদের স্টুডিওতে বা শিলিগুড়িতে বা উত্তরবঙ্গে ঘুরতে আসার ক্ষেত্রেই আপনার সঙ্গে আপনাকে পেয়ে যাওয়া আমাদের এটা কিন্তু একটা বাড়তি পাওনা। আচ্ছা, উত্তরবঙ্গে কোথায় গিয়েছিলেন ঘুরতে?
0: উত্তরবাংলায় এই কালিম্পং গিয়েছিলাম।
1: কেমন লাগছে বা কেমন লাগলো?
0: একটু বৃষ্টি পেলাম।
1: বৃষ্টি পেয়েছে,
0: দারুণ। হ্যাঁ,
1: বাহ। মানে কলকাতার এই একটা জনবহুল জায়গা এবং সব সব সময় একটা শব্দের মধ্যে থাকা, বিভিন্ন শব্দের মধ্যে থাকা, সেখান থেকে একদম শব্দহীন জায়গায় পৌঁছে যাওয়া
0: বরাবরই টানে আমাকে। এবং পাহাড়ে এসে আমি একটা ছোট্ট একটা পাহাড়ি টিউনও করে ফেললাম। ওই
1: পাহাড়ে টিউনটা কিরকম করেছিলেন বলুন আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বলুন আমাদের।

0: মাতাল করে ভেসে আসা মেঘের পরশ মাগে, তাই আঞ্চন আঞ্চন করে মন আঞ্চন আঞ্চন রে, আঞ্চন আঞ্চন করে মন আঞ্চন আঞ্চন রে।
1: এই যে সুরটার মধ্যে একটু কিন্তু
2: নেপালি
1: নেপালি নেপালি মাদলের একটা
2: টিউন
1: কিন্তু লক্ষ্য করছি
2: এবং
1: এটা
2: এবং আপনি বিশ্বাস করবেন না, একটি নেপালি ছেলে বাঁশি বাজাচ্ছে,
1: বাঁশি বাজাচ্ছে, হ্যাঁ আচ্ছা,
2: সেই টিউনটা আমাকে টানলো কিন্তু।
1: আচ্ছা,
2: টেনে আমি ওই আমার এক ওই হোমস্টেতে গিয়ে যেখানে ছিলাম আর কি, সেখানে গিয়ে যখন ঘোরে মাথায় ওই সুরটা আমাকে ক্রমাগত হন্ট করছে,
1: মাথার মধ্যে ঘুরছে,
2: মাথার মধ্যে ঘুরছে যে আরে এটা।

0: একটা দারুণ এত মিষ্টি একটা সুর শুনলাম,
1: কিছু করতে হবে,
0: করতে করতে করতে করতে
1: বেরিয়ে
0: গানটা কিন্তু বেরিয়ে এলো।
1: এটা এটাই হচ্ছে বিষয়, দেখুন যারা সবসময় সুর নিয়ে খেলা করে তাদের মাথায় তো সুর সুর তো থাকবেই।
0: অনেক সময় হয়েছে সুর আসছেই না, রাত দুটোর সময় একটা সুর এসছে, উঠে পড়ে একটা হারমোনিয়াম নিয়ে বসে পড়েছি, যে তখন কিন্তু এসছে, এরকম হয়েছে
1: না? এটাও ব্যক্তি জীবনের কিছু কথা আমরা জানবার চেষ্টা করবো। এই যে সুর আসা, হঠাৎ করে তো আসে না, কখনো কখনো এসে যায়, আবার অনেক চেষ্টা করেও ভালো সুর মাথায় আসছে না।
0: বেশ কিছু গান হয়েছে যেগুলো অন্তরা আগে হয়েছে, স্থায়ী অনেক পরে হয়েছে।
1: আও বাবা, উল্টোটা হয়ে গেছে,
0: উল্টোটা হয়েছে, অনেকে স্থায়ী করে তারপর অন্তরা। আমার ক্ষেত্রে আবার অন্তরা মানে বেশ কিছু গান হয়েছে,
1: আচ্ছা
0: সেইটার স্থায়ী হয়েছে বা পরে।
1: বাহ, আচ্ছা এবারে জয়দীপ বাবু আরেকটি কথা, আমরা কথা তো বলছি, আমরা একটু গানও শুনতে ইচ্ছে করছে, কারণ শ্রোতা বন্ধুরা তো একটু গান শুনবার জন্য অধীর আগ্রহী রয়েছে। আর কি গান শোনাবেন, আপনার পছন্দের একটি গান যদি একটু শোনা, আপনার কম্পোজে যারা করেছে তাদের মধ্যে থেকে একটি বেছে নেওয়া যেতে পারে।
0: আচ্ছা অবশ্যই, ঠিক আছে।
1: কোনটি ভাবছেন?
0: এইটা আমি বলি, এইটা ওই শ্রদ্ধেয় সৌমন্তী শুক্লাই গিয়েছিলেন।
1: আচ্ছা,
0: সেটা একটি ভক্তিমূলক গান আর কি।
1: আচ্ছা একটু গে শোনান, আমরা শুনি একটুখানি।
0: প্রভু ভোরে রালোয়, প্রভু ভোরে রালোয়,

0: কথাগুলো ঠিক অনেক গান এখানে ঠিক মনে পড়ছে না।
1: অসুবিধা নেই, আমরা পরে গানও চলে যেতে পারি,
0: ঠিক আছে,
1: অসুবিধা নেই। যেটা আপনার মনে হচ্ছে যে এই সময় এটা গাইলে, এবং যেহেতু উত্তরবঙ্গে এসেছেন, উত্তরবঙ্গের শ্রোতারাও সেই সেই ধরনের গানে একটুখানি যদি গাওয়া যায়, অসুবিধা কিছু নেই।
0: শোনাচ্ছি,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু শুনি, একটু শুনি নি। আমরা শ্রোতা বন্ধুরা এটাই আশা করব যে জয়দীপবাবু আমাদের এমন একটি গান শোনাক যেটা উত্তরবঙ্গের মানুষের মনে থাকবে।
0: একদম,
1: চলুন, কি গান শোনাচ্ছেন?
0: হ্যাঁ, সেটা হচ্ছে
1: ভক্তিগীতি না
0: না না না
1: আধুনিক গান,
0: আধুনিক গানই শোনাবো। এইটা শোনাই,
1: হ্যাঁ,
0: যেহেতু উত্তরবঙ্গে এসেছি, এটা এটা হচ্ছে আমার সব বাচ্চা বাচ্চা ছোট ছোট স্টুডেন্টসদের নিয়ে করেছিলাম,
1: আচ্ছা,
0: এবং তাদের তারা কিন্তু একদম প্রথমবার রেকর্ডিং এ গিয়েছিল,
1: এটাই
0: যেটা গাইছি।
1: আচ্ছা ঠিক আছে,
0: আর ওরা খুব এনজয় করে গিয়েছিল। ডাকছে আকাশ, ডাকছে পাহাড়, ডাকছে সমুদ্র, উধাও হবার ডাক পাঠালো চনমনে রোদ্দুর। ডাকছে আকাশ, ডাকছে পাহাড়, ডাকছে সমুদ্র, উধাও হবার ডাক পাঠালো চনমনে রোদ্দুর। ছুটি ছুটি গন্ধ ভাসে ওই বাতাসে, স্বপ্নে ভাসে পথ ভোলা দিনে, দূর ছাড়িয়ে মন হারিয়ে প্রাণ জুড়ানোর দিন। মন যেন ওই শঙ্খ চিলের পাখনা পেল আজ, বন্ধ ঘরে থাক না পড়ে থাক না যত কাজ। মন যেন ওই শঙ্খ চিলের পাখনা পেল আজ, বন্ধ ঘরে থাক না পড়ে থাক না যত

আসে ওই বাতাসে স্বপ্নে ভাসে পথ ভোলা দিনে দূর ছাড়িয়ে মন হারিয়ে প্রাণ জুড়ানোর দিন মন যেন ওই শঙ্খ চিলের পাখনা পেল আজ বন্ধ ঘরে থাক না পড়ে থাক না যত কাজ মন যেন ওই শঙ্খ চিলের পাখনা পেল আজ বন্ধ ঘরে থাক না পড়ে থাক না যত কাজ মন ছমছম গল্প বলি ফোটে ওই স্বপ্ন কলি রাজপথে অন্ত।

0: ছুটি ছুটি গন্ধ ভাসে ওই বাতাসে, স্বপ্নে ভাসে পথ ভোলা দিন, দূর ছাড়িয়ে মন হারিয়ে প্রাণ জুড়ানোর দিন। মন যেন ওই শঙ্খচিলের পাখনা পেল আজ, বন্ধ ঘরে থাক না পড়ে থাক না যত কাজ। মন যেন ওই শঙ্খচিলের পাখনা পেল আজ, বন্ধ ঘরে থাক না পড়ে থাক না যত কাজ।
1: বাহ, আসলে এই গানটা পুরোটাই কিন্তু মনে হচ্ছে কোরাস ভালো লাগবে, তাই তো?
0: কোরাসই ছিল, কোরাস পুরো এক ঝাঁক ছেলে মেয়ে ছিল, এবং এটা ইউটিউবেও রয়েছে।
1: বাহ বাহ, খুব ভালো, বেশ সুন্দর একটি গান কিন্তু আমরা জয়দীপের কণ্ঠে শুনলাম। এইভাবেই আমাদের আজকের আলোচনা কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে, হাতে জানি না কতটা সময় আছে, তবু যেটুকু সময় আছে আমরা কথার ফাঁকে ফাঁকে কিছু গানও আমরা শুনে নেবার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত এ গ্রেট কম্পোজার এবং সিঙ্গার জয়দীপ রায়, খুব ভালো লাগছে যে ঘুরতে আসার ফাঁকে আমাদের স্টুডিওতে আসা এবং কথা বলার ফাঁকে গান শোনা, এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের শ্রোতা বন্ধুদের এবং আকাশবাণীর শিলিগুড়ির শ্রোতা বন্ধুদের কাছে কিন্তু একটা বাড়তি পাওনা বলে আমার মনে হয়, তাই তো?
0: একদম।
1: আচ্ছা, এই যে উত্তরবঙ্গে আসা, কালিম্পংয়ে যাওয়া, ফাঁকে আর কোথাও যাওয়া হয়েছিল?
0: না না, এখান থেকে একদম ডাইরেক্ট আমরা কালিম্পংয়ে।
1: কালিম্পংয়ে কেমন লাগলো?
0: দারুণ জায়গা, মানে আমি যেখানে ছিলাম সে জায়গাটার নাম হচ্ছে পেডং।
1: হ্যাঁ হ্যাঁ,
0: খুব সুন্দর ড্যামসং ভ্যালি, মানে এটা মনে হলো ইটস জাস্ট লাইক একদম হেভেন পুরো, একদম এত সামনে বিউটি তেমনি ঠিক পেছনে বিউটি, এত সুন্দর জায়গাটা।
1: আচ্ছা,
0: সামনে পাহাড়ের বিউটি, পেছনেও পাহাড়ের বিউটি, এবং
1: মনে
0: হচ্ছে না যে আমরা নর্থ বেঙ্গলে আছি, মনে হচ্ছে আমরা বিদেশে আছি, এত সুন্দর জায়গাটা।
1: ভালো লাগার বিষয় অবশ্যই। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি, স্বাভাবিকভাবে কথা না বাড়িয়ে যদি দুই একটি গান আমরা খণ্ড খণ্ডভাবে শুনে নেবার চেষ্টা করি।
0: আচ্ছা, এই দেখুন, যেরকম আমি লোকসঙ্গীত নিয়ে যখন কাজ করেছি, যখন শিখেছি, এবং সে তারও প্রভাব পড়েছে আমার কিছু সুর করার মধ্যে।
1: আচ্ছা দেখুন, বলুন একটু।
0: হ্যাঁ, যেমন এই গানটা, এই গানটা তখন কিন্তু আমি এই বলছি, এই এই গানটা তৈরি হয়েছে আজ থেকে প্রায়, আমি তখন এই ক্লাস টুয়েলভ পড়ি, ওরকম কলেজে জাস্ট পড়ি।
1: আচ্ছা,
0: সেই সময়কার গান কিন্তু, সেই গানটা একটু শোনাই, একটু ঝুমুর বেস করে এই গানটিকে তৈরি করেছিলাম আর কি, সুর করেছিলাম।

0: বাহ,
1: এটা একদম পুরো এই ঝুমুরের
0: ঝুমুর কেন্দ্রিক
1: যে, হ্যাঁ ঝুমুর মানে
0: ঝুমুর তালের উপরে,
1: ঝুমুর তালের উপরে এবং ঝুমুরের ফ্লেভারেরও কিছু প্রভাব
0: প্রভাব রয়েছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: এই গানের
0: দীর্ঘদিন ধরে এই যে সুর করছেন গানে, তো কার লেখা গান আপনার বেশি প্রভাবিত করে এই সময়ে, মানে আপনার গানের মধ্যে আর কি, সুরের মধ্যে বলছি?
1: হ্যাঁ, এই সময়ের মধ্যে অনেক ভালো যারা
0: লিখছেন, কারা গীতিকার লিখছেন কারা,
1: তাদের মধ্যে তরুণ সিংহ খুব ভালো লেখেন, দেবপ্রসাদ চক্রবর্তী উনি খুব ভালো লিখছেন, এবং দেবাংশু চক্রবর্তী উনিও খুব ভালো লিখছেন।
0: এবং আকাশবাণী কলকাতাতে কাজের ক্ষেত্রে যারা কোন গীতিকারের কাজ বেশি করেছেন?
1: মোটামুটি সবার, পুণ্ডরীক চক্রবর্তী উনিও খুব ভালো লিখছেন।
0: যেমন আমাদের কবিতার ক্ষেত্রে মনে হয় যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিকল্প কিছু নেই, মানে আবৃত্তি করার ক্ষেত্রে সেক্ষেত্রে
1: দেখুন, এখন যেটা হচ্ছে মোটামুটি সবাই কিন্তু বেশ ভালোই লিখছেন, এবং
0: বেশি আনন্দ পাচ্ছেন বা বেশি সুর করতে ভালো লাগছে কার লেখার উপরে, কার কোন গীতিকারের উপরে?
1: তরুণ সিংহ আছেন, তারপরে এই পুণ্ডরীক চক্রবর্তী ওনার লেখাও খুব ভালো।
0: আচ্ছা, এটুকু শোনা

0: আমি পুণ্ডরীক চক্রবর্তী যদি একটু গীতিকার হিসেবে তার সুর যদি আপনি যেটা করেছেন একটু আমাদের শ্রোতা বন্ধুদের যদি শুনিয়ে দেওয়া যায়।
1: যেমন এই গানটা
0: কে গিয়েছিল? এই গানটি
1: গেয়েছে আমাদের দিশা রায়।
0: একটু আমাদের সুরটাও যদি মনে থাকে একটু শোনাতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এইটাই। এবং আবার তরুণ সিংহের লেখা ছিল ওই গানটা, দাঁড়ান এই এইটার লাইনটা, এই যেটা গাইছিলাম, পৃথিবী।

0: প্রয়োজন, এটা এই পূজোর গান হলো আর কি, শারদ দেব পূজোর গান। তেমনি আবার আচ্ছা এই তরুণ সিংহর একটি গান আমি গাই, যেটা তো ওটা হৈমন্তীদির গান শোনালাম যেটা গিয়েছেন, ওনার একটি গান এটা আমার করা।
1: আপনি ছিলেন?
0: হ্যাঁ না, এটা হচ্ছে আরেকটি আমার ছাত্র বাচ্চা।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, সে গিয়েছে।
0: হ্যাঁ এইবারে সে
1: সুরটা আপনার,
0: সুরটা আমার, বড় ভালো লিখেছিলেন যে এবার পূজায় পাখিরা সব গানের জলসা করবে।
1: আচ্ছা
0: ঠিক করেছে, ওরা সবাই নতুন পোশাক পরবে।
1: একটু শুনে শুনি।
0: এটা হচ্ছে, এবার পূজোয় পাখিরা সব, এবার পূজোয় পাখিরা সব গানের জলসা করবে, ঠিক করেছে ওরা সবাই নতুন পোশাক পরবে, ঠিক করেছে ওরা সবাই নতুন পোশাক পরবে, এবার পূজোয় পাখিরা সব গানের জলসা করবে।
1: বাহ,
0: এবার দেখুন অন্তরটা দেখুন আরো মজার। সপ্তম

0: তাহলে শুরুটা ধরবে, এবার পূজোয় পাখিরা সব গানের জলসা করবে।
1: বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো লেখা
0: এবং খুব ক্যাচি।
1: হ্যাঁ, খুব ভালো লেখা। আচ্ছা জয়দীপ বাবু, আমাদের তো অনুষ্ঠান প্রায় একদম শেষে এসে পৌঁছেছি, একদম মানে আপনার ভবিষ্যৎ ভাবনাটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন।
0: হ্যাঁ, ভবিষ্যৎ ভাবনা বলতে একটা তো ইচ্ছে আছে যে যদি কোনো দিন সুযোগ হয়, বাংলা ছায়াছবিতে যদি সুযোগ আসে আর কি, সেটা একটা, ওটা একটা এখনো অপূর্ণতা রয়ে গেছে,
1: সেটাও একটা ভাবনা, সেটাও কিন্তু আশা করি হয়ে যাবে।
0: এবং বিভিন্ন সামনে কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো নিয়ে, একটা প্রজেক্টের কথা চলছে, সেটাও আমার সুরে, সেটা হবে হয়তো, বেরোবে এই মোস্ট প্রবাবলি নতুন বাংলা নতুন বছরেই হয়তো রিলিজ হবে।
1: আচ্ছা,
0: এইসব ভাবনা চিন্তা চলছে, সেই নিয়ে কাজও এগোচ্ছে।
1: বাহ বাহ, অনেক কথা অনেক গান তো শুনলাম জয়দীপ বাবুর কাছ থেকে, কিন্তু শেষ তো হয় না, কথারও শেষ হয় না, গানেরও শেষ হয় না, কিন্তু আমাদের সময়ের ঘন্টা জানান দিচ্ছে যে আমাদের শেষ করতেই হবে। তো সব শেষে আপনার ভবিষ্যৎ আরও উন্নতর হোক, আরও আরও আপনি এগিয়ে চলুন, আরও সুর এবং সঙ্গীতের মধ্যে থাকুন, সঙ্গীতকে ভালোবেসে সঙ্গীতকে নিয়ে কাজ করুন, এই কামনা তো থাকবেই আমাদের। আর সবশেষে আপনার কাছে একটি গান, আপনার পছন্দের গান, একটি গান শুনে আমরা আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করবো। শেষে আপনার আপনার প্রিয় গান আমাদের শ্রোতা বন্ধুদের জন্য।
0: এই গানটি আমাদের খুব নাম করা একজন সঙ্গীত শিল্পী, আপনারা হয়তো চিনে থাকবেন, পল্লব ঘোষ। পল্লব ঘোষ, উনি আমার সুরে গিয়েছিলেন ইউটিউবে, সেইটা একটু শোনাই।

0: বাহ,
1: কোথায় যাবে নেই ঠিকানা, আমি খেলতে গিয়ে দুঃখের আগুন নিজেই জ্বেলেছি, আমি সুখের পিছে ছুটে এ পথ হারিয়ে ফেলেছি।
0: বাহ, ভারী সুন্দর, ভারী সুন্দর, সত্যি আমরা অভিভূত, ভালো লাগছে, ভালো লাগলো। এতক্ষণ একটি ঘন্টা আমরা কিভাবে কাটিয়ে দিলাম সেটা ভাবাই যায় না।
1: আমারও ভীষণ ভালো লাগছে, মানে এই প্রথমবার শিলিগুড়ি এই আকাশবাণী
0: আকাশবাণীতে
1: ভবনে এসে আমার এত আপ্লুত আমি যে কি বলবো।
0: একদম ঠিক, আসলে।
1: এবং সমস্ত শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, এবং যারা গুরুজন তাদেরকে প্রণাম।
0: একদম ঠিক, আমরা সত্যি খুব, নিজেরাও খুব আনন্দিত। আমাদের আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে এতক্ষণ আমরা কথোপকথনের মধ্যে ছিলাম আমাদের আকাশবাণী কলকাতার এ গ্রেট কম্পোজার এবং সিঙ্গার জয়দীপ রায়ের সঙ্গে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আবার যদি কখনো উত্তরবঙ্গে আসা হয় তাহলে আবার আপনাকে আমরা পাবো, আবার আমাদের স্টুডিওতে পাবো, আরও নতুন নতুন গান আমাদের শ্রোতা বন্ধুদেরকে শোনাবেন এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।
0: এতক্ষণ আমরা আকাশবাণী কলকাতা কেন্দ্রের এ গ্রেট কম্পোজার এবং সিঙ্গার জয়দীপ রায়ের কথা শুনলাম। আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান তথা শেষ পর্বের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি এবং জয়দীপবাবুকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, এবং সেই সঙ্গে আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতা বন্ধুরা, বিশিষ্ট সিঙ্গার এবং এ গ্রেট কম্পোজার জয়দীপ রায়ের দুটি পর্বে তার সঙ্গে কথা কিছু অংশ আপনারা শুনলেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময়ে। নমস্কার।
2: মুখোমুখি আজ এখানেই শেষ হল। আজ শুনলেন বিশিষ্ট কম্পোজার জয়দীপ রায়ের সাক্ষাৎকার, এবং সাক্ষাৎকারটি নিয়েছেন শান্তনু আচার্য। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথমে সুমন কল্যাণপুর।
3: ওখানে ওখানে ওখানে ওখানে ওখানে ওখানে

সুবীর সেনের গাওয়া এই গানটির সাথে সাথে শেষ হলো বিভিন্ন শিল্পীকণ্ঠে গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। একটু পরই প্রথমে সমাচার সন্ধ্যা এবং তারপর নিউজ এট নাইন।

0: এতক্ষণ শুনলেন গজল সুরেশ ওয়াদকার এবং আবিদা পারভিনের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে আপনাদের পছন্দের লাইভ অনুষ্ঠান গানে গানে। গানে গানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজ এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে এক গভীর মানবিক অনুভূতির সৃষ্টি হয়। হ্যাঁ, দেশাত্মবোধ। দেশাত্মবোধ আসলে কি? এটি কি শুধুই দেশের প্রতি আবেগ, নাকি নিজের মাটি, নিজের কাছের মানুষ, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে এক আত্মিক বন্ধনের উপলব্ধি? হ্যাঁ বন্ধুরা, আজ গানে গানে অনুষ্ঠানে কথা হোক দেশাত্মবোধ এ বিষয়টি নিয়ে। আপনি কি ভাবেন এ বিষয়টি নিয়ে? আর কথা বলতে হলে তার জন্য টেলিফোন করতে হবে 9434076705 এই নম্বরে। এক বন্ধুকে পেয়েছি, কে আছেন? হ্যালো, কে আছেন? নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: আচ্ছা নিতাই বাবু, হ্যাঁ বলুন, ফালাকাটা থেকে নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, দেশাত্মবোধ। আচ্ছা, দেশাত্মবোধ এই বিষয়টি নিয়ে আজ কথা হবে। আপনি কি কিছু বলবেন? দেশাত্মবোধ, আপনি আপনার দেশকে, আপনার জায়গাকে, আপনি যেখানে থাকেন সেই মাটিকে নিশ্চয়ই ভীষণ ভালোবাসেন।
1: হ্যাঁ ভালোবাসি।

0: আচ্ছা
1: ভালো থাকবেন।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধ নিয়ে কথা হোক, আর গান তো রয়েছে লতা মঙ্গেশকরের গাওয়া, এই গানটি আপনাদের জন্য শুরুতেই থাক।

0: দেশাত্মবোধ মানুষকে শেখায় সে একা নয়, সে বৃহত্তর সমাজ, ইতিহাস ও সংস্কৃতির উত্তরাধিকার বহন করে চলেছে। প্রকৃত দেশপ্রেম শুধু কি স্লোগানে সীমাবদ্ধ থাকে? না, থাকে না। তা প্রকাশ পায় সততায়, দায়িত্ববোধে, অন্যের প্রতি সহমর্মিতায়, কর্তব্যবোধে, সমাজ আরও সুন্দর করে তোলার চেষ্টায়। দেশাত্মবোধ এ তো এক উপলব্ধি, এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার প্রবীর বাবু।
1: হ্যাঁ দিদি ভাই,
0: ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি ভাই। আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে,
0: আচ্ছা,
1: ঠান্ডা ঠান্ডা একটু হয়েছে। হ্যাঁ, আর আজকে যে টপিকটা দিয়েছেন সত্যি করে সুন্দর টপিক। হ্যাঁ, দেশাত্মবোধক দেশের জন্য। তো দিদি ভাই, দেশ আমরা সবার আগে, আমার মাতৃভূমিকে যদি আমি ঠিক রাখতে পারি, তবেই কিন্তু দেশপ্রেম, দেশের জন্য কিছু করার, হ্যাঁ, মানে সহানুভূতি এবং সহনশীলতাটা থাকবে। কিন্তু দেশ দেশ বোধ দেশ

0: সত্যায় যদি যদি না থাকে তাহলে কিন্তু আমরা দেশকে ভালোবাসতে পারবো না।
1: আজকে
0: দেখুন, হ্যাঁ মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজ আমাদের হিন্দুত্ব মানে সনাতন ধর্মের যে কাজটা করে গেছেন, হ্যাঁ তাকে করতে দেওয়া হয় নাই। তিনি দেখুন এই আমাদের বলাগড় এখানে ওনার বাড়ি, হ্যাঁ তো এই বাসদনি বলাগড় এইখানে, তো সেই জায়গা থেকে উনি এই তারকেশ্বরে যে সংগ্রামটা করেছিলেন 1974 সালে, তো ওনাকে সত্যি করে শতকোটি প্রণাম দিদিভাই। হ্যাঁ আজ যদি ওনার সব জিনিস মেনে চলতাম আর চলতো তাহলে কিন্তু আজকে কিন্তু আমাদের ভারতবর্ষটা এক জায়গায় এসে দাঁড়াতো। তো দেখুন পাকিস্তান করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, ভারতের সাথে পাকিস্তানকে জুড়ে দিয়ে এক জায়গায় করতে চেয়েছিল, কিন্তু উনি সেটা হতে দেননি। এবং আজকে ভারতবর্ষটাকে আমরা যেভাবে দেখছি, হ্যাঁ যদি আমরা নিজেরা এক জায়গায় এক জায়গায় মানে 10-এর লাঠি 1-এর বোঝা হতে পারি তাহলেই কিন্তু আমরা সেই দেশ প্রেম দেশাত্মবোধক সবাই বন্দে মাতরম গানটা গেয়ে আজ যদি জনগণ মন অধিনায়ক জয় হয়ে, তো আজকে সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই গানটারও
1: ভালো থাকবেন, শুভরাত্রি,
0: ভালো
1: লাগবে একদম, নমস্কার। শ্রোতা বন্ধুরা আপনারা টেলিফোন করতে পারেন 9430767705 এই নম্বরে। একজন শিক্ষক যখন নিষ্ঠার সঙ্গে শিক্ষা দেন, একজন কৃষক যখন মাঠে ফসল ফলান, একজন শিল্পী যখন মানুষের হৃদয়ে সৌন্দর্যের বীজ বপন করেন, তখনও কিন্তু দেশাত্মবোধের প্রকাশ ঘটে। দেশাত্মবোধ আসলে কোনো ধরে রাখার মতন তো কোনো জিনিস নয়, এটি আত্মপলব্ধির ব্যাপার, এটিকে অনুভূতির দ্বারা নিংড়ে নিতে হয়। এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি স্নেহাশিস চৌধুরী, নিউ জলপাইগুড়ি সিপাইপাড়া থেকে বলছি।
1: আচ্ছা নিউ জলপাইগুড়ি,
2: আপনাদের বিষয় কি
1: আজকে? দেশাত্মবোধ, দেশাত্মবোধের আপনার যে ধারণা সেটা একটু শেয়ার করুন।
2: দেখুন দেশাত্মবোধ বলতে গেলে অনেকগুলো কথা বলতে হয়, এর সঙ্গে জাতীয়তাবোধ, স্বদেশ প্রেম, এগুলো যখনই যুক্ত হবে তখনই একটা মানুষের মধ্যে দেশাত্মবোধ গড়ে উঠবে। এটা একটি অনুভূতির বিষয়,
1: ঠিক
2: এটাকে কিন্তু আমরা দেখতে পারি না, এটা আপেক্ষিক বিষয়। আমরা যখনই স্বদেশকে ভালোবাসবো, স্বদেশের প্রতি আমাদের একটা শ্রদ্ধা ভক্তি সব জন্মাবে, তখনই দেশাত্মবোধটা জাগ্রত হবে।
1: ঠিক ঠিক,
2: এবং সেই সঙ্গে জাতীয়তাবোধ এটা কিন্তু থাকতেই হবে। যদি আমরা আজকে মনে করুন আমাদের ভারতবর্ষে বিভিন্ন জাতি আছে, বিভিন্ন ভাষা আছে, আমরা যদি নিজেদের মধ্যে একাত্মতা অনুভব না করি তাহলে কিন্তু আমাদের মধ্যে স্বদেশ প্রেম জাগ্রত হবে না।
1: ঠিক একদম তাই।
2: এই যে আমরা যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি তার মূলেই ছিল জাতীয়তাবোধ,
1: ঠিক,
2: এবং তার থেকে সৃষ্টি হয়েছে স্বদেশ প্রেম।
1: একদম একদম, নিজের শুধু দেশ বলতে নিজের যেখানে থাকি সেই পাড়াটুকুকেও কিন্তু বোঝায়, তাই না? নিজের বাসভবনকেও বোঝায় অবশ্যই।
2: বর্তমানকালে দেখুন, বর্তমানকালে জাতীয়তাবাদ বলুন বা কি বলুন, এটা একটু বিস্তৃতি লাভ করেছে। কেন এখন কিন্তু একটা দেশ একা বাঁচতে পারে না, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের দেশকে বাঁচতে হয়,
1: ঠিক,
2: যার জন্য এই পরিধিটাও কিন্তু আমাদের বেড়ে গেছে।
1: খুব ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ খুব ভালো লাগবো, শুভরাত্রি, নমস্কার। দেশাত্মবোধ নিয়ে বন্ধুরা কথা বলছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ দেশপ্রেমকে কিন্তু মানব প্রেমের সঙ্গে যুক্ত করেছিলেন। তার ভাবনায় দেশকে ভালোবাসার অর্থ ছিল মানুষকে ভালোবাসা, মানুষের মর্যাদা, স্বাধীনতা, সৃজনশীলতাকে ভালোবাসা। কারণ দেশ কেবলমাত্র মানচিত্রের সীমারেখা নয়, দেশ হলো মানুষের জীবন, স্বপ্ন, ভাবনা, সংগ্রাম এবং আশা। আমরা চলে যাচ্ছি পরের গানে, গানে গানে।

0: গানে গানে অনুষ্ঠানে এক বন্ধু এসেছেন, বন্ধুর সঙ্গে কথা বলে নিচ্ছি। কে বলছেন?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
1: আমি বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে।
0: বিশ্বজিৎ বাবু বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা বিশ্বজিৎ বাবু, কেমন আছেন?
1: হ্যাঁ চলে যাচ্ছে দিদি ভাই।
0: আচ্ছা, দেশাত্মবোধ বলতে আপনার ধারণা, দেশাত্মবোধ নিয়ে আজ কথা হচ্ছে। আপনি কি অনুভব করেন দেশাত্মবোধ আসলে কি, সে বিষয়ে বলুন
1: দিদি ভাই। দেখুন, দেশাত্মবোধ আমরা বুঝি, কথা আমরা জানি, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বসু,
0: ঠিক
1: মানুষ সব ধরনের মানসিকতা কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের কিন্তু অতটা তৈরি হয়নি। পার্টি পার্টি করে কিন্তু আমরা সেই রকম মানবিকতা আনতে পারি না, আমাদের মানসিক অবস্থা এই কারণে। দেখুন, সব ডিপেন্ড করে মানুষের ব্রেনের ওপর, কারণ এটা বলেছিলেন
0: বিশ্বজিৎ বাবু, আপনার কথাগুলো না ভীষণ আপ ডাউন হচ্ছে, শোনা যাচ্ছে না, মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে শোনা যাচ্ছে না, আবার মাঝে মাঝে হালকা শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে থাকুন, দেশাত্মবোধ।

0: আপনি বললেন, আপনি নেতাজির কথা বললেন, বিবেকানন্দর কথা বললেন, হ্যাঁ,
1: অনেকেই ঝাঁসি রানী লক্ষ্মীর,
0: হ্যাঁ, একদম একদম, হ্যাঁ, খুব ভালো বলেছেন, হ্যাঁ, ঠিক,
1: দেখুন নিজেকে, আমরা নিজেকে নিজের আত্মবিশ্বাসটা রাখতে পারি, তাহলে মনে হয় যেন ঠিক হবে দুনিয়াটাতেই,
0: হ্যাঁ, ঠিক ঠিক ঠিক বলেছেন,
1: একদম সুস্থ থাকবেন।
0: ধন্যবাদ, শুভরাত্রি। বাংলার নবজাগরণ থেকে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বাঙালি দেশপ্রেম ছিল চিন্তা ও কর্মের এক অপূর্ব সমন্বয়। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের মানবতাবাদী দেশচেতনা, নজরুলের কণ্ঠস্বর, তার বিদ্রোহী কণ্ঠস্বর, নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মত্যাগ, সব মিলিয়ে বাঙালির দেশাত্মবোধ এক বহুমাত্রিক ঐতিহ্য কিন্তু গড়ে তুলেছিল, এবং সবটাই আমাদের ইতিহাসের পাতায় কিন্তু রয়ে গেছে। আর বাঙালির দেশপ্রেমের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তা কেবল ভূখণ্ডের প্রতি ভালোবাসায় সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং মানবিক যে মূল্যবোধ তার প্রতি শ্রদ্ধা। দেশাত্মবোধ নিয়ে কথা হোক, আপনার কি ধারণা দেশাত্মবোধ নিয়ে? টেলিফোন করুন, কথা বলতে হলে 9434076705 এই নম্বরে টেলিফোন করতে হবে। পরের গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: নয়, সকলের, বিশেষ করে যারা আমাদের মেরুদণ্ড, সমাজের যারা ভবিষ্যৎ, সেই মেরুদণ্ড তৈরি করা, তাদের জন্য একজন শিশুদের আপনি শিক্ষা দান করেন। কেমন আছেন? দেশাত্মবোধ নিয়ে কথা হচ্ছে।
1: ভালো আছি দিদি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। দেশাত্মবোধ নিয়ে কথা হচ্ছে, আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে যে সামগ্রিকভাবে, সমষ্টিগতভাবে সকলের কথা ভাবা, যেটা আপনি করছেন, এটাও কিন্তু এক ধরনের সেবা, তাই না? আপনার কি ধারণা দেশাত্মবোধ বলতে?
1: হ্যাঁ বলছি, দেশাত্মবোধ বলতে বুঝি দেশকে ভালোবাসা ও দেশের মানুষকে ভালোবাসা।
0: একদম।
1: দেশের কিভাবে ভালো হবে, দেশের মানুষের কিভাবে ভালো হবে, এবং আমাদের উচিত এইসব বিষয়ে নিজেদের একটু চিন্তা ভাবনা করা।
0: ঠিক।
1: এখন বর্তমান যা পরিস্থিতি তাতে মানে আমাদের ভালো থাকতে হলে গাছপালা লাগাতে হবে, প্লাস্টিক বর্জন করতে হবে। এছাড়া আরো কিছু আছে, যেমন বড়দেরকে শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা, মানুষের সেবা করা, এইসব গুলো
0: করলে। ঠিক ঠিক ঠিক, ভালো বললেন। নমস্কার নমস্কার,
1: আপনি ভালো থাকবেন।
0: একদম, শুভরাত্রি, আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, আত্মকেন্দ্রিক মানুষ হয়তো প্রশ্ন করে আমি কি পেলাম, কিন্তু দেশাত্মবোধ জাগ্রত মানুষকে প্রশ্ন করে আমি কি দিতে পারলাম। এই দেওয়া শুধু অর্থ বা ত্যাগের নয়, এটি সততা, দায়িত্ব, সহমর্মিতা, ন্যায়বোধেরও। যা কিছু ভালো সমাজকে দেবার, সেই ভালোটুকু করে যাওয়া। রবীন্দ্রনাথের চিন্তায় দেশপ্রেম কখনো সংকীর্ণ অহংকার নয়। রবীন্দ্রনাথ চেয়েছিলেন এমন এক দেশচেতনা যেখানে মানুষের স্বাধীনতা, মর্যাদা, মানবিকতা সর্বাগ্রে স্থান পায়। কারণ দেশকে ভালোবাসা মানে শুধু সেই ক্ষুদ্র ভূখণ্ডকে ভালোবাসা নয়, দেশের মানুষকে। একটু আগে বললেন দেশের মানুষকে, সুখ দুঃখ সমস্ত কিছুকে, জাতিকে, একটা গোটা জাতিকে, মানব জাতিকে ভালোবাসা। তাই তো দেশাত্মবোধ, তাই না? আমরা অনেকটা সময় কিন্তু পার করে এসেছি কথায় কথায়। এবারে কিশোর কুমারের গাওয়া এই গানটি।

এই গানটির সাথে সাথেই শেষ হলো আজকের লাইভ অনুষ্ঠান গানে গানে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি আপনাদের বন্ধু রিমি। আমাদের সময় আজ একেবারেই শেষ, তাই বিদায় নিতেই হচ্ছে। আবারও কথা হবে আগামী পর্বে। নমস্কার, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরই সঙ্গীতের অখিল ভারতীয় কার্যক্রম।

0: which highlights the importance of adopting yoga as a lifelong practice for healthy, active and dignified aging. The main event of International Day of Yoga 2026 will be held at the historic Red Road in Kolkata in West Bengal, where Prime Minister Narendra Modi will lead the nation in the practice of the Common Yoga Protocol. In cricket, India completed a clean sweep of the three-match one-day international series with a comprehensive 9-wicket win over Afghanistan in the final match at the M.H. Chidambaram Stadium in Chennai today. Chasing a modest 219-run target, India raced to victory in just 28.4 overs, losing one wicket. India Meteorological Department has issued a red colour warning for extremely heavy rainfall over sub-Himalayan West Bengal and Sikkim for tomorrow. The Met Department has predicted heavy to very heavy rainfall over Assam and Meghalaya for the next 2 days. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে যে পরবর্তী 3 দিনে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিকিম এবং দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলার 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির 2-1টি জায়গায় ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। আগামীকাল সকাল 6:05 প্রথমে অমৃতবাণী এবং তারপর বন্দনা, 6:25 কৃষি পরামর্শ, আবহাওয়ার পূর্বাভাস এবং চাষবাসের টুকিটাকি, 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্যতে প্রচারিত হবে যোগ রোগমুক্তি, এ বিষয়ে কিছু কথা। ভাওয়াইয়া শুনবেন অপর্ণা বর্মনের কণ্ঠে 6:35, 6:45 শাশা ঘোষালের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান প্রত্যুষা 7:00, কাবেরী গুপ্তা শিল্পী কণ্ঠে নজরুল গীতির অনুষ্ঠান 7:45, 45 মিনিটে, 8:30 হ্যালো আকাশবাণী কিছু কথাই কিছু গানে, 10:30 প্রান্তিক, 12:30 বাংলা নাটক চতুরঙ্গ কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়। এখন আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। 6:05 বন্দন বার এবং চিন্তন, 6:35 রামচরিত মানস, ভোলে বিশ্র গীত 7:00, 7:30 হাম হায় রাহি পেয়ার কে, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:30 বম্বে টকিজ, ইয়াদো কি মেহফিল 12:05, 1:00 সুরেলা সফর, সখী সাহেলি 3:00। এতক্ষণ আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। অনুষ্ঠান প্রচারিত হলো মিডিয়াম ওয়েভ 21.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্সে এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:00 13 মিনিট হয়ে 40 সেকেন্ড। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। শুভরাত্রি, জয় হিন্দ।